0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 8:59। আজ রবিবার, 26/আশ্বিন 1433 বঙ্গাব্দ, 29শে রবিউ সানি 1448 হিজরি, 11ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এবেলার অধিবেশন তত্ত্বাবধানে রয়েছি নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল এবং শেখ আমির হোসেন। অধিবেশনের শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে, এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ সানডে, দ্য 26th of Ashin, দ্য 29th of Rabiul Thani, অ্যান্ড October 11th, দ্য নিউজ রেড বাই আখতারুজ্জামান। ফার্স্ট দ্য হেডলাইন্স। প্রাইম মিনিস্টার তারেক রহমান ইস্যুস অফ অল আউট সাপোর্ট ফর ওয়েস্ট ফিউয়েল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন। No shortage of food supply during Ramadan, as the stocks are adequate, hopes food minister. Formalities of Durga Puja began with celebration of Mahalaya. State Minister for Information and Broadcasting urges all concerned to play a responsible role in ensuring Durga Puja celebration peaceful and festive. 8 more children died with measles-like symptoms in country in a single day. Dengue claims 4 lives. At least 12 people, including 2 Bangladeshis, killed and 300 more injured in attack by Houthis in Riyadh King Khalid International Airport. And Afghanistan will resume batting in third day today with 211 runs in lone tests in first innings in United Arab Emirates. Bangladesh lead by 135 runs. Those were the headlines. Now on to the details. Prime Minister Tariq Rahman has issued of all-out support to realize a technology to turn waste into fuel well and help reduce Bangladesh's dependence on imported energy. He gave the assurance while viewing a demonstration of an innovative project to produce fuel well from human waste and agricultural residues at his office in the capital yesterday. Project researcher and professor of Khulna University of Engineering and Technology, Kuwait, Dr. Mahmoud Khalikuzzaman, briefed the Prime Minister on the technology, research progress and prospects for commercial production on fuel well from human waste, sewage treatment plant waste, kitchen waste and agricultural residues. The technology uses a process known as hydrothermal liquefaction to convert human waste, waste from sewage treatment plants, kitchen waste and agricultural residues into fuel well. The researchers said they have been working on the technology for around 10 years and have achieved a 50-55% biocrude yield in laboratory tests. They have also made progress in producing biocrude with a high diesel content. According to the researchers, the technology, if developed for commercial scale production, could replace around 10-15% of imported crude oil and save foreign currency equivalent to a range of 6,000-13,000 crore annually. Food Minister Afroza Khanam has expressed optimism that there will be no shortage of food supply during Ramadan as the stocks are adequate. She expressed a hope while briefing journalists after inspecting the Chattogram jetty and silo yesterday. Food Minister said, taking people's purchasing power and demand into account, government is working to keep the market supply normal. State Minister for Foreign Affairs Humayun Kabir has said, strengthening bilateral relations, deepening economic partnership and increasing investment would be Bangladesh's main priorities during Prime Minister Tariq Rahman's upcoming visit to Japan. He was talking to reporters after attending a seminar titled From Workforce to Strategic Partnership, Reimagining Bangladesh-KSA Relations. The State Minister said Bangladesh now seeks reciprocal investment partnerships with countries around the world in clearly defined areas of cooperation. Describing Japan as one of the Bangladesh's largest and long-standing development partner, he added that Japanese investment in several mega-projects had helped build strong diplomatic and investment ties between the two countries. Mahalaya, the auspicious occasion that heralds the advent of Goddess Durga, has been celebrated yesterday at temples across the country through befitting rituals and cultural events. According to the belief of Hindu community, Mahalaya marks the ending of Pitri Pakkho and beginning of Devi Pakkho. On this day, Goddess Durga begins her journey from her home in Kailash to her paternal abode on earth. Dhakeshwari National Temple hosted a one-hour-long special program at the beginning of Devi Pakkho from 6 a.m. to 7 a.m. Indian High Commissioner in Dhaka, Dinesh Trivedi, attended the inaugural ceremony. Later, Til Tarpan, offering seeking eternal peace of departed souls of ancestors, took place. Religious rituals were followed and special prayers were held through Chondi reciting to call Devi Durga for incarnation. Besides, various rituals were also held at various temples across the country. Durga Puja will formally begin on 16th October with Maha Shoshti Puja, to be followed by Maha Saptami, Maha Ashtami, Maha Navami, and will come to an end with immersion of idols on Bijaya Dashami on 21st October. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has called on everyone concerned to play a responsible role to ensure celebration of Durga Puja in a peaceful and festive manner. He said this at a Durga Puja preparatory meeting at the Nandail Upazila Parishad Auditorium in Mamisingh yesterday. The State Minister emphasized that to facilitate a peaceful and festive celebration of Durga Puja alongside ensuring the security of the Puja Mandaps, it is essential to maintain law and order and maintain communal harmony. 8 more children died with measles-like symptoms in the last 24 hours until 8 a.m. yesterday, bringing the country's combined tally of confirmed and suspected measles-related deaths to 1,155 this year. A press release from the Directorate General of Health Services, DGHS, said 1,086 people more were affected by measles or measles-like symptoms during the same period. Meanwhile, 4 more people died of dengue and 1,631 new patients were hospitalized across the country in the last 24 hours until 8 a.m. yesterday. This is Bangladesh Betar giving you the news. At least 12 people have been killed and 309 injured in an attack by Iran-backed Houthis on the King Khalid International Airport in Riyadh. The Saudi Civil Aviation Authority said in a statement earlier today that the victims were 4 Saudi and 2 Bangladeshi nationals, while Egypt, Jordan, Palestine, Sudan, Syria and the US each had one of their citizens killed. The attack came a day after 3 Saudis, including a pilot, were killed in 2 attacks on the airport the day before. Operations at King Khalid International Airport in Riyadh have been suspended after the attack. The Iran-backed Houthis claimed responsibility for the strike. U.S. President Donald Trump has called for Ukraine to replace its leader, Volodymyr Zelensky, as he responded to Zelensky's criticism of the U.S. diesel deal with Russia. Trump told reporters outside the White House that Zelensky wants to make problems for the world by continuing to authorize attacks on Russian refineries. He also railed against Ukraine's attacks on Russian oil infrastructure. Cricket and Afghanistan will resume their first innings on 211 runs for 4 on the third day of the lone test against Bangladesh in Abu Dhabi today. The match will start at 12 p.m. Bangladesh lead Afghanistan by 135 runs in their first innings. Earlier, Bangladesh scored 346 runs, losing all wickets. Meanwhile, visiting Bangladesh women's team will take on Australia's women's team in the second match of the three-match ODI series at Brisbane at 9:50 a.m. Bangladesh time today. Finally, weather and forecast validity warned this afternoon says there is no inland river port warning and no signal is to be wasted. And now to end the news, the headlines once again. Prime Minister Tariq Rahman assures of all-out support for waste-to-fuel project implementation. No shortage of food supply during Ramadan as stocks are adequate, hopes Food Minister. Formalities of Durga Puja began with celebration of Mahalaya. State Minister for Information and Broadcasting urges all concerned to play a responsible role in ensuring Durga Puja celebration peaceful and festive. And Afghanistan will resume batting in third day today with 211 runs in lone tests in first innings in United Arab Emirates. Bangladesh lead by 135 runs. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়া রহমান মতি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় বিষয়ক এক মত বিনিময় সভা গতকাল বাগড়ার 250 শয্যা জেলা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারে শুনুন বাগড়ার জেলা সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন।
3: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় বিষয়ক এক মত বিনিময় সভা গতকাল বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, অনেকেই চিকিৎসা সেবার নামে ব্যবসা করছেন। যদি কেউ সত্যিকার অর্থে পেশাদার ব্যবসা করেন তাহলে আমার আপত্তি নেই, কিন্তু যারা অপেশাদার কাজ করছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
4: কেউ যদি সত্যিকার অর্থে ব্যবসা করে প্রফেশনালি, আমার কোনো আপত্তি নাই। বাট নন প্রফেশনাল যদি করতে হয় তাহলে আমি ডিসি সাহেব আছেন, ওনাকে বলবো যে আপনি জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি, আপনার টিম আছে, আপনি মাঠে নেমে এগুলোকে দমন করেন, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি, আবার মানুষের জন্য কিন্তু নিরাপত্তাহীনতা বা অন্যান্য ব্যাপারগুলো আসতেছে, কারণ অনেক ক্ষেত্রে তারা টাকা ইনকাম করার জন্য অনেক কিছু করছে।
3: যেসব ক্লিনিকের সেবাদানের সক্ষমতা নেই, শুধু টাকা বানানোর জন্য ব্যবসা করছে, তাদেরকে সিলগালা করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
4: বাট যাদের সক্ষমতা নাই, শুধুমাত্র তারা টাকা বানানোর জন্য এই কাজগুলো করছে, এগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমি শুধু এখানে না, বাগেরহাট জেলাব্যাপী আপনি নয়টা উপজেলা, তিনটা পৌরসভা, যেখানে আমাদের হাসপাতাল আছে, আশেপাশে এরকম কমপ্লেন আসছে, এগুলো আপনাদের স্থানীয় ম্যাজিস্ট্রেট যারা আছে, যারা এক্সপার্ট আছে ডাক্তারদের সাথে দিয়ে, বা আমাদের স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে যিনি ইনচার্জ আছেন ওনাকে সাথে রেখে ম্যাজিস্ট্রেট দিয়ে এটাকে আমরা সিলগালা করতে হবে, যেগুলো সত্যিকার অর্থে নেগেটিভ কন্ট্রিবিউশন করতেছে।
3: বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও পুলিশ সুপার জামিলুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
2: এদিকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে গতকাল খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ সহ নগর রেলের মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা উচ্চ বিদ্যালয়, মেট্রো পুলিশ লাইন্স স্কুল, ভিক্টোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ন্যাশনাল বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খানজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন হুরে জান্নাতের নেতৃত্বে জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জেলা রোভার স্কাউটস, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করেন। পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশে এলাকায় জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে গতকাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়। এ সময় বেতার ক্যাম্পাসের ভিতরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়। বেতারের পরিচালক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ও উপ আঞ্চলিক বার্তা পরিচালক, কর্মকর্তা কর্মচারী, শিল্পী, কলা কুশলীরা এ সময় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনের সহিত আলতাপ মিলনায়তনে গতকাল মহানগরী 31টি ওয়ার্ডে 77টি পূজা মণ্ডপে প্রতিনিধির মধ্যে 10,000 টাকা করে মোট 7,70,000 টাকা বিতরণ করা হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কেসিসির প্রধান প্রকৌশলী সচিব কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত জেলা প্রশাসক হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ মন্দির কমিটির প্রতিনিধিদের সময় উপস্থিত ছিলেন। যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং মাদকের ভয়াবহ ধাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার লক্ষ্যে মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা শীর্ষক এক আলোচনা সভা গতকাল যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান অনুষ্ঠানের প্রধান অতিথি এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, বিষ্ণু ইসলামী চিন্তাবিদ্যুৎ গবেষক মানন শরীফ মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন। সভায় মাদকের বিস্তার রোধে যুব সমাজের নৈতিক শিক্ষা শিক্ষিত করা আহ্বান জানানো হয়। জেলা এম পরিষদের সভাপতি মালানা আনোয়ারুল করিম যশোরী সভাপতিত্বে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ সচেতন সুদী সমাজের প্রতিনিধিদের এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অভিভাবক সমাবেশ গতকাল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা

0: সমাবেশ গতকাল বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিডি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত 29 জন, অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত 54 জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 95 জন সর্বমোট 178 জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। খেলা খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার পুলুম গোলাম সারোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি আর্দুলি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় কল্যাণপুর ফুটবল একাদশ 4-0 গোলে আনন্দনগর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা বিএনপির সদস্য শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালন নগর কৃষি কলেজ মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় অ্যাক্টিভ নলেজ স্পোর্টিং স্কুল ফুটবল একাদশ টাইব্রেকারে 1-0 গোলে সিঙ্গাপুর এক্সপ্রেস ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা চাপালি স্কুল মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধনী খেলায় ঝিনাইদহের হামদহ ফুটবল একাদশ 1-0 গোলে কোটচাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানের শিল্পী নাসরিন আক্তার নিনা, গানের গীতিকার সাইদুর রহমান সাইদ।

আপনারা দেশের গান শুনছেন। সবশেষ গানটি শুনবেন ইশরাত জাহান লিজার কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ফিরোজ খান নুন।

এতক্ষণ দেশের গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। বলালিতে প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

বর্ণালীর আয়োজনে এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মুর্শিদুল ইসলাম, গানের গীতিকার অশোক কুমার দে, সুরকার শেখ আলী আহমেদ।

0: জানিস।
1: এবারে গানটি শুনবেন বেনজিন আমিন স্বর্ণের কণ্ঠে, গানের কথায় সঞ্জীব কুমার রায়, সুরকার শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা বর্ণালীর আয়োজনে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের গানটি শুনবেন HM বাহালুল করিমের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ইমরুল কায়েস, সুরারোপ করেছেন সাধন ঘোষ।

বর্ণালী আয়োজনী সবশেষ গানটি শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন অচিন্ত্য কুমার ভৌমিক, সুরারোপ করেছেন কামরুল ইসলাম বাবলু।

0: এতক্ষণ স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনলেন বর্ণালী আয়োজনে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ
2: ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান মানববর্জ ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয় শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি গতকাল চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার পর রিয়াদগামী দুটি ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট BG339 এবং BG340 যাত্রীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় নির্ধারিত ঢাকা রিয়াদ ঢাকা ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জানানো হয়। হুতিদের এই হামলার ঘটনায় 2 জন বাংলাদেশি নাগরিক সহ কয়েকটি দেশের অন্তত 12 জন নিহত ও 300+ মানুষ আহত হয়েছেন। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1086 জন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে গতকাল রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক আমির খসরু গতকাল সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবে। দুপুর 12টায় খেলা শুরু হবে। বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। এদিকে ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়। সকাল ৯:০৫ বাংলাদেশ বেতার খুলনা। শরতের এই মিষ্টি সকালের শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীতে। আজ রূপালীতে আপনাদের সাথে রয়েছি আমি আসমাউল হুসনা,
1: আমি নূরজাহান আক্তার,
0: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুভ সকাল।

0: শ্রোতা বন্ধুরা, রূপালীতে আজকেও কিন্তু রয়েছে আপনাদের পাঠানো মিষ্টি মধুর সেই চিঠি, রয়েছে ফোন ইন পর্ব এবং রয়েছে আপনাদের পছন্দের বেশ কিছু গান।
1: তো আর এই সব নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকে রূপালী রাজন। বন্ধুদের সাথে আমাদের কথা হবে 01974121970 এই নাম্বারটিতে। এছাড়াও আমাদেরকে বন্ধুরা চিঠি লিখেছেন দেখতে পাচ্ছি, আরো চিঠি আমরা আশা করি তাই না,
0: লিখতে চান হয়তো বা আমাদের কাছে, তাদের জন্য ঠিকানা জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। রূপালী প্রযত্নী পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। প্রতিনিয়ত অনেক বন্ধুদের চিঠি আমাদের কাছে আসে, তারপরও কিন্তু যে থাকে না অনেকটা আমাদের আমাদের থেকে যায় যে বন্ধু আরো আরো বেশি আমাদের কাছে লিখবেন, সেই প্রত্যাশা কিন্তু রইল। তো আজকে যে চিঠিটি আমাদের হাতে রয়েছে সেই চিঠিটি পড়ে ফেলি। লিখেছেন আমাদের কাছে মোহাম্মদ লুৎফর জোয়ারদার, বড়খোলা পাংশা রাজবাড়ির বন্ধু। বন্ধু শুভেচ্ছা জানিয়েছেন রেজাউল আলম ঝন্টু, খোকন চন্দ্র, কাশেম সর্দার, সীমা ও আব্দুর রহমানকে। তো আমাদের পক্ষ থেকে সব বন্ধুদের জন্য থাকছে শুভেচ্ছা।
1: আচ্ছা, কোন ছবির গান শুনতে চেয়েছেন বন্ধু?
0: হ্যাঁ বন্ধু, ছায়াছবির গান শুনতে চেয়েছেন, পাশাপাশি আমাদেরকে ফুলের শুভেচ্ছাও জানিয়েছেন। ভুলো না আমায় এই ছায়াছবির গান শুনতে চেয়েছেন এন্ড্রু কিশোর, কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে। তো শোনাবো নিশ্চয়ই
1: অবশ্যই, ভুলো না আমায় এমন ভাবে বললে কি আর ভোলা যায়,
0: কখনোই ভোলা যায় না।
1: আমাদেরকে আমরা অবশ্যই শোনাবো বন্ধুর এই পছন্দের গানটি। আশা করি বন্ধু আমাদের সাথেই আছেন।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। তো আমরা আবারও বন্ধুদের পছন্দের গানের কাছে চলে যাব।
1: এবারে গান শোনাবো উজ্জ্বল বাগেরহাটের বন্ধুর অনুরোধে গান সাগরিকা ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু ও কনক চাপা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে। আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন রূপালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: আর বন্ধুদের সুন্দর সুন্দর পছন্দের গানগুলো তো আমরা শোনাচ্ছি, এবং আরো একটি গান শোনাতে যাচ্ছি অশিক্ষিত ছায়াছবি থেকে। এবারের গানটি শোনাবো নিত্যানন্দ রায়ের মহল, খুলনার বন্ধুর অনুরোধে শাম্মী আক্তারের কণ্ঠে।
0: আর এই গানটির পরে আমরা ফোন ইন পর্ব নিয়ে ফিরে আসবো।
1: ঠিক তাই, 01974 121970 এই নম্বরটি থাকবে খোলা আপনাদের উদ্দেশ্যে।

0: প্রিয় শ্রোতা, রূপালীর আয়োজনে আপনারা শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আর এবারে চলে যাব ফোন ইন পর্বে, আপনাদের সাথে সরাসরি কথা বলে অনুরোধগুলো জেনে নেওয়ার জন্য 01974 1219 70 এই নম্বরটিতে। প্রথমেই আমাদের সাথে কে রয়েছেন?
1: দুঃখিত বলতে হচ্ছে বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আর একটিবার চেষ্টা করুন।
0: এবারে কে রয়েছেন? এবারের বন্ধুর ফোন কলটিও কেটে গিয়েছে, তো আমরা কিন্তু বন্ধুদের ফোনের অপেক্ষায় রয়েছি।
1: 01974 1219 70 এই নাম্বারটি রয়েছে খোলা। বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আপনাদের পছন্দের অনুরোধটি আমরা তালিকাবদ্ধ করব।
0: ঠিক তাই। আর কথা বলতে বলতে বন্ধুদের সাথে কিছু কথা আমরা শেয়ার করে নিতে চাই। অনেক সময় কথা বলতে বলতে আমরা রাস্তা পার হই বা গান শুনতে শুনতে রাস্তা পার হই, এটি কিন্তু কখনোই করা যাবে না। আর রাস্তা পারাপারের সময় আমরা ট্রাফিক আইনগুলো মেনে চলব, পাশাপাশি হাতের ডানে এবং বাঁয়ে দেখে তবে রাস্তা পার হব। আর মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। কথা বলতে বলতে ফোন চলে এসেছে, কে রয়েছেন প্রথমেই আমাদের সাথে?
1: শুভ সকাল। আচ্ছা, ঠিক আছে
0: ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এভাবেই সাথে থাকলে কিন্তু আমরা আপনাদের যে ভালোবাসাটা আমাদের কাছে কিন্তু পৌঁছে যায়। এবারে কে রয়েছেন আমাদের সাথে? জি ভালো আছি ভাইয়া, কে বলছিলেন কোথা থেকে? নিত্যানন্দ দাদা, একটু আগেই কিন্তু পছন্দের গানটি শুনলাম আমরা। আচ্ছা, আজকে কোন গানের অনুরোধ রয়েছে দাদা? পাগলির প্রেম।
1: আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব বন্ধুকে পাগলির প্রেম ছায়াছবি থেকে গান শুনিয়ে দেয়া।
0: ঠিক তাই। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো, ওয়ালাইকুম
2: আসসালাম।
1: রিপন, রূপসা আলাইপুর। জি
2: আপু, আমি গান শুনতে চাই, বলো তুমি কার ছায়াছবির।
0: ধন্যবাদ বন্ধু অনুরোধ করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আমরা শোনাতে চেষ্টা করব। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর ভাইয়া বলুন।
2: আমার একটা অভিযোগ আপা।
0: জি বলুন। আচ্ছা আচ্ছা, আজকে অনুরোধ করুন, চেষ্টা করব শোনাতে। বলুন কোন গানটি শুনতে চেয়েছেন?
1: আচ্ছা ঠিক আছে, চেষ্টা থাকবে। এর জন্য কিন্তু পুরোটা আয়োজন জুড়ে থাকতে হবে, শুধুমাত্র আজকের জন্য না, সব সময় আমাদের সাথে থাকুন, অবশ্যই কোনো না কোনো আয়োজনে আপনাদের পছন্দের গান শুনিয়ে থাকি আমরা, শুনতে পাবেন।
0: ঠিক তাই। নিচ্ছি এবারের বন্ধুর ফোন কলটি, কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো। জি আদাব,
2: আমি মিলন বাবু বয়রাবাজার। জি নিত্যানন্দর গান্ডা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ শোনার জন্য।
2: দিদি আমার ছবির নাম অতিথি।
1: অতিথি কোনটি?
2: সাবিনা ইয়াসমিন শিল্পী।
1: কোন গানটি?
2: ও পাখি তোর যন্ত্রণা আর তো কেন হয় না।
0: ঠিক আছে, ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। 01974 1219 70 এই নম্বরটিতে বন্ধুদের সাথে সরাসরি কথা বলে অনুরোধগুলো জেনে নিচ্ছি। আরও একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কাশেম।
3: আপু এফএম 88.3 ম্যাগাজিন নির্দেশক অনুষ্ঠানটা একটু চালু করবেন তাড়াতাড়ি। আর গান শুনতে চাই, নাম তাই ক্ষমতা, শিল্পী এন্ড কিশোর ও কনক চাপা। গানের শিরো নাম,
0: আমরা চেষ্টা করব গানটি শোনাতে। ধন্যবাদ কাশেম ফোন করার জন্য, সাথেই থাকুন। এবারে আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। ইব্রাহিম, জি ঠিক আছে। ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই শোনাবো পছন্দের গানটি। আরো একজন বন্ধু ফোন করেছেন আমাদের কাছে, এবারে কে রয়েছেন?
1: হ্যালো,
4: ওয়ালাইকুম
1: আসসালাম।
4: জি, আমি ঢাকা মিরপুর এক থেকে সাবির আহমেদ টুটুল বলছিলাম।
1: জি বলেন।
4: জি, আমি গান শুনতে চাই হচ্ছে ক্রিমিনাল ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে, এত ভালো কেউ আজও বাসেনি আমায়, যত গল মুছে দিলে তোমার ইচ্ছে হয় এই গানটি।
0: ক্রিমিনাল
1: ছায়াছবি, ঠিক আছে, চেষ্টা করব বন্ধুকে শুনিয়ে দেওয়া।
0: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আর আমরা চেষ্টা করব সবসময় আমাদের দেশীয় ছায়াছবির গান শোনার জন্য, কারণ রূপালীর আয়োজনে আমরা কোনো বিদেশি অর্থাৎ বাংলাদেশে ছাড়া অন্য দেশের গানের ছায়াছবির গান কিন্তু প্রচার করি না। যৌথ প্রযোজনার ছবি হলে সেগুলো প্রচার করা সম্ভব, এছাড়া কিন্তু গান প্রচার করা সম্ভব নয়।
1: পুরোপুরি ইন্ডিয়ান গান আমরা শোনাই না। যাই হোক বন্ধুরা, আপনারা
0: আর একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে, কে রয়েছেন আর শেষ ফোনেটি?
1: শুভ সকাল,
5: কথা বলছিলাম প্রবীর কুমার।
1: জি,
5: পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে।
1: জি,
5: আমাকে গান শোনাবেন শ্রেয়াসবির সাধনি।
1: কোন গানটি?
5: হ্যাঁ, গানের কথা বন্ধুর বাসি বাজারে আমার কানে কানে।
1: আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব বন্ধুকে বন্ধুর বাঁশি বাজানো গানটি শুনিয়ে দেওয়া,
0: পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার। ঠিক তাই তো, আপাতত শেষ করছি রূপালী রাজনের ফোন ইন পর্ব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফোন ইন পর্বে অংশগ্রহণ করে আপনাদের অনুরোধ মতামত দেওয়ার জন্য। আবারও আগামী আয়োজনে কথা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ফোন ইন পর্ব থেকে চলে যাচ্ছি গানের কাছে, কারণ বেশ কয়েকটি পছন্দের গান কিন্তু এখনো তালিকায় রয়েছে। এবারে কোন গানটি শোনাবো?
1: এবারে গানটি শোনাবো আশা ভালোবাসা, ছায়াছবি থেকে গান রুনা লায়লা ও আগুনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদেরকে অনুরোধ করেছিলেন রেজাউল বালিয়াতালা সাতক্ষীরার বন্ধু।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। চলে যাব আবারও গানের কাছে, আর এবারে আপনাদেরকে শোনাব মোল্লা বাড়ির বউ, এই ছায়াছবির গান মনির খানের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন কার্তিক চন্দ্র হালদার, বরগুনার বন্ধু। তো বন্ধু, চলুন আপনার পছন্দের ছায়াছবির গানটি শুনে আসি।

0: উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি।
1: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে রূপালীর আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হুসনা,
2: আমি নূরজাহান আক্তার।
1: গানগুলো সংকলন করেছেন সুমনা তরফদার, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ ভৈরবী রাগে বাঁশিতে ধুন শুনবেন শিল্পী আসাদুজ্জামান বিশ্বাস।

এতক্ষণ রাগ রং অনুষ্ঠানে ভৈরবী রাগে বাঁশিতে ধুন শুনলেন। শিল্পী ছিলেন আসাদুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

শীতে ধুন শুনলেন। শিল্পী ছিলেন আসাদুজ্জামান বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসমাউল হুসনা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা ১১টা বেজে ৫৯ মিনিট। সুপ্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ৫৩৭.৬৩ মিটারে, অর্থাৎ ৫৫৮ কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড ৮৮.৮ মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি আসমাউল হুসনা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয়ঃ শোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় ১০ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারে পরীক্ষায় ৫০-৫৫% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। দেশে নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে ৫ বছর মেয়াদী প্রকল্পে ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। বাংলাদেশ সরকার ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের উদ্যোগে আগামী বছর থেকে ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এই অর্থ ব্যয় করা হবে। তিনি গতকাল জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসে ওয়ার্ল্ড হেলথ সামিট উপলক্ষে এ সংক্রান্ত এক সভায় এই উদ্যোগের বিষয়টি উপস্থাপন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস এম জিয়াউদ্দিন হায়দার এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারে মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আগামী মাসে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে পারমাণবিক বিক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ ক্ষমতায় ফিরলে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংক্রান্ত কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে ১০৯৮ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত ১০টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুজন বাংলাদেশি সহ অন্তত ১২ জন নিহত ও ৩০০ মানুষ আহত হয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হামলার কঠোর নিন্দে জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শীঘ্রই তিনি কথা বলবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 32 ওভারে 3 উইকেটে 109 রান করেছে। এর আগে স্বাগতিক অস্ট্রেলিয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল 1-0 এগিয়ে রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান নিয়ে আজ আবার তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন বিকেল 3:05। আজকের বিষয়, বাল্য বিবাহ বন্ধে করণীয়। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন আবিদা সুলতানার কণ্ঠে 12:15। আধুনিক গান শুনবেন 12:30। ছায়াছবির গান শুনবেন 4:05। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন অনিমেষ রায় 12:20। এছাড়া নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন 3:30। বাউল গানের অনুষ্ঠান বাউলিয়ানা শুনবেন 6:00। পল্লীগীতি পরিবেশন করবেন সুরাইয়া হক 12:40। দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান নিয়ে সাজানো অনুষ্ঠান চিরায়ত বাংলা শুনবেন 4:45। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। প্রিয় শ্রোতা, শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ফিলোমিনা নুপুর ব্যারেল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বৈধ ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে সাধারণ মানুষ যেন প্রতারিত না হন সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং করণীয় বিষয়ে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন নেই সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফলতি গ্রহণযোগ্য নয়। তিনি এক সপ্তাহের মধ্যে সব ধরনের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেন। বাগেরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর অসীম কুমার সমদ্দারের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন, পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, এদেশ আমাদের সবার, এখানে হিন্দু মুসলিম সবারই সমান অধিকার, ধর্মীয় ভিত্তিতে এখানে কাউকে আলাদা করা যাবে না। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে সজাগ থাকতে হবে, পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দায়িত্ব পালন করবে। তিনি গতকাল খুলনার ফুলতলা উপজেলা পরিষদের শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মোহাম্মদ আলী আসগর বলেন, পূজা উপলক্ষে পতিত সরকার বা বিরোধী দলের কেউ যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে, আর মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা প্রকৌশলী এ সময় উপস্থিত ছিলেন। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় দুর্গা উৎসব শারদীয় দুর্গাপূজা এবারের পূজা হবে উৎসব মুখর। দেশের সকল স্তরের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে, যা এদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব সভায় সুপ্রতিষ্ঠিত করেছে। সকল ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে একত্রে বসবাস করছে। তিনি গতকাল খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেসিসির উদ্যোগে মহানগরীর 31টি ওয়ার্ডে 77টি পূজা মণ্ডপে 10,000 টাকা করে মোট 7,70,000 টাকা মন্দির কমিটির প্রতিনিধিদের কাছে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, অপরাধ করে কেউ পার পাবে না, আমাদের সবার কাজ হবে সকলে মিলে নিরাপদ নগরী গড়ে তোলা। তিনি আরও বলেন, মন্দির মসজিদ মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কেসিসির প্রধান প্রকৌশলী সচিব, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ মন্দির কমিটির প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজ। এবার এর উপর শুনুন আমাদের যশোর জেলার সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার জেলায় 8টি উপজেলায় 737টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন বলেন,
3: বাংলাদেশ শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য দেশ সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা সমূহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, অন্যান্য সনাতনী জনগোষ্ঠী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই অভিন্ন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সচেষ্ট রয়েছে, যাতে আমাদের এই শারদীয় দুর্গোৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
2: পূজা ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো জেলা। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, তিন স্তরে নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন,
4: দুর্গাপূজা নিয়ে অলরেডি আমরা প্রায় এক মাস আগে থেকে কাজ শুরু করেছি। এই সপ্তাহের মধ্যে এই সকল পূজা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি সহ থানাতে একটা করে মিটিং হবে এই সপ্তাহতেই, এবং আমরা এই সপ্তাহের শেষে গিয়ে এসপি স্যারের নেতৃত্বে আমরা একটা মিটিং করব সবাইকে নিয়ে। এ পর্যন্ত কোথাও কোনো এই পূজাকে কেন্দ্র করে নাশকতামূলক ঘটনা ঘটেনি।
2: আবহমান আবহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে যশোরে উৎসবের আনন্দে মেতে উঠুক সবাই, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাজ্জাদ গনি খান রিমন, যশোর জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় নিউজিল্যান্ড প্রবাসী একাদশ 2-1 গোলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 35 মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী আবিদা সুলতানা, গানের কথা লিখেছেন মাসুদ করিম।

শ্রোতা বন্ধুরা, আবিদা সুলতানার কণ্ঠে দেশের গানটি শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত। পরিবেশন করছেন অনিমেষ রায়।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত পরিবেশন করলেন শিল্পী অনিমেষ রায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন খান আল আমিন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহবুবা রওশন রাখি, গানের কথা লিখেছেন রেজওয়ানুল হক।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন জামিউর রহমান লেমন, গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদী।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেইনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
2: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গীতি। পরিবেশন করছেন সুরাইয়া হক, প্রথম গানটির গীতিকার শাহ আব্দুল করিম।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লীগীতি পরিবেশন করলেন শিল্পী সুরাইয়া হক। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রদীপ রাহা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে শিল্পী আবিদা সুলতানা। কথা লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না আছে কোনো ভয়, না তারা চিন্তিত হবে। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকটে যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশয়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার ইংরেজ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনতে পাচ্ছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আপনাদের সাথে আমরা অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে কথা বলব 01974121970 এই নম্বরটিতে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন ওপি মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে আছেন শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। বন্ধুরা, কথা নয়, চলুন মূল আয়োজনে ফেরায় যোগ। শুরুতেই বিয়ের ফুল, ওই চাঁদ মুখে যেন লাগেন আগ্রহণ, এই চমৎকার গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন মোহাম্মদ ইসলাম উদ্দিন শাহবাজপুর শৈলকুপা ঝিনাইদহ থেকে, শিল্পী এন্ড্রু কিশোর।

এবারে রয়েছে বিজন গোমস্তা কাকচিরা বর্গনের বন্ধুর অনুরোধে গান শুনতে চেয়েছেন আপনি ভণ্ড ছবি থেকে আপনার পছন্দ করা গান শিল্পেন্দ্র কিশোর এবং ডলি শান্তনী।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে, এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো।

0: পুরোটা হবে? তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রীতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পারে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রিয় শ্রোতা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন রালিতে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। নিশ্চয়ই যত দ্রুত সম্ভব নাম ঠিকানাটি জানিয়ে আপনাদের অনুরোধের কথাটি আমাদেরকে বলবেন। প্রথম বন্ধু কে আছেন আমাদের আজকের অনুষ্ঠানে? আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম।
3: হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম লুৎফর ভাই।
4: আমি মোহাম্মদ লুৎফর জোরদার।
3: হ্যাঁ হ্যাঁ,
4: বড়খোলা পাংশা থেকে বলছি। আপু ভালো আছেন আপনি?
3: জি ভালো। বলুন কি গান শুনতে চান?
4: আলহামদুলিল্লাহ, আমি গান শুনতে চাই, ছবির নাম ঘাটের মাঝি।
3: হুম, মন দিলাম প্রাণ দিলাম আর কি দেবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকবেন।

0: পিন তাহলে পছন্দের গান শুনতে পাবেন। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: জি কে বলছেন?
1: মোহাম্মদ কাশেম সর্দার, ডুমুরিয়া থেকে।
0: হ্যাঁ কাশেম ভাই বলুন।
1: মুভির নাম কাকুরের পেন।
0: হ্যাঁ
1: গণেশ নাম
0: ছবিটার নামও বুঝিনি, গানের কথাটাও বুঝিনি, আরেকবার বলবেন কি?
1: চাকরের পেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ গানের কথা? হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। আসলে একটু সমস্যা হচ্ছিল নেটওয়ার্কের জন্যই হয়তো বা এই সমস্যাটা। আচ্ছা আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: জি ভাইয়া বলুন,
1: কেমন আছেন?
0: অনেক ভালো আছি।
1: কবির নাম জলদি সন্তান।
0: হ্যাঁ তারপর শ্রোতারা তো জানুক।
1: মোহাম্মদ আব্দুর রউফ।
0: আচ্ছা
1: শাহজাদপুর বগুড়া থেকে।
0: শাহজাদপুর বগুড়া থেকে, আচ্ছা ঠিক আছে। আমরা অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে। পরবর্তী বন্ধু দেখতে পাচ্ছি যে আবারও আরেকটি কল চলে এসেছে, কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো শুভ দুপুর।
2: আপুরা ভালো আছে?
0: অনেক ভালো আছি, বলুন।
2: আমি এমডি ওহিদুজ্জামান, মোড়া বাজার ভেড়ামারা কুষ্টিয়া থেকে বলতে। আপু
0: বলুন কি গান শুনতে চান?
2: ছবির নাম
0: অনেক আবেদনময়ী গান আমরা অবশ্যই শোনাবো। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। আপুরা ভালো আছেন?
0: অনেক ভালো আছি, বলুন।
3: কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হালদার, থানা মোলগঞ্জ জেলা বাগায়াত থেকে।
0: জি ইব্রাহিম ভাই বলুন। ঠিক আছে, আমরা হৃদয়ের সাথে যুদ্ধ করি আপনার ছবির গান আমরা শুনিয়ে দেব, তবে একটু অপেক্ষা করতে হবে, আজকে শোনাতে পারছি না। আসসালামু আলাইকুম।
4: রুনালাইলার কণ্ঠে গানের শিরোনাম হচ্ছে কথা যদি কওরে বন্ধু কইও কানে কান।
0: তাই তো, কথা অবশ্য মুখ দিয়ে বললে কানেকশন শোনা যায়, ঠিক আছে, কিছু কথা আছে চুপি চুপি বলতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: ভালো আছেন?
0: জি ভালো।
4: জাফর ভাই বলছি, মোহাম্মদ জাফর পালোয়ান।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
4: কাশিয়াবাজার জেলা বরগুনা। আপু
0: হ্যাঁ বলুন ভাইয়া।
4: আপু আমি গান শুনতে আসি, ছবির নাম আগুন। আগুন ছবি থেকে গান শোনাবেন মোহাম্মদ খোরশেদ আলম রুমালার কণ্ঠে।
0: ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি। পরবর্তী বন্ধু আসসালামু আলাইকুম।
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
5: লিটন সরকার বলছি।
0: লিটন সরকার
5: থেকে বলছি,
0: জীবননগর চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ বলুন। বোঝা যায়নি কি? স্বামী স্ত্রী যুদ্ধ। হ্যাঁ কোন গানটি? যে কোনো গান, আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব যে কোনো একটি গান শুনিয়ে দিতে। আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। লাভলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লাভলি আপা বলুন। সাকিব খান ছবি থেকে ও সাথী, আমি চিনেছি তোমাকে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে শেষ ফোনটি নিয়ে ফিরে যাব আবারও গানের কাছে। কে রয়েছেন আমাদের এই মুহূর্তের শেষ বন্ধু? শুভ দুপুর। দীপঙ্কর। হ্যাঁ দুই নন্দন প্রতাপ বন্ধু বলুন।
4: স্ত্রী আপু।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, কি গান শোনাবো আপনাকে?
4: আমাকে গান শোনাবেন।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। তবে দুজনে একই গান শুনতে চাইলে ভালো হতো, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আর কথা নয়, এবারে ফিরছি আবারও গানের কাছে। জনি মহেশপুর ঝিনাইদার বন্ধুর অনুরোধে গান রয়েছে এই মুহূর্তে আমাদের তালিকাতে, শোনাবো বসগিরি ছবির গান, শিল্পী ইমরান এবং কণা।

0: এবারে আব্দুল মজিদ, আপনি শোলগাড়ি কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন বাদল ছবির গান শোনানোর জন্য। আমাদের এ বন্ধু অবশ্য প্রায়ই একটু অভিমান করেই বলেন আমাদের পছন্দের, আমার পছন্দের গান কেন শোনানো হয় না। তো চলুন আজকে আপনার পছন্দের গানটি শুনে আসি মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।
1: করো আর নাই করো, হাত ধরো আর নাই ধরো, আহ প্রেম করো আর নাই করো, হাত ধরো আর নাই ধরো।

0: মা,
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না, আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমারে আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াবো। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রইদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তায় এখন থাকিস না, বুঝতোস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আয় আয় তাতে।
0: চলো মা।
2: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
1: কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি?
1: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাংসের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখে পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকাল আর রাইতের খাবার?
3: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবে না। যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিনা, কি হয়েছে? হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এ লেদু শুননা দে, পটি বাইন্দা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেহাম্মত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম
0: আসসালাম। মেম্বার সাহেব কি মনে করিয়া?
2: তোমার নিয়া তো এক জ্বালা হয়েছে কাশে।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
2: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুন মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
2: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগ স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
2: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট, বাসা বাড়ি, ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশু শ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুর মতন বাঁচুক।
2: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
2: হ্যাঁ,
3: বিজ্ঞাপন তরঙ্গে এবারে রয়েছে ক্যাপ্টেন মারুফ ছবির গান, যে গানটি শুনতে চেয়ে প্রবীর কুমার আপনি কুমারখালী কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন শিল্পী ইভা রহমান।

এবারে নালিশ ছবির গান আপনাদের জন্য রয়েছে আমাদের তালিকাতে। তবে এই গানটি শোনার আগে শ্রোতা আমরা খাল খনন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসবো।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
2: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
2: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই ভাই।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বন্ধু স্যার, কথা দিয়েছিলাম নালিশ ছবির গান শোনাবো, তো এই মুহূর্তে আপনাদের কাছে আমরা সেই গানে যাব। তবে তার আগে আরেকটি গান শুনিয়ে দিতে চাই আপনাদেরকে। পাঞ্জা ছবির গান রয়েছে, চলুন ওই গানটি শুনে আসি। কনক চাপে এবং খালেদ হাসান মিলুর কণ্ঠে শুনতে চেয়ে কাশিম সর্দার পিজুমরিয়া খুলনা থেকে অনুরোধ করেছেন, আর যে বন্ধু অর্থাৎ হাবিবুর যশোর থেকে অনুরোধ করেছিলেন নালিশ ছবির গান শোনার জন্য, একটু অপেক্ষা করুন, আমরা আবারও ফিরে এসে আপনাদের গান শোনাবো।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটো বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এরপর পরই ফিরে এসে শোনাবো বন্ধুরা আপনাদের বাকি পছন্দের গানগুলো।

0: আসসালামু আলাইকুম বেলা দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি শামসেদ জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসাই উকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে স্বাগত জানিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এই লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত 10টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইট উঠানামা স্থগিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুইজন বাংলাদেশি সহ অন্তত 12 জন নিহত এবং 300+ মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদের বিমানবন্দরের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। তিনি আরও বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এক উইকেটে 36 রান করেছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 240 রান করলে বাংলাদেশ 106 রানের লিড নেয়। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আজ হ্যাট্রিক করেছেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 346 রান করে। এদিকে ব্রিজবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বেঁধে দেওয়া 221 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 2 ওভারে বিনা উইকেটে 15 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 220 রান করে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টো বাংলা সংবাদের পর ফিরে এলাম নিজস্ব আয়োজনে। শুনছেন আমাদেরকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আবারও ফিরব আপনাদের পছন্দ করা সেই গানের ডালিতেই। চলুন এবারে নালিশ ছবির গান শুনতে আর দেরি না করি। আর এই গানটি শুনতে চেয়ে আগেই বলেছি হাবিবুর, আপনি যশোর থেকে অনুরোধ করেছেন শিল্পী রথীন্দ্রনাথ রায়।

প্রিয় শ্রোতা, আরো একটি গান শুনবো, এরপর পরই আবার ফিরে আসব আপনাদের সাথে ফোন ইন পর্বে আরো একবার যুক্ত হবার জন্য। গোলাপি এখন ট্রেনে, এই ছবি গান রয়েছে তালিকাতে, সৈয়দ আব্দুল হাদী এবং তার সঙ্গীদের কণ্ঠে শুনতে চেয়ে লুৎফর জোয়ারদার আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছেন।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ, ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974-1219-70 এই নম্বরটিতে। তো এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
2: খালিশপুর খুলনা থেকে রুবেল বলছি।
1: রুবেল, হ্যাঁ, অনেকদিন পরে ফোন পেলাম আপনার, বলুন।
2: জি জি, যুক্ত হইলাম অনেকদিন পর।
1: হ্যাঁ,
2: আমাকে শোনালেন ধর
1: ধর ছবির গান
2: থেকে, গান আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে।
1: হ্যাঁ,
2: গানের শিরোনাম
1: হ্যাঁ
2: এত বড় দুনিয়াতে আমি তোরে বা।
1: আচ্ছা, এত বড় দুনিয়াতে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। পরবর্তী বন্ধুর কথা বলিনি, আসসালামু আলাইকুম। অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার দেশ আমার প্রেম, কি ভালো। আসলে আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করে দেখি, ভালোবাসার চোখে দেখি, তাহলে যা কিছু দেখবো তাই ভালো লাগবে। আমাদের সবুজ শ্যামল এই বাংলাতে অনেক কিছু আছে দেখার মতো। আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত বন্ধুরা, আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কাছে ফোন করবার সময় রেডিও সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, অথবা একটু দূরে সরে গিয়ে কথা বলবেন, তাহলে স্পষ্টভাবে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন?
1: জি, বলুন ভাইয়া, কি গান শোনাবো আপনাকে?
3: আমি বুলবুল আহমেদ।
1: হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো আবারও গানে কাছে। কে আছেন আমাদের আজকের আয়োজনের শেষ বন্ধু? আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছেন? হ্যাঁ, কে বলছেন?
3: আচ্ছা,
1: ঠিক আছে, নিশ্চয় আমাদের সাথে থাকবেন, আমরা অবশ্যই আপনাদের পছন্দের গান শোনাবো। তো চলুন আবার গানের কাছে ফিরে যাই। এবারে বাঁচার লড়াই, এই ছবির গান রয়েছে তালিকাতে। মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার মেমোরিয়ালগঞ্জ বাগেরহাট থেকে অনুরোধ করেছেন গানটি শোনানোর জন্য শিল্পী কুমার শানু।

তালিকাতে অনেক গান রয়েছে, যেমন আবির, আপনি অভয়নগর যশোর থেকে প্রাণের চেয়ে প্রিয় ছবির গান শুনতে চেয়েছেন, বধু বিদায় ছবির গান শুনতে চেয়ে মোহাম্মদ রেজাউল আলম ঝন্টু, জড়দাহ হরিণাকুণ্ড মহেশ বৃজিনাদা থেকে অনুরোধ করেছিলেন, স্বপ্নের নায়ক ছবির গান শুনতে চেয়ে শাহবাজপুর বগুড়া থেকে শাহজাদপুর বগুড়া থেকে আব্দুর রউফ আপনি অনুরোধ করেছিলেন, আব্বাজান ছবির গান শুনতে চেয়ে মোহাম্মদ সোহাগ আপনি বাবুখালী মাগুরা থেকে অনুরোধ করেছেন। এইসব গানগুলো রয়েছে আমাদের তালিকাতে, তবে এই মুহূর্তে সব গান তো শোনাতে পারবো না, আমরা আর একটি কিংবা দুটি গান আপনাদেরকে শোনাবো। এবার স্বরলিপি ছবির গান মাহমুদুর নবীর কণ্ঠে, যে গানটি শুনতে চেয়ে জাফর পারওয়ান আপনি কাকচিড়া বরগুনা থেকে অনুরোধ করেছেন।

সব শেষে রয়েছে ঘাটের মাঝি ছবির গান। যে গানটি শুনতে চেয়ে দীপঙ্কর, আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন। আর হ্যাঁ, আমাদের আজকের ফোন ইন পর্বের একেবারে প্রথম বন্ধু লুৎফর জোয়ার্দ্দার, আপনি পাংশা রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন এই একই ছবির গান শোনানোর জন্য। যদিও আজ আপনার আরও একটি অনুরোধের গান গিয়েছে, তারপরও চলুন আরও একটা গান শুনে আসি আপনাদের পছন্দের শিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করতে হচ্ছে আমাদের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আগামীকাল ঠিক একই সময় বেলা একটা পাঁচ মিনিটে আপনাদের সাথে আবারও কথা হবে এই অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: দেশজুড়ে ভয়াবহভাবে বাড়ছে একটি রোগের সংক্রমণ। যখনই আমরা সংবাদপত্র খুলছি বা কোনো মিডিয়াতে দেখছি, তখনই দেখছি সর্বশেষ সংগ্রামে সেই রোগের সম্পর্কে নানা তথ্য। আমরা মাঝে মাঝে আতঙ্কিত হচ্ছি, মাঝে মাঝে আমরা প্রতিরোধ করছি, আমরা চেষ্টা করছি এই রোগটি প্রতিরোধ করে একটি সুস্থ জীবনযাপন করার। আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য বিচিত্রায়। আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ রোগটি নিয়ে কথা বলবো এবং আমাদের আজকের বিষয় ডেঙ্গু প্রতিরোধে করণীয়। শ্রোতা বন্ধু, আপনারা জানেন আমাদের চারপাশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বর, এবং আপনারা কিন্তু বসে থাকবেন না, আমাদের সাথে অবশ্যই কথোপকথনে অংশগ্রহণ করবেন। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন সেই নম্বরটি হচ্ছে 01974121970। ফোন নম্বরটি আবারও বলছি 01974121970। আজকে আপনাদের সাথে কথা বলার জন্য অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ শওকত আলী, সম্মানিত ডেপুটি সিভিল সার্জন অফিস খুলনা। আর আমি রয়েছি ডক্টর সাদিয়া মনোয়ারা উষা, আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। স্যার কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ।
0: স্যার, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, এবং আপনি যে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে বোধহয় এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বর্তমানে কাজ করা হচ্ছে। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি জানতে চাই, বর্তমানে খুলনার ডেঙ্গুর অবস্থাটা কেমন? স্যার,
1: বর্তমানে ডেঙ্গুর অবস্থা ভয়াবহ। আজকে গত 24 ঘন্টায় 132 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছে, এবং আমরা জানুয়ারি মাস থেকে পদ্মাবধি 9412 জন রোগী হসপিটালে ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট পেয়েছে, এবং গত 24 ঘন্টায় 2 জন রোগী মৃত্যুবরণ করেছেন। এবং এখন পর্যন্ত অবস্থাটা এমন যে 604 জন রোগী এখনো হসপিটালে ভর্তি আছে,
0: এই ডেঙ্গুর সাথেই লড়ে যাচ্ছে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সাথে, কে আছেন শ্রোতা বন্ধু?
2: ওয়ালাইকুম
0: আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপু। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকতিয়াবাজার জেলা পরগনা আপু।
0: জি জি, আপনার আজকে প্রশ্নটি?
2: জি আপু, আমি জানতে চাচ্ছি এই ডেঙ্গু মশাটা কি শহরে বেশি হয় না গ্রামে বেশি হয়, এবং আমার বরগুনা জেলায় তো প্রচুর রোগী দেখা যায়, কি জেলার কারণ কি বেশি রোগী থাকার জন্য, বেশি ডেঙ্গু হওয়ার জন্য কি কারণ, এটা জানতে চাচ্ছি আপু।
0: অসংখ্য ধন্যবাদ জাফর ভাই, আমাদের সাথেই থাকুন। স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উনি বলেছেন যে ডেঙ্গু যে মশাটি, এডিস যে মশাটি আমরা বলছি, এডিস ইজিপ্টি, এই মশাটি আসলে শহরে বেশি হয় না গ্রামে বেশি হয়? একই সাথে যদি স্যার আপনি এটাও বলে দিতেন যে এটা দিন বা রাতে এর প্রাদুর্ভাবের কোনো আধিক্য আছে কিনা।
1: প্রথমেই শ্রোতা বন্ধুর জন্য বলতে চাচ্ছি যে বাংলাদেশ একটা ডেঙ্গু এন্ডেমিক, ডেঙ্গু প্রবণ এলাকা, এর মধ্যে সব থেকে বেশি হয় শহর অঞ্চলে, গ্রাম অঞ্চল থেকে বেশি হয় শহর অঞ্চলে, যেখানে অথবা যেখানে বেশি প্রচুর বৃষ্টিপাত হয়, যার হিউমিডিটি যদি 40% থাকে সেক্ষেত্রেও সেই অঞ্চলটাও একটা ফেভারেবল কন্ডিশন ফর ডেঙ্গু। এবং সেটা যদি কোস্টাল বেল্ট হয়, অর্থাৎ সামুদ্রিক এলাকা হয় বা সমুদ্রের আশেপাশে হয়, তাহলে সেক্ষেত্রে ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু বেশি হবে।
0: বরগুনা বলছেন, ওনার তো ওই জায়গাটাই,
1: তাহলে ওটা সমুদ্রের অপেক্ষাকৃত কাছে, সুতরাং ওটা একটা ডেঙ্গু প্রবণ এলাকা হতে পারে।
0: আর স্যার, আসলে কি দিনে বা রাতে এটা কি এখন আর এই এটা ফলো করছে কিনা মশা?
1: একসময় দেখা যেত যে ডেঙ্গু শুধুমাত্র দিনে কামড়ায়, কিন্তু পরবর্তীতে দেখা গেল ডেঙ্গু পরিবেশের সাথে অভিযোজন করে এখন দিনে এবং রাতে সব সময় কামড়ায়।
0: আচ্ছা, তার কিন্তু আর সে আগের মতো দিনে কামড়াবে এরকম সেই নেচারটা আর আসলে নাই, সেই
1: নেচারটা নাই।
0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্যার। সেটি উনি বলতে চাচ্ছেন যে এখন সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর এর মধ্যে পার্থক্য, এখন তো ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, চিকুনগুনিয়াও আছে, তো স্যার আমরা সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে আসলে কিভাবে বুঝব?
1: প্রথমেই যেটা বলি যে ডেঙ্গু জ্বর সাধারণত হলে প্রচন্ড প্রথম হঠাৎ করে দেখা যাবে যে খুব বেশি জ্বর হয়েছে, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, মানে সাডেন হঠাৎ করে হাই ফিভার হবে। অন্য অন্যদের ক্ষেত্রে এত হাই ফিভার সাধারণত প্রথম দিকেই হয় না। আর এটাতে দেখা যায় যে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে ব্যথা, ব্যথাটা দেখা যাচ্ছে চোখ, মাথা ব্যথা, খুব বেশি মাথা ব্যথা হয়, চোখের পিছনের দিকে খুব ব্যথা ব্যথা মানে ব্যথা হয়, এমনকি দেখা যাচ্ছে চোখ যদি নড়াচড়া করা যায় তাহলে ব্যথা হয়, তারপর যদি ওই সূর্যের আলোতে যায় বা কোনো লাইটের এতে যায় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রবলেম হয়, চোখ দিয়ে পানি ঝরে। কিন্তু অন্য অন্য ফিভারের ক্ষেত্রে এ ধরনের সাধারণত এত জ্বর হয় না, ব্যথা হয় না, এমনকি শরীর হাতে এত বেশি ব্যথা হয় ডেঙ্গুতে যে বিশেষ করে পিছনের দিকে এবং মাসলসে, জয়েন্টসে এবং জয়েন্ট হাড়েও ব্যথা হয়, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে ব্রেক বোন ফিভার, মানে এত বেশি ব্যথা হয় যেমন হচ্ছে হাড় ভেঙে যাচ্ছে, কিন্তু অন্য অন্য এর ক্ষেত্রে এত বেশি হয় না। চিকনগুনিয়ার ক্ষেত্রে দেখা যায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, ওটা একটা জয়েন্টের ক্ষেত্রে একটা স্পেসিফিক, কিন্তু এটার ক্ষেত্রে মানে এই ব্যথাগুলো সব থেকে বেশি হয়। আর অন্য অন্য ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে স্কিন র্যাশ আসে ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে, এবং এটা দেখা যাচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক র্যাশ। ক্যারেক্টারিস্টিক র্যাশ বলতে কি, প্রথম এক থেকে দুই দিন দেখা গেল যে বুকের ওপরে র্যাশ বা হাতের ওপরের অংশ র্যাশ, কিন্তু তিন থেকে পাঁচ দিনে দেখা গেলো এই র্যাশটা পুরো শরীরে ছড়িয়ে গেল, মানে র্যাশ বলতে বলছি লাগছে দাগ বা ফুসকুড়ির মতো হয়, পরবর্তীতে এতে পুরো শরীরে ছড়িয়ে যায়। অন্য অন্যদের ক্ষেত্রে এটা আসলে এই ধরনের ফিচার কম পায়।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। একটা ফোন নিয়ে আমরা আবার আসি, কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে?
2: ভালো আছেন?
0: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: কথা বলছি সলগাতিয়া দাসপাড়া থেকে, কানাই দাস ডুমুরিয়া খুলনা।
0: জি জি, আপনার প্রশ্নটি, আজকে আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছি।
2: আমার প্রশ্ন হচ্ছে যে ডেঙ্গু রোগী আমাদের জায়গায় পাশে একটা লোক বেড়াতে আইছে, ওনার হয়েছে, তো ওনার প্রচুর আকারে জ্বর আর সেইভাবে শ্বাসকষ্ট হচ্ছে, তো এই ক্ষেত্রে কি করতে পারি?
0: জি, অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে বিশেষজ্ঞর সাথে কানেক্ট করে দিচ্ছি। স্যার, ওনাদের ওখানে একজন রোগী এসেছেন যার প্রচন্ড জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছেন, ওনাকে স্যার কিভাবে ওনারা রেফার বা কিভাবে ট্রিটমেন্টগুলো করা যায়?
1: ডেঙ্গুর স্বাভাবিক ক্ষেত্রে যদি শুধু জ্বর আর ব্যথা থাকে সেক্ষেত্রে বাড়িতে ট্রিটমেন্ট নিলেই হয়, এবং এর সাথে যদি দেখা যায় শ্বাসকষ্ট হচ্ছে, মানে যেগুলো ক্রাইটেরিয়া হয় যে হাসপাতালে ভর্তি বা হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে,
0: কখন কখন আমরা হাসপাতালে নিয়ে যাব,
1: আপনার আপনার একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে সেটা হলো শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হলে হাসপাতালে ভর্তি করতে হবে এবং সে অনুযায়ী ম্যানেজমেন্ট করতে হবে, কারণ এটার সাথে অনেক কমপ্লিকেশন জড়িত, তাই হাসপাতালে এটা ট্রিটমেন্ট নিতে হবে।
0: স্যার, আর কি কি কারণে আমরা হাসপাতালে আসলে রোগীকে যেতে বলি?
1: হাসপাতালে ভর্তি যদি বমি বমি ভাব থাকে বা বমি হয়, পেট ব্যথা হয়, মানে পেটে খুব বেশি ব্যথা হয়, তারপর পাতলা পায়খানা হয়, এটা এক ধরনের পেটের দিকে। আবার যদি দেখা যাচ্ছে রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ বলতে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে গাম অর্থাৎ মাড়ি দিয়ে রক্ত আসছে বা বমির সাথে রক্ত আসছে, পায়খানার সাথে রক্ত আসছে, বা শরীরের কোনো অংশ আস্তে আস্তে লাল লাল মানে কালো কালো এরকম হয়, তাহলে সেক্ষেত্রে
0: স্যার অনেকেই তো আমরা দেখা যাচ্ছে সাধারণ জ্বর মনে করে বাড়িতে ট্রিটমেন্ট চালাচ্ছে, চালাতে চালাতে দেখা যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে, হয়তো ডেঙ্গুর শক সিন্ড্রোম এরকম চলে যাচ্ছে, তাহলে সেই সব রোগীর ক্ষেত্রে আমরা অবশ্যই, আপনি যেটা সাজেস্ট করছেন যে আমরা অবশ্যই রোগীকে হাসপাতালে পৌঁছাবো, কোনোভাবেই বাসায় নয়। একজন শ্রোতা বন্ধু ছিল, শ্রোতা বন্ধু আবারও একটু যোগাযোগ করুন আমাদের সাথে। হ্যালো শ্রোতা বন্ধু, আবারও একটু যোগাযোগ করুন আমাদের সাথে। স্যার, ডেঙ্গু কিভাবে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে কি সরাসরি অন্য ব্যক্তির শরীরে ডেঙ্গু ছড়াতে পারে?
1: না, ডেঙ্গু মানুষ থেকে মানুষে কখনোই ছড়ায় না, ডেঙ্গু একটা মশাবাহিত রোগ। আসলে ব্যাপারটা হলো কি, যে মশা নিজেও যখন ডেঙ্গু দ্বারা, এ আসলে ডেঙ্গু হলো একটা ভাইরাস, এটা হলো এডিস এজিপ্টি একটা মসকুইটো আছে, মশা আছে, এই মশাটায় এই ডেঙ্গু ভাইরাসকে বহন করে, এটা রিজার্ভার হলো অর্থাৎ মানুষ, মানুষ একজন ডেঙ্গু আক্রান্ত মানুষকে যখন কামড়ায় তখন ভাইরাসটা, ওই ডেঙ্গু ভাইরাসটা এজিপ্টি মশার কাছে চলে যায়, ওই মশা যখন অন্য একজন মানুষকে কামড়ায় এইভাবেই এই ভাইরাসটা মূলত ছড়িয়ে যায়।
0: দারুণ বলেছেন স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: উজ্জ্বল ভাই, বাগেরহাট।
0: জি জি, আজকে আমরা
3: আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ডেঙ্গু হয়,
0: জি
3: এর জন্য অনেকের সময় দেখা যায় যে ডেঙ্গুটা অনেকদিন হচ্ছে, এটা কি কোনো টাইফয়েডের কোনো জার্ম থেকে আসছে না সরাসরি ওই থেকে আসতেছে, ডেঙ্গুর মশা থেকে আসতেছে?
0: জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, সাথেই থাকুন। স্যার, আপনি বলছেন যে টাইফয়েডের জীবাণু থেকে আসছে না ডেঙ্গুর জীবাণু থেকে আসছে, ডেঙ্গুটা কোথা থেকে আসছে?
1: ডেঙ্গুটা, ডেঙ্গু আমি প্রথমেই বলি, ডেঙ্গু একটা ভাইরাস, এবং ডেঙ্গুটা ভাইরাস আর টাইফয়েডটা হলো একটা ব্যাকটেরিয়া। টাইফয়েড এবং ডেঙ্গু আলাদা আলাদা, এখানে টাইফয়েড সালমোনিলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা ওটা টাইফয়েড ফিভার হয়, টাইফি প্যারাটাইফি, ওই জিনিসটা পুরোটাই আলাদা। আর ডেঙ্গুটা হলো একটা ভাইরাস, এটা যেটা মশাবাহিত, কিন্তু টাইফয়েড মশাবাহিত নয়, ওটা হলো পানিবাহিত হতে পারে বা অন্য কোনো।
0: ধন্যবাদ স্যার। আর একজন শ্রোতা বন্ধু ছিলেন, একটু যোগাযোগ করুন আমাদের সাথে আরো একবার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: আমি আবার এসএমএস করতাম না।
0: জি জি জি জি, আপনার প্রশ্ন
2: বলতে যে একটা নরমাল মশা যদি একটা ডেঙ্গু রোগকে কামড়ায়, সেই মশা যদি সন্তুষ্ট হয়ে কামড়ালে ডেঙ্গু হবে কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছি। আর ডেঙ্গু কি মলমূত্র দ্বারা ছড়ায় কিনা, ডেঙ্গু রোগের মলমূত্র, এই বিষয়ে জানতে
0: চাচ্ছি। জি জি, একটা হচ্ছে স্যার, একটা নরমাল মশা যদি কামড়ায় আর একটা ডেঙ্গু আক্রান্ত মশা যদি কামড়ায়, আসলে কোন কামড়ানোতে ডেঙ্গু রোগ হবে, আর মলমূত্র দ্বারা এটা পরিবাহিত হয় কিনা? স্যার, আরেকটি প্রশ্ন নিয়ে আমরা এটির উত্তর দেব।
4: হ্যালো, আসসালাম আলাইকুম।
0: হ্যালো জি,
4: আপু কথা বলছি মোহাম্মদ কাশেম সর্দার ডুমুরিয়া থেকে।
0: জি জি, আপনার
4: প্রশ্ন দেখা যাচ্ছে, আমি বাড়ির বাড়ির ওই যে গরু যে নান্দা আছে, নান্দার ভিতরে মানে পানি দিয়ে সাপলাফুল মানে চাষ করেছি, তো ওখানে কি ডেঙ্গু মশা হতে পারে, এটি একটু কবেন? আর কুইজ অনুষ্ঠানে অবশ্যই খুলনা জেলা শ্রোতাদের একজনকে বিজয় করবেন।
0: জি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমরা ওখান থেকে আসি যে আসলে একটি নর্মাল মশা দিয়ে কামড়ালে ডেঙ্গু হবে কিনা, এই কথাটি প্রথমে ছিল।
1: প্রথমেই বলে নেই যে এডিস যে মশা, এডিস এজিপ্টি যে মশা, এটা যদি নর্মালি থাকে, ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, তাহলে সেটা ডেঙ্গু ছড়াবে না। ডেঙ্গু যখন কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কামড়াবে, ও রক্তটা যখন খাবে, ওই রক্তের মধ্যে ডেঙ্গু ভাইরাস গিয়ে ওই মশাটা আক্রান্ত হয়, এবং ওই মশাটা যখন অন্য কাউকে কামড়াবে, ওটা সাধারণত ওই 8-11 দিন পর ওটা ইনফেক্টেড হয়, এবং 8-11 দিনের মধ্যে যদি কামড়ায় তাহলে সে ডেঙ্গু আক্রান্ত হবে না, 8-11 দিন পর যদি কামড়ায় তাহলে সেটাই মানে ওই মানুষের কাছে ছড়াবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল
0: মলমূত্র দিয়ে,
1: মলমূত্র দেয় না, এটা মলমূত্রের মাধ্যমে ছড়ায় না।
0: আচ্ছা স্যার, ওই যে শাপলা ফুল ফুটিয়েছে একটি পাত্রের ভিতরে, এখানে ডেঙ্গু মশা জন্ম বিস্তার করতে পারে কিনা?
1: এখানে এডিস মশা, এডিস মশাটা আমি বললাম যে ডেঙ্গু এটা ভাইরাস, এটা থাকে অন্য জায়গায়, আর মশাটা জন্মে মানে যেহেতু মশাটা এটা পরিবহন করে ডেঙ্গু ভাইরাসটা, যে কোনো পানি যদি 3 দিন বা তার চেয়ে বেশি স্ট্যাগনেন্ট মানে জমে থাকে, সেখান থেকেই এই মশাটা উৎপত্তি হতে পারে, মশা সেখান থেকে জন্মগ্রহণ করতে পারে।
0: খুবই ভালো বলেছেন স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন,
2: খোকন চন্দ্র
0: জি, আমরা ভালো আছি, আপনার প্রশ্নটি একটু বলবেন শ্রোতা বন্ধু।
2: আমি জানতে চাচ্ছি যে আমাদের তো গ্রাম অঞ্চলে মশা তো বিভিন্ন, একগুলো মশা আছে সাদা কিন্তু বড় বড়, ওইগুলো কি মশা হতে পারে? আর জানতে চাই সাদা যেগুলো মশা, ওই মশায় কামড়াতে পারে ডেঙ্গু হবে কিনা?
0: জি, অসংখ্য শ্রোতা বন্ধুর সাথেই থাকুন আমাদের। স্যার, এডিস মশার একটা গায়ে ডোরাকাটা একটা আছে স্যার, আমি জানি না উনি সাদা মশা বলতে কোনটা বুঝিয়েছেন, হয়তো আমরা সাদা ডোরাকাটা একটা,
1: হ্যাঁ ডোরাকাটা যেটা, সেটা পায়ে যেটা ডোরাকাটা ইয়ে থাকে সেটাই,
0: ওটাই আমরা এডিস বলতে চাচ্ছি। ধন্যবাদ শ্রোতা বন্ধু, কে আছেন আমাদের সাথে?
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
5: আপনি তো ভালো আছেন?
0: জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
5: আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সাদিয়াতু, আপনাকে নতুন ভাবে অনেক ভালো লাগছে স্যার, আপনার উপস্থাপন অনেক সুন্দর হচ্ছে, খুব ফাস্ট হচ্ছে।
0: আন্তরিক ধন্যবাদ। আপনার প্রশ্নটি আজকে,
5: মাঝে মাঝে তো কথা বলতেছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ শেখ, সাতের বাজার গোলমারি ফরিদপুর থেকে।
0: জি জি,
5: তো আমি জানতে চাচ্ছি যে ডেঙ্গু মশাটা, উনি তো স্যারের কাছে জানতে, তো স্যারও খুব সুন্দর ভাবে আলোচনা করছে, ডেঙ্গু মশা একবার দেখাচ্ছে কামড়াইছে, ডেঙ্গু হয়েছে হসপিটালে ভর্তি, ধরেন যে ডাক্তার তো আমাদেরকে চিকিৎসা দেয়, দেখাচ্ছে ডাব, তারপরে বিভিন্ন ফল ফলালে কমলা এগুলো খাইতে দেয়, তো খাওয়ার পরে পরবর্তীতে একবার ডেঙ্গু হলে পরবর্তীতে হওয়ার আর কোনো সম্ভাবনা আছে কি, এরকম কি আছে কোনো, কিংবা পরীক্ষা দেখা যায় 2-3 মাস পরে হসপিটালে যে আবার পরীক্ষা করবে যে আমার এইটা কতটুকু নির্মাণ হয়েছে?
0: ডাবের পানি স্যুপ এগুলোর কথা বলতে চেয়েছিলেন, এই দুটোই আমরা নেব। আর একটি প্রশ্ন শুনে একবারে আসি, কে আছেন শ্রোতা বন্ধু?
6: ওয়ালাইকুম
0: আসসালাম।
6: আবু মোহাম্মদ সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা থেকে।
0: জি জি,
6: আমি প্রথমে আপনাকে একটা আপনার মাধ্যমে খুলনা বেতারকে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে অনেক আগে 8 আগস্টের আগে আপনারা যখন ফোনগুলো নিতেন, আপনারা দুইটা ফোন, একটা টিএনটির মাধ্যমে নিতেন আর একটা সিমের মাধ্যমে নিতেন। এই সিস্টেমটা চালু করা দরকার, কারণ হচ্ছে আমাদের একটা নাম্বার, আমরা অনেকে ইচ্ছা থাকলেও সুযোগ পাই না, সেটা হচ্ছে একটা ভালো প্রশ্ন করার জন্য সুযোগ পায় না, কারণ হচ্ছে সবাই নাম্বার বিজি থাকে এবং এক এক শ্রোতা 3-2 বার করে লাইন পায়, সেটা কোনো ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি এই কর্তৃপক্ষকে বিশেষ রিকোয়েস্ট করবো খুলনা বেতারকে যে অবশ্যই যেন টিএনটি নাম্বারটা চালু করে।
0: হ্যাঁ,
6: স্যার আছে, স্যারের কাছে আমার জানার চলে, স্যার ডেঙ্গু রুগী যে ওদের যে গা হাত পাটা ব্যথা হয় আপনার পর্যাপ্ত পড়ান, এই ব্যথাটা পরবর্তীতে দেখা যায় 2-3 মাস কাটো করে 1-1.5 বছরও থাকে, তাহলে এই ব্যথাটাকে নির্মূল হওয়ার কোন মেডিসিন আছে কিনা, আর কি ধরনের মেডিসিন খাইলে এই ব্যথাটা, কারণ আমি দেখছি যাদের ডেঙ্গু হয়েছে ম্যাক্সিমাম ব্যক্তির কিন্তু ব্যথাটা পর্যাপ্ত পরিমাণ অনেকদিন থাকে,
1: ডেঙ্গু ভাইরাসের চারটা আমরা বলি, Den 1, Den 2, Den 3, Den 4। এই চারটা ভ্যারিয়েন্ট দ্বারা আলাদা আলাদা ভাবে হতে পারে। কারো যদি প্রথমবার যদি Den 1 দ্বারা হয়, মানে ডেঙ্গু 1 যদি ধরি বাংলাতে, তাহলে 1 দিয়ে হলে ওই 1 দিয়ে আর হবে না, কিন্তু যদি দ্বিতীয়টা দিয়ে হয় তাহলে সেটা হলো, মানে সেটার থেকে তীব্র হবে, আগেরটার থেকে তীব্র হবে। Den 3 বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে ICDDRB বা অন্য যে গবেষণা প্রতিষ্ঠান IEDCR এদের হচ্ছে গবেষণা দেখা যাচ্ছে যে ওই এখন Den 3 মানে ডেঙ্গু 3 নম্বর ইডা ভ্যারিয়েন্ট দিয়ে বেশি হচ্ছে, কাজে একবার হলে এটা বারবার হতে পারে যদি অন্য ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্ট দ্বারা হয়, তবে একই ভ্যারিয়েন্ট দ্বারা হলে এটা আর হচ্ছে সম্ভাবনা কম।
0: অর্থাৎ হচ্ছে মানে একদম নিশ্চিন্ত হওয়া যাবে না যে আমার হয়ে গেছে বলে আর হবে না, এরকম নিশ্চিন্ত কিন্তু হওয়া যাবে না। শ্রোতা বন্ধু আপনাকে খেয়াল রাখতে হবে স্যার ডেঙ্গু।
1: এই উপলক্ষে আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ভ্যাকসিনগুলো দেই, ভ্যাকসিনগুলো দেওয়ার ওগুলোতে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট ভ্যারিয়েন্ট থাকে, ডেঙ্গুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকার জন্যই আমরা ভ্যাকসিন এটা আসলে
0: উপভোগ করা যায় না। স্যার একটা কথা ছিল যে একজন শ্রোতা বন্ধু বলেন ব্যথা, অনেক দিন ধরে ব্যথা থাকে, এই ব্যথার কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আরেকটা বিষয় বলবো স্যার, এই ব্যথা হলেই আমরা সাধারণত যে ওষুধগুলো খাই ব্যথার ওষুধ, ডেঙ্গুতেই ব্যথার ওষুধ খাওয়া যাবে কিনা?
1: ব্যথা হলে সাধারণত প্রথমের দিকেই যদি এই রোগীগুলোর সাধারণত দেখা যায় যে যথেষ্ট পরিমাণ ফ্লুইড লস হয়, মানে শরীর থেকে তরলের পরিমাণটা কম হয়, এটা একটা ব্যাপার থাকে। তো এটাতে আমরা সাধারণত ডেঙ্গুতে আমরা প্যারাসিটামলই মানে প্রেসক্রাইব করি, অন্যগুলো সাধারণত খাওয়া হয় না। যদি যথেষ্ট পরিমাণ এখন দীর্ঘদিন ধরে থাকে, দীর্ঘদিন ধরে থাকলে ব্যথার কোনো ওই ধরনের ওষুধ প্যারাসিটামল ছাড়া আমরা সাজেস্ট করি না। আর এখানে প্রচুর পরিমাণ ফ্লুইড খেলে এটার ইলেকট্রোলাইট যদি ঠিক থাকে, মানে যেহেতু এখানে একটা ইলেকট্রোলাইটের ব্যাপার থাকে, তাহলে ব্যথাটা কমে আসতে পারে, তবে এটার জন্য এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন নেই।
0: একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু। স্যার প্রশ্নটি আপনাকে দিচ্ছি, কত ঘন্টার মধ্যে আমরা হসপিটালে, মানে আসলে যে ডেঙ্গু কামড়েছে এটা উনি কি করে বুঝবেন?
1: ডেঙ্গু দুই ভাবে বোঝা যায়। এক হলো ডেঙ্গু যখন জ্বর হয়, যখন মানে মশাটাতে কামড়ালো, এটা এডিস মশা কামড়ালো কিনা এবং এটা ডেঙ্গু হলো কিনা, আমরা তো মশা তো আসলে ওভাবে ডিটেক্ট করা মানে সম্ভব হয় না, তো ডেঙ্গু হলো কিনা আমার মশা কামড়ের ফলে, এটাতে দেখা যাচ্ছে কি হঠাৎ করে প্রচণ্ড জ্বর, 103, 105, 100 এ ধরনের জ্বর হয়, এবং এই জ্বরটা আস্তে আস্তে এটা দুই থেকে তিন দিন এই ধরনের প্রচণ্ড জ্বর থাকে এবং শরীর হাত প্রচণ্ড ব্যথা হয়। মানে যদি প্রথম দুটা সিমটম ধরি আর গায়ে পায়ে ওই যে ওখানে লাল লাল র‍্যাশ বলি আমরা, লাল লাল ফুসকুড়ি হয়,
0: মানে মশা কামড়ানোর পরে তার জ্বর হবে কিনা এটার প্রকৃতি দেখে আমরা আসলে বুঝতে পারবো মশা,
1: এটা হলো আমরা সিমটম আর মানে আপনার লক্ষণ। এরকম যদি হয় তাহলে এক থেকে পাঁচ দিন পর্যন্ত, আপনার সাধারণত তিন দিন হয় ওটা, আমরা তাহলে আমরা ডেঙ্গু টেস্ট করি, ওটাকে আমরা NS1 বলি, আমরা সাধারণত NS1 বলি। কিন্তু যদি দেখা যায় যে না পাঁচ দিন পার হয়ে গেল তাহলে IgG IgM করা হয়। এক্ষেত্রে যদি আমার সন্দেহ থাকে যে আমার আসলে জ্বর কয়েকদিন হলো, সেক্ষেত্রে আমরা সবগুলোই করতে পারি।
0: স্যার NS1 যদি পজিটিভ না হয়, নেগেটিভ হয়, নেগেটিভ অবস্থাতেও কি ডেঙ্গু হতে পারে এরকম?
1: হ্যাঁ, নেগেটিভ হলেও ডেঙ্গু হতে পারে, এটা একেবারে কনফার্মেটরি টেস্ট নয়।
0: আচ্ছা, একজন শ্রোতা বন্ধু বলছেন। হ্যালো,
7: আমার তো জ্বর হয়েছিল কিন্তু আমি টেস্ট করাইনি, কিন্তু এখন কয়েকদিন চিকিৎসার পরে এটা সেরে গেছে। এখন তো আমার শরীর ভারী দুর্বল, হাঁটতে পারি না, চলতে পারি না, এই অবস্থা।
0: আচ্ছা, জি জি, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, সাথেই থাকুন। স্যার, উনি জ্বর হয়েছিলেন, টেস্ট করাননি, ডেঙ্গু জ্বর হয়েছে কিনা বলা যাচ্ছে না, তো উনি মোটামুটি একটু সুস্থ হয়েছেন। এখন উনি কি করতে পারেন? আর একটি ফোন নিয়ে আমরা বোধহয় আসতে পারি। আর স্যার, একই সাথে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো,
8: ডেঙ্গু কয় প্রকার কি কি?
0: আপনি কোথা থেকে বলছেন?
8: আমি খুলনা থেকে করিমনগর থেকে বলছি।
0: আপনার নাম?
8: আমার নাম মোহাম্মদ হুসাইন সিকদার।
0: ধন্যবাদ, সাথেই থাকুন। একটি শিশু হয়তো, কিন্তু আমাদের ভালো লাগে স্যার, আমরা আসলে এই স্বাস্থ্য বিচিত্রার মাধ্যমে কিন্তু একদম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাই এবং এই যে সচেতনতা এবং সতর্ক বার্তা আমরা পৌঁছে দিই। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, আর একজন। হ্যালো,
9: ডিঙ্গলি হইলে রুগীর কি খাওয়া দাওয়া, ডাবের পানি, মিষ্টির পানি এইসব খাওয়া গ্রাম অঞ্চলে, এটা খাওয়া যাবে কিনা? আর ডিঙ্গলি বাসায় চিকিৎসা করবি না হাসপাতালে নাকি কোন জায়গায় নিলে ভালো হয়, এটা যদি স্যার বলে, রাশেম সরকার এবং হাজিমন মিচু আমরা শুনছি।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। এই কয়েকজনের প্রশ্নে একটি প্রশ্ন এসেছে, কমন প্রশ্ন, ডাবের পানি, ডেঙ্গু এবং ডাবের পানি, এই বিষয়টি এসে গেছে। এর আগেও কিন্তু স্যার আমাদের একটা ছিল প্লাটিলেট বাড়াতে পেঁপে, পেঁপের রস বিভিন্ন, আসলে স্যার খাওয়া দাওয়ার ব্যাপারে মনে হয় আসলে শ্রোতা বন্ধুরা আমাদের কাছে একটু জানতে চাচ্ছেন। স্যার একবারে যদি আপনি একটু সাধারণভাবে কি খেলে আসলে ডেঙ্গুর জন্য সহজ হয় এটা বলে দিতেন।
1: ডেঙ্গুতে প্রচুর পরিমাণ বডির শরীর থেকে তরল অংশ, তরলটা লস হয়, এর কারণে ডেঙ্গুতে পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে। এখন তরল এটা আপনি খেতে পারেন, পানি খেতে পারেন, প্লেন পানি, আপনার তো ডাব সবসময় পাওয়া যায়, ডাবের পানি, ডাবের পানি একটা ভালো একটা খাবার, মানে তরল যেটা স্যালাইন খাবার, স্যালাইন শরবত খেতে পারেন, লেবুর রস খেতে পারেন, অর্থাৎ আপনাকে তরল অংশটা খুব বেশি খেতে হবে, কারণ ডেঙ্গুতে তরল খুব বেশি লস হয়, এ কারণে তরলটা আপনাকে মানে খুব বেশি খেতে হবে। আর ডেঙ্গুতে আপনি অন্য অন্য প্রোটিন জাতীয় খাবার খাবেন, কারণ প্রোটিন জাতীয় খাবার রোগ প্রতিরোধের ক্ষেত্রে, অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা রাখে। প্রোটিন বলতে মাছ, মাংস, দুধ, ডিম এবং ডাল জাতীয় খাবারগুলোর মধ্যে পড়ে। আরেকজন প্রশ্ন করছিলেন ডেঙ্গু কয় প্রকার। ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরাজিক ফিভার, ডেঙ্গু শক সিন্ড্রোম, এভাবেই আমরা মূলত ডেঙ্গুটাকে ভাগ করে থাকি। ডেঙ্গু ফিভারটা হলো নর্মাল, ডেঙ্গু যদি ওখান থেকে ব্লিডিং হয় মানে রক্তপাত হয় তাহলে ডেঙ্গু, ওটাকে আমরা হেমোরাজিক ফিভার বলতেছি। আর ডেঙ্গু শক সিন্ড্রোম বলতে কি, মানে রক্তশূন্য হয়ে সেটা যদি শকের দিকে চলে যায় তাহলে এটাকে আমরা ডেঙ্গু শক সিন্ড্রোম বলছি।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কে আছেন শ্রোতা বন্ধু?
10: হ্যালো,
1: ডেঙ্গু কখন হয়?
10: আমি কথা বলছি আব্দুল জলিল।
0: জি জি, আপনার প্রশ্নটি বলুন। জি জি, আপনার প্রশ্ন।
10: আমাদের বাড়িতে যেমন টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি দিয়ে গড়ে, হ্যাঁ, এই কিছু পানি জমে থাকে, এটা কি মানে ওই ডেঙ্গু মশার সম্ভাবনা আছে নাকি? পানি যাতে না আমার মশা কি করা যায়?
0: জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এখানে আমরা যে স্যার ছাদ, ফুলের টব, ফ্রিজের নিচে ট্রে, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাঙ্কে, যে কয়েকদিন একটু আগে বললেন একজন শাপলা ফুল, এখন একজন বলছেন টিউবওয়েলের পানি, স্যার আসলে এই পানি এবং তাদের প্রজনন, এবং স্যার একই সাথে আপনি যদি একটু বলে দেন যে আসলে এই যে সতর্কতা এবং ডেঙ্গুর যে প্রতিরোধ, এটি কি শুধুই স্বাস্থ্য নাকি সম্মিলিতভাবে সকল ডিপার্টমেন্টের একটি ভূমিকা রয়েছে? একভাবে আপনি একটু স্যার গ্রসলি একটু সচেতনতা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলতেন।
1: যেটা বলো প্রশ্নটা পুরোপুরি বুঝি নাই, যে কলের পানি, পানি যদি এসে জমে থাকে এবং সেটা যদি তিন দিন বা তার চেয়ে বেশি হয়, তাহলে সেখানে হতে পারে, যেমন এই পানি জমাটা হতে পারে টব বা ড্রাম, বালতি, অ্যাকোরিয়াম, টায়ার বা যে কোনো ফরম্যাটে, যে কোনো প্লাস্টিকের জিনিসে যদি পানি জমে থাকে, সেখান থেকে ডেঙ্গু হতে পারে। আপনার কলের ভিতরে পানি থেকে হলো ডেঙ্গু হবে না। আর আরেকটা হলো যে আরেকজন প্রশ্ন করছিলেন যে কখন আমি হসপিটালে ভর্তি হব আর কখন বাসায়। আগের এক দর্শক বলছিলেন, দর্শক বন্ধু বলছিলেন যে কখন আমরা ই নেব, শুধু যদি আপনার জ্বর থাকে, শরীর ব্যথা থাকে, তাহলে আপনি বাড়ি বাসায় পর্যাপ্ত পরিমাণ আপনি তরল জাতীয় খাবার খান, এবং শুধুমাত্র আপনি যে কাজগুলো করতে পারেন সেগুলো মশার কামড় থেকে আপনি নিজে এক মশারি ব্যবহার করেন। কারণ আপনি ডেঙ্গু আক্রান্ত, আপনাকে কোনো যদি এডিস মশা, যে মশাটা অ্যাফেক্টেড না, সে মশা যদি কামড়ায় এবং ওই মশাটা যদি আপনার পরিবারের আর কাউকে কামড়ায়, তাহলে তিনিও ডেঙ্গুতে আক্রান্ত হবে। কাজে আপনি মশারি ব্যবহার করুন, আপনি যথেষ্ট পরিমাণ সেই মুহূর্তে রেস্ট নেন, মানে বিশ্রাম নেন, নাহলে পরবর্তীতে ডেঙ্গু পরবর্তীতে আপনি দুর্বলতা অনুভব করবেন এবং মাথা ঘোরাবে বিভিন্ন ধরনের।
0: একজন শ্রোতা বন্ধু কিন্তু বললেন যে তার খুব মাথা ব্যথা হয় কিন্তু উনি আবার পরীক্ষা করেননি, এই জন্য আমরা বলতে পারছি না যে আসলে উনি ডেঙ্গু আক্রান্ত কিনা।
1: এবং আপনি তখন শুধু প্যারাসিটামল খাবেন, কখনোই অ্যাসপিরিন বা ইবুপ্রোফেন জাতীয় ওষুধ কখনোই খাবেন না,
0: ব্যথার ওষুধ একেবারেই নয় শ্রোতা বন্ধু।
1: আর কখন বলতে হবেন শুধু হলো সংক্ষেপে বলে দিই, যদি আপনার বমি বমি ভাব, বমি, ক্ষুধামন্দা, পেট, প্রচন্ড পেট ব্যথা, রক্তক্ষরণ, যে কোনো জায়গায় রক্তক্ষরণ হয়, তাহলে আপনি অথবা আপনার শ্বাসকষ্ট হয়, আপনার প্রেশার কমে যায়, বিশেষ করে আপনি আপনার পানি শূন্যতা হচ্ছে কিনা কিভাবে বুঝবেন? আপনার যদি প্রস্রাব যথেষ্ট পরিমাণ না হয় তাহলে বুঝবেন আপনার পানি শূন্যতা হচ্ছে।
0: অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকে শ্রোতা বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এবং আমরা জানলাম সাধারণ জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য, কোন মশা দিয়ে কিভাবে কামড়ায়, কিভাবে আক্রান্ত হচ্ছেন, আপনি আপনার আশেপাশটা কিভাবে আসলে ডেঙ্গু মুক্ত রাখবেন, প্রতিরোধে কী কী করবেন, কখন হাসপাতালে থাকবেন, কখন বাসায় নেবেন, কখন কী খাবেন, এই সব কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আজকে আলোচনা করলাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নতুন কোনো স্বাস্থ্য, জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর সাদিয়া মনোয়ারা উষা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার সাদিয়া মনোয়ারা উষা, প্রকৌশল দায়িত্বে ছিল মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল তিনটে বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নবনীতা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়োকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে আহ্বান জানিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় একটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার পাশাপাশি দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয়া হবে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত 10টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুজন বাংলাদেশী সহ অন্তত 12 জন নিহত এবং 3 শতাধিক মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশ রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত বাংলাদেশীদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশ। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদের বিমানবন্দরের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি ভয়ঙ্কর। তিনি আরও বলেন, হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 2 উইকেটে 44 রান করেছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 240 রান করলে বাংলাদেশ 106 রানের লিড নেয়। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 346 রান করে। এদিকে ব্রিসবেনের নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বেঁধে দেওয়া 221 রানের জয়ের লক্ষ্যে স্বাগতিক অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া ১৬ ওভারে বিনা উইকেটে ১৪০ রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান করে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় বিশেষ আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের বিষয়, বাল্য বিবাহ বন্ধে করণীয়। সঞ্চালনায় জগৎজীবন বিশ্বাস।
2: প্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরু করছি শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ও ইউনিসেফের সহযোগিতায় আলোচনা অনুষ্ঠান, বাল্য বিবাহ বন্ধে করণীয়। প্রিয় শ্রোতা, বাল্য বিবাহ আমাদের একটি অন্যতম সামাজিক সমস্যা এবং আজকের এই সমস্যাটি সম্পর্কে জানবার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, পুলিশ সুপার, ডিআইজি রেঞ্জ খুলনা, এবং আরও রয়েছেন জনাব থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা। প্রিয় শ্রোতা, আমরা আজকের অতিথিদের কাছ থেকে জানব যে বাল্য বিবাহ বন্ধে আমাদের করণীয়গুলো কী, তেমনি আমরা বাল্যবিবাহের যে সংকট সেটি কেন, কতটা প্রভাব বিস্তার করছে এই সংকট আমাদের সমাজে, এবং প্রতিরোধ ও প্রতিকারের জন্য আমরা কী কী করতে পারি, কী কী কার্যক্রম রয়েছে সরকারের। যেহেতু আমাদের আজকের দুজন অতিথি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ, প্রশাসন এবং পুলিশের, আজকের অতিথিদের কাছ থেকে আমরা পুরো বিষয়টা সম্পর্কে আমাদের করণীয়গুলো জানবো। তো চলুন প্রিয় শ্রোতা, আমরা শুরুতেই জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে জেনে নিই যে আমাদের যে বাল্যবিবাহ সমস্যাটি রয়েছে সেটি আসলে কোন পর্যায়ে, সমস্যাটি কতখানি গভীর আমাদের, এবং আমাদের আইনে কোন বয়সী বিবাহকে আমরা বাল্যবিবাহ বলছি।
3: ধন্যবাদ। আসলে বাংলাদেশে যে আইন বর্তমানে বিদ্যমান আছে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, এই অনুযায়ী আমাদের দেশের সর্বনিম্ন বিবাহযোগ্য বয়স হচ্ছে ১৮ বছর নারীদের ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে ২১ বছর। অর্থাৎ এই নারীদের জন্য ১৮ এবং পুরুষের জন্য ২১, এর নিচে যদি বিবাহ হয় তাহলে সেটাকে আমরা আইনগতভাবে বাল্য বিবাহ হিসেবে পরিগণিত করি। আর জাতীয় পর্যায়ে আপনারা জেনে থাকবেন যে এবছরেরই জুন মাসে একটি পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং ইউনেস্কো পরিচালিত একটি জরিপ যার ফলাফল বের হয়েছে, সেই ফলাফল অনুযায়ী ২০-২৪ বছর বয়সী যে নারী আছে তাদের মধ্যে জরিপে পাওয়া যায় যে ৫১.১৮% নারী যারা ১৮ বছরের আগেই বিবাহ করেছেন, তার মানে এটা কিন্তু ১০০ কাপলের মধ্যে ৫১ যারা বয়স ১৮ হওয়ার আগেই বিয়ে করেছেন,
2: অর্ধেকের বেশি।
3: হ্যাঁ, অর্ধেকের বেশি। তো এটা কিন্তু অত্যন্ত উচ্চ হার,
2: উদ্বেগজনক।
3: হ্যাঁ, উদ্বেগজনক। ১৯৭০ দশকে এই হার ৯০% বেশি ছিল, কিন্তু এই যে ২০২৬ সালে এসে এই হারটা যে এখনও ৫১, এটা হচ্ছে অত্যন্ত গুরুতর, ব্যাপক, এবং বিশেষত শহরের থেকে এটা গ্রাম অঞ্চলে বেশি। আমরা যদি দক্ষিণ এশিয়ার আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশের দিকে তাকাই তো সেখানে আমরা দেখতে পাব নেপালে এই হার হচ্ছে ৩৩-৩৫, আফগানিস্তানে ২৮-২৯, ভুটানে ২৬-২৭, ভারতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের এই হার হচ্ছে ২৩%, পাকিস্তানে ১৮%, শ্রীলঙ্কায় ১০ এবং মালদ্বীপে ২%। তার মানে গোটা দক্ষিণ এশিয়ায় বা এই অঞ্চলের ভিতরে বাংলাদেশ সবচেয়ে উঁচু পর্যায়ে আছে। তো এটার অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত অনেক প্রভাব সুন্দরভাবে মোকাবেলা করার জন্য এই হারটা রোধ করা খুবই দরকার এবং এটা অতি দ্রুত গতিতে রোধ করা দরকার। আমি আরেকটি পরিসংখ্যান দিতে চাই, সেটা হচ্ছে বিভাগওয়ারি যদি আমরা চিত্রটা দেখি, যেরকম বাংলাদেশে মোট ৮টি বিভাগ আছে, তার ভিতরে রাজশাহীতে হচ্ছে সর্বোচ্চ এই হারটা, সেটা হচ্ছে ৬৪-৬৫%, রংপুরে ৫৭-৫৮%, বরিশালে ৫৬-৫৭%, খুলনাতে ৫৫-৫৭%, এবং ঢাকায় ৫২, ময়মনসিংহে 49%, চট্টগ্রামে 45% এবং সিলেটে সর্বনিম্ন 23%। তো সেই ক্ষেত্রে আমরা খুলনা বিভাগের কথা যদি বলি, তাহলে খুলনা বিভাগ বাংলাদেশের ভিতরে চতুর্থ পর্যায়ে আছে যেখানে বাল্যবিবাহের হার বেশি।
2: অর্থাৎ আমাদের বাংলাদেশের গড় যে বাল্যবিবাহের হার, খুলনা বিভাগ
3: চতুর্থ।
2: এটা খুবই উদ্বেগজনক যে আমাদের বাল্যবিবাহের এই সমস্যাটি এখনো খুবই তীব্র। এবং দক্ষিণ এশিয়ার যে পরিসংখ্যান আপনি দিলেন, সেই পরিসংখ্যানও বলছে যে বাংলাদেশ বাল্যবিবাহে অনেক ঝুঁকিপূর্ণ একটা দেশ। আমি এবার আসতে চাই জনাব থান্দার কামরুজ্জামান মহোদয়ের কাছে, উপজেলা নির্বাহী অফিসার গটিয়াঘাটা খুলনা, যে আমাদের এই যে উচ্চ হার বাল্যবিবাহের, এটি মূলত কি কারণে? এবং আপনি যেহেতু উপজেলা প্রশাসনে এই বিষয়গুলোর মোকাবেলা করছেন প্রতিনিয়ত, আগে কারণটা শুনি, তারপরে আমরা প্রতিকারের বিষয়গুলো জানব।
4: ধন্যবাদ। বাল্য বিয়ের যে হারটা আমাদের এসপি মহোদয় যেটা বলেছেন 51.50%, এটা অনেক। এই 51.50%-এর বাল্য বিয়ের হওয়ার কারণে প্রচুর নেতিবাচক প্রভাব সমাজে সৃষ্টি হচ্ছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে যে কারণগুলো দেখেছি বাল্য বিয়ের, তার ভিতর প্রধানতম কারণ হলো দারিদ্র। যখন কোনো বাবা মা তুলনামূলক অর্থনৈতিকভাবে অস্বাবলম্বী হয় বা দরিদ্র হয়, তখন সে স্বভাবতই চিন্তা করে তার মেয়েটাকে দ্রুত বিয়ে দিয়ে তার ছেলেটাকে পড়াবে। কারণ হলো ভবিষ্যতে তারা যখন বৃদ্ধ হবে তখন তার ছেলেটা ইনকাম করে তাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করবে।
2: জি,
4: এটা বিশেষত আমি বটিয়াঘাটা যে ইউনিয়নগুলো আছে, গ্রাম পর্যায়ের ইউনিয়ন, সেটা বেশি দেখেছি। দ্বিতীয়ত, বাল্য বিয়ের অন্যতম কারণ হলো অসচেতনতা। আমরা বাল্য বিয়ের কুফল সম্পর্কে যতটা প্রচার করছি, এর চেয়ে আমার মনে হয় আরও বেশি প্রচার করা দরকার, কারণ কুফলটা মানুষ জানে না। আমরা যখন বিভিন্ন আলোচনা সভায় যাই, তখন দেখি যে বাল্য বিয়ের কুফল বা বাল্য বিয়ের মাধ্যমে কোনো দম্পতি থেকে পরবর্তীতে যখন কোনো সন্তান আসবে, সেই সন্তান এবং তার মা কি পরিমাণ শারীরিক স্বাস্থ্য ঝুঁকিতে ভোগে এবং সেই সদ্য জন্মগ্রহণ করা বাচ্চাটা কি পরিমাণ অপুষ্টিতে ভোগে, তার যদি আমরা কিছু ফলাফল তাদের সামনে উপস্থাপন করি, তারা আঁতকে ওঠে। তখন তারা আমাদের সামনেই বলে যে তারা যেটা করছে সেটা ভুল, তারা আশপাশে আর কোনো বাল্য বিয়ে হতে দিবে না। আমরা কিন্তু এমন অনেক মায়ের ফোন পাই যে ওই মা বাল্য বিয়ের শিকার, কিন্তু তার মেয়েকে তার শ্বশুর শাশুড়ি স্বামী বিয়ে দিতে চাচ্ছে জোর করে। তখন ওই মা আমাদের কাছে গোপনে ফোন করে এবং অনুরোধ করে, স্যার আপনি আমার নামটা প্রকাশ করেন না, যে তার মেয়ের বাল্য বিয়ের শিকার হচ্ছে, কিন্তু তার কিছু করার নেই।
2: মায়ের যে অসচেতনতা ছিল, সেই অসচেতনতার কারণে নিজে বাল্য বিবাহের শিকার হয়েছে, সেটা তার সন্তানকে সে হতে দিতে চায় না।
4: অনেক মাই এটা আমরা পাই। আমি মনে করি বাল্য বিয়ের আর একটা কারণ হলো আপনার বাবা মায়ের সাথে সন্তানের দূরত্ব। আমরা নিজেরাও দেখেছি আমাদের সময়ে বাবা মার সাথে একটা ডিস্টেন্স রাখা হয়, বাবা মা রাখে যে তাই নাহলে সন্তান মাথায় উঠে যাবে, এই জাতীয় কথা প্রচলিত গ্রামে। তো সন্তানের যে মনোসামাজিক মনোজাগতিক পরিবর্তন হয়, এইটাই কিন্তু বাবা মা কোনো খোঁজখবর হয়তো রাখতে পারে না, না জানার কারণে, অসচেতনতার কারণে। ফলে ওই সন্তান তার সমাধান খুঁজে তার বন্ধু বান্ধবীর কাছে বা তার সমবয়সীদের কাছে। বাবা মা যদি এই সমস্যাটার কথা জানতো, মনোশারীরিক পরিবর্তনের খবরটা নিত, তাইলে বাবা মা যেভাবে তাকে বাচ্চাটাকে সাজেস্ট করতে পারত, বন্ধু বান্ধবী কিন্তু সেভাবে পারতেছে না।
2: অর্থাৎ বাবা মার সাথে সন্তানের যে সম্পর্ক, যে বন্ধু সুলভ সম্পর্কটা, যেটা হলে খুব সহজভাবে সন্তান সবকিছু শেয়ার করতে পারত, সেই সম্পর্কটা না থাকাও বাল্য বিবাহের একটা কারণ আপনি বলতে চাচ্ছেন?
4: আমি এটা বলতে চাচ্ছি, আমি ব্যাখ্যা করবো এই কারণে। বাবা মা সন্তানের উপর নির্ভর করতে পারতেছে না। আমরা রিসেন্ট যে ট্রেন্ড দেখেছি সেটা হলো প্রচুর ছেলে মেয়ে পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়া অর্থ হল আপনার যার সাথে অ্যাফিয়ার্সে আছে, দেখা গেলো তারা নিজেরা বিয়ে করতেছে, সেটা বাল্য বিয়ে। ছেলে মেয়ে উভয়ই 18 এবং 21 বছরের নিচে। তারপরে আপনার হয়তো বাবা মা বিয়ের কথা বলছে মেয়ের, সে ছেলের সাথে চলে যাচ্ছে।
2: অর্থাৎ এগুলো বাবা মার সাথে সন্তানের যে সম্পর্কে টানা পড়েন সে কারণে ঘটছে, এটা হতে পারে।
4: এটা
2: যথার্থই বলেছেন।
3: মোবাইল ব্যবহারের যে অবাধ প্রবাহ,
2: সামাজিক
3: মাধ্যমে তারা তাদের পরিচিত জন, ক্লাসমেট অথবা এলাকায় তাদের দুই এক বছরের বড় ভাই, তাদের সঙ্গে তারা খুবই সহজে ফ্রেন্ডশিপ স্থাপন করছে, করার পরে একটা সম্পর্ক খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এর ফলে দেখা গেল যে এই যে কিশোরী বয়সের যে মনে করেন ভাবাবেগ, সে হয়তো রিজনিং ক্যাপাসিটি তার এখনো গ্রো করে নাই, সে ইমোশনের মধ্যে থাকে।
2: যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেয়ে আবেগের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিয়ে ফেলে,
3: সে সিদ্ধান্ত নেয়। এবং উনি যেটা বলছেন, 18 হওয়ার অনেক আগেই, 15, 16, 14 এই বয়সেই তারা নিজেরাই পালায় যায়। আমাদের কাছে অনেক মামলা আসে যে অমুক ছেলে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে, কিন্তু আমরা যখন এটা ইনভেস্টিগেট করি, মানে মামলা কেস যখন ফাইল হয় এবং আমরা তদন্ত করি, তখন আমরা দেখতে পাই যে মেয়েটা তার স্বেচ্ছায় গেছে তার সঙ্গে, বাট আসলে তার কিন্তু বয়স হয় নাই, আইন অনুযায়ী তার কিন্তু বিয়ে করার বয়স হয় নাই, কিন্তু সে চলে গেছে। এরকম অনেক ঘটনা ঘটে আমাদের।
2: অর্থাৎ এখানে যে কারণটা সবচেয়ে উল্লেখযোগ্যভাবে উঠে আসছে আপনাদের দুজনের কথাতেই, যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের এই সহজলভ্যতা এবং বাবা মার সাথে সন্তানের যে পারস্পরিক সম্পর্ক, সেখানে একটা দূরত্ব থাকার ফলে অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছেলে মেয়েরা যেমন পরস্পরের সাথে সংযোগ স্থাপন করতে পারছে, অন্যদিকে আবার সন্তানের সাথে বাবা মার বন্ধুত্ব সুলভ আচরণ বা যোগাযোগটা না থাকার ফলে তারা এটা শেয়ার করতে পারছে না বাবা মার সাথে, ফলে নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলছে অপ্রাপ্ত বয়সেই, সে পালিয়ে যাচ্ছে কিংবা তার সমবয়সী কাউকে বিয়ে করছে।
3: এই যে সোশ্যাল মিডিয়ার জগতে তার একটা আলাদা বলয় তৈরি হয়েছে, তার সঙ্গে সে এত বেশি নিবিড়ভাবে ওতপ্রোত জড়িত হয়ে যাচ্ছে যে তার পিতামাতার সঙ্গে যে একটা সমস্যা নিয়ে আলোচনা করা এইটা বা বন্ধু সুলভ যে বিষয়টা, এই জিনিসটা তৈরি হচ্ছে না, মানে বিচ্ছিন্নতা চলে আসতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যত বেশি ব্যবহার হচ্ছে, পরস্পরের ভিতরে বিচ্ছিন্নতা হচ্ছে, এবং তার একটা সাইবার একটা জগৎ, সেটাতেই সে বিচরণ করতেছে। দেখা গেল যে স্কুল থেকে বাসায় আসার পরে সে দরজাটা বন্ধ করে সে তার রুমের মধ্যেই তার জগৎ খুঁজে নিচ্ছে।
2: এটা আপনি খুবই যথার্থ বলেছেন, কারণ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দিকে ঝুঁকছে কিশোর কিশোরীরা অত্যন্ত প্রকটভাবে, এবং এই সামাজিক মাধ্যমে সে নিজের এমন একটা জগৎ তৈরি করে নিচ্ছে যেখানে সে নিজেকে একেবারে হিরো হিরোইন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।
4: কিশোর গ্যাং যেটা আছে আমাদের খুলনাতেও, আপনি জানেন কিশোর গ্যাংয়ের প্রভাব আছে, যেটা হলো কিশোর গ্যাং একটা ছেলে কেন যায়, আমার কাছে মনে হয় যে নায়কোচিত ভাবটা, সেটার জন্য একটা বাচ্চা কিশোর গ্যাংয়ে আকৃষ্ট হয়। কিশোর গ্যাংয়ে গেলে চুলটা বড় রাখা যাবে, যদিও চুল বড় রাখা কোনো অন্যায় না, চুলটা বড় রাখা যাবে, ইচ্ছামতো 8-10 জন ঘোরা যাবে। মূলত কিশোর গ্যাংটা স্কুল কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক গড়ে ওঠে তার স্কুল বা কলেজটাকে নিয়ন্ত্রণের জন্য, অন্য বাচ্চাদের নিয়ন্ত্রণের জন্য, কারণ সে নায়ক হতে চায়। আমরা যখন সমাজে প্রকৃত নায়কের ব্যবহারটা না দেখি বা এই গ্যাংকে উৎসাহিত করা হয়, এলাকাভিত্তিক আপনার একটা গ্যাংয়ের এক বড় ভাইরা ছোট ভাইদের উৎসাহিত করে বা যে কালচারটা দেখে শেখে, এইটা কিন্তু কিশোর গ্যাংয়ে প্রবেশের অন্যতম কারণ, যে তাকে সবাই অনেকে দেখবে, সে অনেককে নিয়ন্ত্রণ করতে পারে। এভাবেই বাল্য বিয়ে একটা প্রভাব আছে কিশোর গ্যাংয়ের, এটা পরোক্ষ প্রভাব, কারণ যখন ওই কিশোর গ্যাংয়ের কোনো ছেলে প্রেম করে তখন সে কিন্তু অন্য 10টা বাচ্চার মতো না, সে এটাকে মনে করে যে এটা তার জীবন, সে মেয়েকে নিয়ে বিভিন্ন অভাব দেয়, এটা আমরা প্রচুর দেখছি।
2: অর্থাৎ সে এই সংস্রবটাকে কাজে লাগিয়ে সে আসলে তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা চরিতার্থ করার দিকে এগোয়, যার ফলে অপ্রাপ্ত বয়সেই সে আসলে নানান রকম সিদ্ধান্ত নিয়ে,
4: এটা সচেতন মনে না, এটা অবচেতন মনেই করে থাকে, এটা কারণ আমার কাছে মনে হয়।
2: অনেকগুলো কারণ আপনি বলেছেন, আমরা বাল্য বিবাহ কেন হচ্ছে সমাজে সেই বিষয়টি আপনাদের দুজনের কাছ থেকেই চমৎকারভাবে জানলাম। প্রিয় শ্রোতা, আমরা বাল্য বিবাহ বন্ধে

0: এই যে বাল্যবিবাহ ঘটছে সেই কারণগুলো যেমন আমরা জানলাম, কি হারে ঘটছে সেটাও আমরা জেনেছি, এই বাল্যবিবাহের প্রভাবে আসলে কি কি ঘটছে সেটাও আমাদের জানার ইচ্ছে রয়েছে। তো জনাব মোহাম্মদ কামরুল ইসলাম পুলিশ সুপার মহোদয়, আপনি আমাদেরকে বাল্যবিবাহের প্রভাবগুলো নিয়ে একটু বলবেন কি?
1: বাল্যবিবাহ যখন হয়, আপনি দেখেন যে একটা পরিবারের যখন একটা কিশোরী মেয়ে যার স্কুলে পড়ালেখা করে তার নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করার কথা, সে যখন কিশোরী বয়সে গর্ভধারণ করে, তারপরে কি হয়, শরীর কিন্তু বাচ্চা নেয়ার জন্য উপযুক্ত হয় নাই, তার যে অর্গানগুলো সেগুলো উপযুক্ত হয় নাই। সেক্ষেত্রে যখন গর্ভধারণ করে তখন সে নানা রকম পুষ্টিহীনতা জনিত সমস্যায় পড়ে এবং তার গর্ভে যে শিশু সেও কিন্তু পুষ্টিহীন হয়, অপুষ্টিতে ভোগে, এবং তার যেহেতু শারীরিক গঠন প্রক্রিয়াটা পরিপূর্ণ হয় নাই সেই জন্য তার ঝুঁকির মাত্রা বেড়ে যায়
0: এবং মাতৃমৃত্যু,
1: হ্যাঁ মাতৃমৃত্যুর হার বাড়ে, শিশু মৃত্যুর হার বাড়ে, এবং এই যে নবজাতকের অপুষ্টি এবং মৃত্যু হারও বাংলাদেশে এই জন্য বেশি। বাল্যবিবাহিত মেয়েরা গার্হস্থ্য নির্যাতনের শিকার, কারণ তার বয়স কম থাকে কিন্তু তার যে পার্টনার, লাইফ পার্টনার, তার বয়স বেশি থাকে, তো বেশি থাকাতে সে ওই কম বয়সী মেয়ের উপরে সে কর্তৃত্ব প্রয়োগ করার চেষ্টা করে এবং ফ্যামিলির যে কোনো ডিসিশনে তার কোনো সে থাকে না, সে ওই ফ্যামিলিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সে হচ্ছে আত্মহত্যা পথ বেছে নেয়।
0: অর্থাৎ একটা বাল্যবিবাহ ঘটলে তার ফলে একটা রুগ্ন প্রজন্ম সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়।
1: হ্যাঁ, সেটা বাংলা মানে সেটা, হ্যাঁ সেটা দেশকে বহন করতে হয়, এটা একটা। তারপরে শৈশব ও কৈশোরের যে স্বাভাবিক বিকাশ সেটা হয় না, শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়, খেলাধুলার সুযোগ তার থাকে না, সেটা থেকে সে বঞ্চিত হয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি দারিদ্রের আত্মপ্রজন্মগত চক্র তৈরি হয় এবং এই যে দরিদ্রটা কমে না, কি কারণে, এই যে বাল্য বিবাহ করে সে আরেকটা দরিদ্র পরিবারের সৃষ্টি করে, এইভাবে এইটা চক্রাকারে চলতেই থাকে।
0: আপনি খুবই যথার্থভাবে এই বাল্য বিবাহের প্রভাব সম্পর্কে বলেছেন।
2: আসলে যখন দরিদ্রতার কারণে কোনো ছেলে মেয়ের বিয়ে হয় তখন প্রথমত দেখা যাবে ওই মেয়েটার শিক্ষাটা বন্ধ হয়ে যায়।
0: জি,
2: আমরা যদি ধরি যে একটা মেয়ের 15 বছরে বাল্যবিবাহ হয়েছে, সবচেয়ে বড় প্রকোপ যেটা পড়বে তার শিক্ষার উপরে, সেই স্কুলে অনিয়মিত হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্কুলের শিক্ষকরাও ওই বাচ্চাকে মানে স্বাভাবিকভাবে শিক্ষা দিতে পারবে না, কারণ একটা বিবাহিত মেয়ের সঙ্গে থাকলে আরও 10টা মেয়ের এই বিষয়ে আগ্রহ বাড়বে। তো ওই মেয়েটার শিক্ষাটা যখন প্রায় বন্ধ হয়ে যায় অথবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন সে মেয়েটা অশিক্ষিত থাকলো, দ্বিতীয়ত তার দ্বারা ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তার যে সন্তান হবে তাদের সে যথার্থভাবে শিক্ষিত করতে পারবে না। আমরা জানি কম শিক্ষাই দরিদ্রের অন্যতম পথ, ফলে ওই পরিবার দরিদ্র থাকার সম্ভাবনা খুবই বেশি এবং তার ভবিষ্যৎ প্রজন্ম দরিদ্র হওয়ার সম্ভাবনা থেকে যায়।
0: আমাদের দারিদ্র এবং অশিক্ষার পেছনে বাল্যবিবাহের একটা ভীষণ রকমের প্রভাব রয়েছে।
2: হ্যাঁ, আবার বাল্যবিয়ের পিছনে যেমন এদের কারণ আছে, বাল্যবিয়েরও আবার এদের পিছনে ভূমিকা আছে।
0: অর্থাৎ অশিক্ষার কারণে যেমন বাল্যবিবাহ ঘটছে, দারিদ্রের কারণে যেমন বাল্যবিবাহ ঘটছে, তেমনি এই বাল্যবিবাহের ফলে আবার দারিদ্র আর অশিক্ষা
2: ঘটছে,
0: এটা কন্টিনিউ করছে।
2: দ্বিতীয় যেটা, আমাদের দেশে 18 বছর পর্যন্ত ছেলে মেয়েদের শিশু বলা হয়। আমার যেটা অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি বা আমি যেটা নিজেও করি, যখন একটা 16 বছরের বাচ্চা বা আমার নিজের পরিবারে যারা আছে, আমরা মনে করি যে তারা কিছুই করতে পারবে না। 16 বছরের বাচ্চাকে আমরা যখন নিজেরা দেখি নিজের পরিবারে, সেটা খুব ছোট বাচ্চা মনে হয়। সেই বাচ্চাটাই যখন বিয়ে হয়ে যাচ্ছে এই বয়সে কারো, আসলে যে সংসার নামক একটা কঠিন মাধ্যম আছে, এই কঠিন মাধ্যমে সে কি আসলে সবাইকে খুশি করতে পারবে বা সবার সাথে রিয়েলি ইন্টারঅ্যাক্ট করতে পারবে? যখন সে রিয়েলি ইন্টারঅ্যাক্ট না করতে পারবে সবার সাথে, স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, নিজের বাবার পরিবার, এই যে জটিল প্রক্রিয়া যখন সে ঢুকে যাবে, তখন সে প্রসন্নভাবে মানসিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত,
1: লাঞ্ছনার শিকার হবে,
2: লাঞ্ছনার শিকার হবে এবং যেটা যৌতুক পর্যন্ত যাইতে পারে।
0: অর্থাৎ বাল্যবিবাহের একটা গভীর প্রভাব রয়েছে সমাজের এই অশিক্ষা এবং দারিদ্র্যের চক্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আমাদের আলোচনা আরো দীর্ঘ হবে আমরা যদি এগুলো নিয়ে কথা বলি, কারণ প্রভাবটা এতটাই গভীর। তো আমরা এর প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে শুনতে চাই আপনাদের কাছ থেকে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে, বাল্যবিবাহ বন্ধে আমরা কি করতে পারি, আইনগত কি কি ব্যবস্থা আমাদের রয়েছে, দুজনের কাছ থেকে আমরা সেটা শুনবো। তো শুরুতেই তাঁদের কামরুজ্জামান স্যার, আপনি আমাদের বাল্যবিবাহ প্রতিরোধে কি কি কার্যক্রম রয়েছে সেগুলো যদি একটু বলেন আমাদেরকে।
2: প্রতিরোধে আমরা যেসব কার্যক্রমগুলো করি, স্কুলে 9ম-10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভিতরে

0: সচেতনতামূলক প্রোগ্রাম করি। গ্রামাঞ্চলে ইউনিয়ন অথবা ওয়ার্ড ভেদে উঠান বৈঠক করা হয়। প্রতি মাসে যে উঠান বৈঠকগুলো করা হয় তার ভিতর আমি কিছুতে থাকি, আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা থাকে, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকে, অন্য অন্য কর্মকর্তাও আমাদের বিভিন্ন সময়ে আয়োজনে অংশীদার হয়। আমরা এভাবে সচেতনতা সৃষ্টি করি এবং আমাদের যখন কোনো প্রশিক্ষণ আয়োজন করা হয় তখন আমরা সেই সব প্রোগ্রামে বাল্য বিয়ে হবে না, বাল্য বিয়ে করবে না মর্মে অঙ্গীকার করা হয়। এইটা আমরা ইমিডিয়েটলি করি এবং আমরা যখন কোনো নিউজ পাই সেই নিউজে আমরা ইনস্ট্যান্ট আমাদের যা গ্রাম পুলিশ সদস্য আছে তাদের দিয়ে খবর নিই যে আসলে ঘটনাটা সত্য কিনা। অনেক সময় অসত্য সংবাদও আমাদের কাছে আসে, আমরা সত্যতা নির্ধারণ করার পরেই আমি অথবা আমাদের উপজেলাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন সে এবং আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে বা তার টিমকে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই, যে আমরা তাৎক্ষণিকভাবে বিয়েটা বন্ধ করার চেষ্টা করি। এখানে আসলে একটা দুষ্ট ব্যবহার হয়, এইটাতে আপনি যেটা দেখবেন, স্বভাবত বাল্য বিয়ে যখন হয় তখন বাবা মাতা নিজের বাড়িতে বিয়ে দেয় না, সে তার অন্য উপজেলার কোনো আত্মীয়ের বাসায় এসে বিয়ে দেয় যাতে খবরটা প্রশাসনের কাছে না আসে।
1: এখানেও এক ধরনের
0: লুকোচুরি
1: চাতুর্য।
0: হ্যাঁ, আবার আরেকটা দেখা যায় বিয়েটা হয়ে গেছে কিন্তু এখন অনুষ্ঠান করতেছে, আইনে কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তাকে বেআইনি বলা যাবে না, তবে আমরা তার পরবর্তীতে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারবো, ছেলে এবং মেয়ে বরকনে আলাদা থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের বয়সটা না হয়।
1: আপনি প্রশাসনিকভাবে আপনার যে করণীয় প্রতিরোধ এবং প্রতিকারের ক্ষেত্রে সেটা বলেছেন, এবার আমরা পুলিশের পক্ষ থেকে কি প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা রয়েছে সেগুলো শুনবো এবং খুব ছোট করে আমরা আমাদের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি।
2: বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী আমরা আগেই জেনেছি যে নারী 18 এবং পুরুষ 21, এর নিচে যদি বিবাহ হয় সেটি হচ্ছে আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে জড়িত যারা বিশেষ করে অভিভাবক কাজী বা নিবন্ধন যারা করেন এবং অন্যান্য জড়িত ব্যক্তিদের কিন্তু কারাদণ্ড এবং অর্থদণ্ড দুইটারই
1: বিধান রয়েছে।
2: আচ্ছা, আর শিশু আইন 2013 অনুযায়ী আমাদের প্রতিটি থানায় একজন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ করা আছে।
1: আচ্ছা,
2: তো যদি এরকম কোনো খবর কারোর কাছে আসে, একজন থার্ড পারসন প্রতিবেশী বা শিক্ষক বা সামাজিক কর্মী যারা, তারা কিন্তু প্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে বিষয়টা জানাতে পারে এবং তাৎক্ষণিক আমাদের একটি কিউআরটি ব্যবস্থা আছে, মানে সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে পুলিশ সেটা টেক আপ করতে পারে এবং পুলিশ গিয়ে আগে সিচুয়েশন কন্ট্রোল করে তারপরে প্রশাসনকে এনগেজ করে তাদের আইনি বিষয়গুলো নিয়ে সেগুলা কাজ করতে পারে। আরেকটা বিষয় আছে, আপনার জানেন যে 2018 সালে বাল্যবিবাহ নিরোধ বিধিমালা একটি হয়েছে, সেই বিধিমালা অনুযায়ী উনি বলেছেন জাতীয় পর্যায়ে একটা কমিটি আছে, জেলা পর্যায়ে আছে, উপজেলা পর্যায়ে আছে এবং এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত আছে। বহু স্তরীয় একটি বাল্যবিবাহ নিরোধ কমিটি গঠন করা আছে এবং সেগুলা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত হয় এবং পুলিশ প্রতিটি ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করে। তারপরে মোবাইল কোর্ট এবং পুলিশি হস্তক্ষেপ এটাও কিন্তু প্রয়োজনে করা হয়, যেরকম সাধারণত প্রতিবেশী, সহপাঠী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি বা হেল্পলাইনের মাধ্যমে পাওয়া যে খবর সেগুলোর ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং পুলিশ তার সঙ্গে থাকে, ঘটনাস্থলে গিয়ে জন্ম নিবন্ধন সনদ যেটা যাচাই করা হয় এবং এটা এখন অনলাইনে ভেরিফাই করাও সম্ভব। অনেক সময় অনেকে কিন্তু ভুয়া জন্ম নিবন্ধন সংগ্রহ করে,
1: অর্থাৎ যেভাবেই হোক না কেন এটার আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা রয়েছে সেটা খুবই শক্তিশালী
2: কিন্তু জাতীয় জরুরি সেবা যেটা 999।
1: জি,
2: আমি অনুরোধ করব যে এই 999-এ ফোন দিয়ে আপনি যে কেউ কিন্তু জানাইতে পারে এবং আপনার পরিচয় গোপন রাখা যাবে যে অমুক জায়গায় এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তাহলে এটা আলটিমেটলি আমাদের কাছে চলে আসে। আরেকটা আছে শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন, যেটা হচ্ছে 109, মানে এগুলাতে ফোন করতে কিন্তু কোনো টাকাও খরচ হয় না।
1: জি,
2: সুতরাং আমি আহ্বান জানাবো আমরা যারা সচেতন ব্যক্তি, দ্রুত যদি আমরা কোনো বাল্যবিবাহ বন্ধ করতে চাই তাহলে এই দুইটা নাম্বার জানানো অনুরোধ থাকলো।
1: জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব থানদার কামরুজ্জামান, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে বাল্য বিবাহ বন্ধে করণীয় বিষয়ক আজকের যে আলোচনা অনুষ্ঠান, সেখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।
3: এতক্ষণ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় ফোন আলোচনা অনুষ্ঠান বাল্য বিবাহ বন্ধে করণীয় আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন জগৎজীবন বিশ্বাস, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ রকনুজ্জামান, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বিকেল 3:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অঞ্জলিতে। শুরুতে গিয়েছেন রণজিৎ কুমার সাহা।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: প্রিয় শ্রোতা, শুনছেন অঞ্জলি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী ফারজানা মেহেদি মিলি।

0: অঞ্জলি লহমর সঙ্গীতে, এই গানটির সাথে শেষ হল নজরুলসঙ্গীতের অনুষ্ঠান অঞ্জলি বাংলাতেই শুবে তার খুলনা। এখন বিকেল চারটে বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম, বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে আহ্বান জানিয়ে নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্বিতীয় একটি কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ক্যাফকো স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার পাশাপাশি দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের মধ্যে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল বাল্য বিয়ে বন্ধ করি এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করি। কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে প্রতিরোধ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে। এদিকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যে কোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সৌদি আরবে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত হুতিদের হামলার প্রেক্ষাপটে আজ রাত 10টা পর্যন্ত রিয়াদগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয়েছে, সৌদি বিমান কর্তৃপক্ষ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা স্থগিত করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হুতিদের ওই হামলায় দুজন বাংলাদেশী সহ অন্তত 12 জন নিহত ও 3 শতাধিক মানুষ আহত হয়। এদিকে বাংলাদেশ রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। খেলার খবর, ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 79 রান করেছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 240 রান করলে বাংলাদেশ 106 রানের লিড নেয়। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আজ হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 346 রান করে। এদিকে ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া বাংলাদেশকে 9 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 220 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 28 ওভার 1 বলে 1 উইকেটে 222 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গান শোনার জন্য। শুরুতেই তোমার আমার প্রেম, এই ছবির গান রয়েছে শিল্পী সুলতানা চৌধুরী এবং উদিত নারায়ণ।

প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। সবশেষে শোনাবো আপনাদেরকে দিল ছবির গান, যেখানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং খালিদ হাসান মিলু।

এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান শুনছিলেন। আমরা আবারও শুনতে পাব অনুষ্ঠানটি বিকেল 4:40 বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। তোমরা কখনো সঙ্গে এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ে না যে আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক, সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। এবং যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসূল।

নাতির রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনার প্রিয়শ্রোতা, আবারও আপনাদেরকে শোনাব বিভিন্ন ছায়াছবির গান।

শুনছিলেন মুন্না আজিজ এবং বাপ্পি লাহিড়ির কণ্ঠে বন্ধু আমার ছবির গান। এবারে রয়েছে জীবন সঙ্গী ছবির গান শাকিলা জাফর এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে।

শুনছিলেন দেশের বিভিন্ন ছায়া ছবির গান। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। আমন্ত্রণ চিরায়ত বাংলা, অবশ্য দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গান নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। শুরুতেই খুলনা অঞ্চলের একটি গান রয়েছে আমাদের তালিকাতে, শিল্পী অনিল কুমার দে।

এ গানটির সাথে শেষ হল দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান চিরায়ত বাংলা, বাংলাদেশ বেতার খুলনা। এখন ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Sheikh Tashdeed Ahmed. Prime Minister Tariq Rahman has invited Japanese business conglomerate Marubeni Corporation to invest in Bangladesh's information technology, IT, fertilizer and energy sectors. He made the invitation when a high-level delegation led by Marubeni Corporation President and CEO Masayuki Omoto paid a courtesy call on him at his office at the Secretariat today. The Prime Minister said the government has taken initiatives to harness the country's economic potential and attract domestic and foreign investment. During the meeting, the two sides discussed expanding Marubeni Corporation's existing investment in Cornufuli Fertilizer Company Limited, CAFCO, and the possibility of setting up a second CAFCO plant in the country. Marubeni expressed interest in the proposal. Road Transport and Bridges and Shipping Minister Shaikh Rabiul Alam has said the National Port Strategy is being formulated focusing on the nation's greater interest, economic advancement and the expansion of international trade. He said this while speaking at a seminar in the capital today. The minister said for the formulation of the National Port Strategy, priority will be given to the country's broader economic interest based on the opinion of all relevant ministries, port authorities, government agencies, business people, importers, exporters and experts. Women and Children Affairs and Social Welfare Minister Dr. AZM Zahid Hussain has said lasting solutions to social crises and crimes require psychological transformation and coordinated community-level psychosocial initiatives. He said this while speaking as the chief guest at the seminar at the Dhaka University. The minister said, without thoroughly analysing and underlying social and familial causes behind crimes and ensuring lasting remedies, no problem can truly be solved. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhary has instructed concerned authorities to strengthen security, keep CCTV cameras operational, preserve footage and ensure firefighting in every Puja Mandap so that Durga Puja could be celebrated in a peaceful and festive manner. He gave the instructions while speaking at a monthly meeting of the District Law and Order Committee in Kishorganj today. The State Minister urged the leaders and activists of political parties to collectively play a role in the security of temples and puja mandaps to avoid untoward incidents during the Durga Puja. The International Day of the Girl Child is being observed in the country today like elsewhere in the globe. The theme of the day this year is End Child Marriage and Invest in Girls' Rights. The day is being observed with the aim of establishing the rights of the girl child, preventing child marriage, ensuring a safe childhood and creating equal opportunities in education and healthcare. The process of collecting family-based data under the nationwide Family Card program begins tomorrow. Trained personnel carrying official documentation will visit households to gather information on family status and identify eligible beneficiary families. To this end, public awareness messages regarding the program are being disseminated to the general public through religious institutions. Biman Bangladesh Airlines has suspended all flights bound for Riyadh until 10 p.m. tonight following an attack by Iran-backed Houthi rebels on King Khalid International Airport in Saudi Arabia. The airline announced this in a press release today. The decision was taken after Saudi Aviation Authority suspended all flight operations at King Khalid International Airport. At least 12 people, including two Bangladeshis, were killed and over 300 others injured in the Houthi attack. Meanwhile, Bangladesh has strongly condemned the deadly Houthi attack on King Khalid International Airport in Riyadh that killed two Bangladeshi nationals and called for an immediate cessation of hostilities and protection of civilians. Pakistan's President Asif Ali Zardari has imposed emergency rule in Khyber Pakhtunkhwa and suspended its provincial government, led by jailed former Prime Minister Imran Khan's party. It came ahead of a planned march to Islamabad demanding Imran Khan's release. The President's office said Zardari took the decision on the recommendation of Prime Minister Shehbaz Sharif's cabinet today. Cricket and Bangladesh were 124 for 3 in their second innings on the third day of the lone test against Afghanistan in Abu Dhabi when reports last came in. Afghanistan were all out, scoring 240 in their first innings. Hasan Mahmood made history today, becoming the first Bangladeshi pacer to claim a hat-trick in Test cricket. Earlier, Bangladesh were all out, scoring 346 in their first innings. Meanwhile, hosts Australian women beat Bangladesh by 9 wickets in the second ODI of the three-match series in Brisbane today. Batting first, Bangladesh scored 220 for 6 in their stipulated 20 overs. In reply, Australia reached the winning target, scoring 222 runs for 1 in 28 overs and 1 ball. The Australian women's have won the series by 2-0. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum, Bangladesh Betar. Banijik Shangbad Purchi, Siraju Munira. বাণিজ্য শিল্প বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে শিল্পায়ন প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুয়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন। বৈঠকে মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নতুন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। এতে সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং জাপানের টয়োটা ব্র্যান্ডের গাড়ি নির্মাণ সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় বন্দর কৌশল প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বন্দর কর্তৃপক্ষ, সরকারি সংস্থা, ব্যবসায়ী, আমদানি রপ্তানিকারক এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আগামী মাসে 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এ লক্ষ্যে পারমাণবিক বিক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় ফিরলে জাতীয় গ্রিডে 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রশিক্ষিত ও পরিচয়ধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে উপকারভোগী পরিবার নির্ধারণ করবেন। এ লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এ সংক্রান্ত জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহে যেকোনো প্রকার আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অবৈধ লেনদেনের ক্ষেত্রে 1098 নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় গতকাল থেকে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্যমেলা চলছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পীরা তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন। কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এই মেলার মূল লক্ষ্য। মেলায় তাঁতের কাপড়, মাটির তৈজসপত্র, হাতপাখা, আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের 40টি স্টল রয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা ও ট্রেন সহ বিভিন্ন আয়োজন। মেলায় দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 79টির, কমেছে 264টির এবং অপরিবর্তিত ছিল 42টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 24 পয়েন্ট কমে অবস্থান করছে 5451 পয়েন্টে। ডিএসইতে আজ 568.59 কোটি টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 533 কোটি 20 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রি হয়েছে 23.50 টাকা ক্রয় 122.50 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি হয় 96.94 টাকা ক্রয় 95.14 টাকা। মালয়েশিয়ার রিঙ্গিত বিক্রি হয় 30.40 টাকা ক্রয় 29.82 টাকা। এবং তাইবাদ বিক্রি হয় 3.71 টাকা ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলো, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6:30।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
2: দূরেরও কাছের বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। আমি অশ্রজিৎ রায়, সিনিয়র শিক্ষক বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে দুজন শিক্ষার্থী বন্ধু আছে, তারা একে একে তাদের পরিচয় দিচ্ছে।
3: আমি মোহাম্মদ তাসিন আলম, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
4: আমি মোহাম্মদ মাহাদি হাসান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা।
2: ধন্যবাদ আমন্ত্রিত বন্ধুরা। দূরের বন্ধুরা, তোমাদেরও ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। তাহলে এসো, আর দেরি না করে আমরা মূল পাঠে চলে আসি। দূরের বন্ধুরা, আজ আমরা তোমাদের দুই বন্ধুর সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র অংশের সন্ধি নিয়ে আলোচনা করব। যে সন্ধি বিষয়টি তোমাদের কাছে হয়তো একটু জটিল মনে হয়। আমি প্রথমেই তাসিনকে বলবো যে ব্যাকরণ ছাড়া, ব্যাকরণ অংশটা ভুলে যাও, সন্ধি মানে কি? সন্ধি
3: মানে কোন একটা বিষয়ে চুক্তি করা বা মিলিত।
2: কিন্তু ব্যাকরণে কি সন্ধি মানে চুক্তি? তাসিন, ব্যাকরণে সন্ধি মানে কি?
3: দুটো ধ্বনির মিলন।
2: মিলন, ধ্বনির মিলন সন্ধি। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনেছ ধ্বনির মিলন হলো সন্ধি। দূরের বন্ধুরা, তোমাদের পৃষ্ঠা নাম্বার, বইয়ের পৃষ্ঠা নাম্বার হয়েছে 41 পৃষ্ঠা। তোমরা নিশ্চয় প্রস্তুত হয়েছ 41 পৃষ্ঠায় আমরা, এবং খাতা কলম লাগবে। খাতা কলম ছাড়া কিন্তু সন্ধি পড়ানো যাবে না। তোমাদের বইয়ের সাথে মিলিয়েই আমরা আজকে সন্ধির অংশটুকু পড়ব। তো তাসিন, তুমি তো বলেছ সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন। এবার মাহাদি, তুমি কি একটা উদাহরণ দিতে পারো, যে কোনো একটা উদাহরণ সন্ধির উপর?
4: স্যার, হিম যুগ অচল হিমাচল।
2: হিম, আমি কি হিম বলবো না হিমও বলবো? মাহাদি বলো। দূরের বন্ধুরা, তোমরা কিন্তু লক্ষ্য করবে মাহাদি কিন্তু বলেছে হিম যুগ অচল। যদি আমি হিম বলি তাহলে ময়ের নিচে হর্ষচিহ্ন আছে, আর যদি আমি বলি হিমো তাহলে ময়ের নিচে হর্ষচিহ্ন নাই, স্বরধ্বনি আছে অ। তাহলে আমি মাহাদি কি বলবো?
4: স্যার, হিমো।
2: হিমো, তো হিমো যুগ অচল সমান কি হলো?
4: হিমাচল।
2: হিমাচল। এখন আমরা জানি, দূরের বন্ধুরা তোমরাও তো জানো, যে সন্ধি হয়েছে কয় প্রকার?
4: তিন প্রকার।
2: তিন প্রকারের সন্ধি সাধারণত আছে, কি কি?
4: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
2: স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, বিসর্গ সন্ধি আছে। স্বরসন্ধির মধ্যে আবার বাংলা স্বরসন্ধি আছে, তৎসময় স্বরসন্ধি আছে, আবার ব্যঞ্জন সন্ধির মধ্যে বাংলা ব্যঞ্জন সন্ধি আছে, তৎসময় ব্যঞ্জন সন্ধি আছে, বিসর্গ সন্ধি তো আছেই। এখন দেখো যে হিম যুগ অচল, আমি যদি এটাকে ভাগ করি দূরের বন্ধুরা, তাহলে হিম, মর সাথে কি আছে?
3: অ
2: আছে, আর অচলের কি আছে? অ আছে। দুই অ মিলে কি হলো? আকার। আকার, এখানে কার চিহ্ন দিয়েছি, তাহলে কি হলো? হিমাচল। তাহলে আমরা যদি সন্ধির নিয়ম অনুযায়ী যদি আমরা বলি যে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, তাহলে হিমাচল কোন সন্ধি তাসিন পড়বে?
3: হিমাচল স্বরসন্ধির,
2: স্বরসন্ধির অন্তর্ভুক্ত। দূরের বন্ধুরা, তোমরা নিশ্চয় শুনেছ, তাহলে তোমরা মনে রাখবে যে যখনই স্বরসন্ধি হবে, দূরের বন্ধুরা আবারও বলছি, যখনই স্বরসন্ধি হবে, এই স্বরসন্ধিটাকে তুমি যখন বিশ্লেষণ করবা তখন দুই পাশে স্বরধ্বনি পাবা। এই কারণে আমরা লিখছি যে স্বরসন্ধির নিচে তোমরা লিখে রাখো যে স্বর প্লাস স্বর, অর্থাৎ স্বরধ্বনি এবং স্বরধ্বনি দুই পাশেই যদি স্বরধ্বনি থাকে তাহলে সেটা স্বরসন্ধি। কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা নিয়ম দিব মূলত তিনটি নিয়ম। একটি হলো প্রথমে স্বর ধ্বনি পরে ব্যঞ্জন ধ্বনি, অথবা প্রথমে ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি, অথবা দুই পাশেই ব্যঞ্জন ধ্বনি। মাহাদি, আমি কি বোঝাইতে পারছি?
4: জি স্যার।
2: তাহলে ব্যঞ্জন সন্ধির কয়টা বিষয় আমি বলেছি?
4: তিনটা।
2: কি কি?
4: স্বরধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি।
2: হ্যাঁ,
4: ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি।
2: অর্থাৎ দূরের বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, যখনই স্বরসন্ধি হবে তখন দুই পাশেই স্বরচিহ্ন থাকবে, আর যখন ব্যঞ্জন সন্ধি হবে হয় এক পাশে স্বর এক পাশে ব্যঞ্জন, অথবা উভয় পাশে
4: ব্যঞ্জন
2: ব্যঞ্জন থাকবে। আর বিসর্গ সন্ধি যখন হবে তখন বিসর্গর সাথে স্বরধ্বনি হবে, অথবা বিসর্গর সাথে ব্যঞ্জনধ্বনি হবে। এখন তাসিন, আমি তোমাকে বলবো, তুমি দূরের বন্ধুদের পক্ষ থেকে এই যে ব্যঞ্জন সন্ধির যে তিনটি উদাহরণ, এই তিনটি উদাহরণ তুমি আমাকে বলো, তিনটি উদাহরণ তুমি আমাকে বলো, যে স্বর প্লাস ব্যঞ্জনের উদাহরণ একটি বলো।
3: পরিযোগ ছেদ
2: সমান কি হলো?
3: পরিচ্ছেদ।
2: পরিচ্ছেদ এটা কিভাবে ব্যঞ্জন সন্ধি একটু বোঝাও দূরের বন্ধুদের।
3: প্রথমত এখানে হচ্ছে পরি,
2: পরি
3: তারপর ই আছে,
2: ই আসে, এটা কি ধ্বনি?
3: এটি হচ্ছে স্বরধ্বনি।
2: আর
3: ছেদ, এখানে ছটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি,
2: ছটা ব্যঞ্জন ধ্বনি। এবার মাহাদি বলো তো, ব্যঞ্জন প্লাস স্বর দিয়ে একটা উদাহরণ দাও তো।
4: দিক যোগ অন্ত,
2: দিক যোগ অন্ত সমান কি হলো?
4: দিগন্ত।
2: দিগন্ত এখানে দূরের বন্ধুরা, এবার কিন্তু মাহাদি দিকও বলেনি, মাহাদি কিন্তু দিক বলেছে, ভেরি গুড। তাহলে দিক এখানে কি আছে? ক হর্ষচিহ্ন, মানে ক মানেই হলো ব্যঞ্জন, আর অন্তর অ আছে,
4: স্বরধ্বনি।
2: তাহলে ব্যঞ্জন প্লাস স্বর, এটা ব্যঞ্জন সন্ধি। এবার তাছেন আরেকটি বলো, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জনের একটি উদাহরণ বলো।
3: এটি হতে পারে উত যোগ
2: চারণ, উচ্চারণ, যোগ চারণ, উচ্চারণ। এখানে ত খণ্ডত্ব আছে,
3: যেটি
2: খণ্ডত্ব মানে তিনটি ভাগ করব, একটি হয়েছে স্বরসন্ধি, একটি হয়েছে ব্যঞ্জন সন্ধি, একটি হয়েছে বিসর্গ সন্ধি। প্রাথমিক ভাবে স্বরসন্ধি আবার বাংলা স্বরসন্ধি হতে পারে, তৎসময় স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি আবার বাংলা ব্যঞ্জন সন্ধি হতে পারে, তৎসময় ব্যঞ্জন সন্ধি হতে পারে, আর বিসর্গ সন্ধি যেটা সেটা হয়ে সবসময় তৎসময় সন্ধি। এখন আমরা জানলাম যে স্বরসন্ধির নিয়ম কি, ব্যঞ্জন সন্ধির নিয়ম কি, বিসর্গ সন্ধির সাথে যে বিসর্গের সাথে স্বর হয়, মাহাদি সেটাও বলো যে বিসর্গের সাথে স্বর হয়, এরকম একটি উদাহরণ দাও।
4: স্যার, প্রাত যোগ আশ,
2: প্রাত প্রাত
4: প্রাত যোগ আশ,
2: যোগ আশ সমান কি হবে?
4: প্রাতরাশ,
2: প্রাতরাশ। তাহলে প্রাত বিসর্গ যোগ আশ, আটা কি?
4: স্বর,
2: স্বরধ্বনি। তাহলে কি হবে? প্রাতরাস। আবার বিসর্গের সাথে ব্যঞ্জন সন্ধি দিয়ে মাহাদি আবার বলো।
4: স্যার, আশি যোগ বাদ,
2: আশির রয়ের পরিবর্তে বিসর্গ, আশির যোগ বাদ সমান কি হলো?
4: আশীর্বাদ,
2: আশীর্বাদ। তাহলে বিসর্গ সন্ধি আমরা দুইটি বিষয় শিখবো, একটি হচ্ছে বিসর্গের সাথে স্বর, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন। আবার বিসর্গ দুই ধরনের হতে পারে, একটাকে বলবো রজত বিসর্গ, যেমন আমি তুমি বলেছ আশির, আশির রর পরিবর্তে বিসর্গ, আশীর্বাদ। কিন্তু সজাত বিসর্গ দিয়ে যদি আমরা বলি, তাহলে তাসির তুমি বলো তো কি হবে?
3: নমস্কার শব্দটিকে বিশ্লেষণ করলে নম যোগকার,
2: নমস, নমস দন্তস্য পরিবর্তে বিসর্গ, নম যোগকার, তাহলে কি হলো? নমস্কার। তাহলে বিসর্গ হলো দুই ধরনের, রজাত বিসর্গ আর সজাত বিসর্গ। আর যখন আমরা নিয়ম পড়ব, বিসর্গের সাথে স্বর হতে পারে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জন। এখন আজকে আমরা যেটা শেষ করবো, এটা তো প্রাথমিক আলোচনা শেষ হলো, এখন স্বরধ্বনির উপর তোমাদের স্বরসন্ধির উপর তোমাদের ষোলোটা সূত্র আছে। এই ষোলোটা সূত্র আমরা একটি একটি করে আমরা ষোলোটা সূত্র বিশ্লেষণ করব। প্রথম এক নম্বর সূত্র এর মধ্যে আছে অ স্ল্যাশ অ আ যুগ অ স্ল্যাশ আ সমান আকার। তাসিন, তুমি এটা একটু ব্যাখ্যা করবে যে এটা আসলে এখানে কয়টা নিয়ম, এক নম্বরের ভিতরে কয়টা নিয়ম আছে?
3: এখানে মূলত চারটি নিয়মকে একত্রে লেখা হয়েছে,
2: লেখা হয়েছে। দূরের বন্ধুরা, তোমাদের সূত্রে যেটা দেওয়া আছে এটা কিন্তু সূত্র এক, কিন্তু এখানে কিন্তু নিয়ম চারটি আছে। এই চারটি নিয়ম তাসিন একটু বলতে পারবা?
3: প্রথমত যদি অ এবং এর পরে অ থাকে তাহলে
2: আ হবে,
3: এটা একটা গেল। অয়ের সাথে আ বসে
2: হয়
3: তখন আবার আ হবে।
2: ওকে,
3: আবার একইভাবে প্রথমে আ পরে যদি অ হয় তখন একইভাবে আ হবে,
2: আবার
3: যদি প্রথমে আ থাকে এবং পরে আবার আ ধ্বনিটাই থাকে তখনও আবার আ হবে।
2: এরকম অনেক শব্দ আছে, যেমন ধরো এক নম্বর সূত্র অনুযায়ী হিমাচল, প্রাণাধিক, হস্তান্তর, হিতাহিত, হিমালয়,

0: আশাতীত, তোমাদের বইয়ে দুটি শব্দ দেওয়া আছে। আসলে এখানে যেহেতু চারটি নিয়ম, কমপক্ষে চারটি থাকলে ভালো হতো, তাই না?
1: জি স্যার,
0: যেহেতু চারটি নিয়ম, চারটি শব্দ অন্তত পক্ষে, চার নিয়মের চারটি শব্দ থাকলে ভালো হতো, তাই তো? কোনো অসুবিধা নেই। এরপর আমরা দুই নম্বর নিয়মে যাব। মাহাদি, তুমি দুই নম্বর নিয়মটা কি একটু বিশ্লেষণ করো তো।
2: স্যার এখানেও স্যার চারটি নিয়ম,
0: এখানেও চারটি নিয়ম, হ্যাঁ বলো তো।
2: ই এর সাথে ই, দীর্ঘ ই, এটা ইকার হবে, দীর্ঘ ইকার, আবার দীর্ঘ ই এর সাথে দীর্ঘ ই, সেটাও হবে দীর্ঘ ইকার।
0: আচ্ছা আমরা একটু উদাহরণ দিই, যেমন ধরো এখানে আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, যে বইয়ের বাইরে যদি আমরা একটা উদাহরণ দিই যে রবীন্দ্র, তাহলে বলতো কি হবে রবীন্দ্র?
1: এখানে মূলত রবি, এটার শেষে আছে হচ্ছে রস্বই, আবার ইন্দ্র, এটার শুরুতেও আছে রস্বই, দুটো রস্বই মিলে এখানে দীর্ঘই হয়েছে, ফলে রবীন্দ্রনাথে এখানে দীর্ঘই কাছে বয়ের উপর।
0: কিন্তু এরকম দুই পাশে দীর্ঘই আছে, দুই পাশেই দীর্ঘই, এরকম একটি উদাহরণ দিতে পারো তাসিন? দিল্লি যোগ ঈশ্বর কি হলো?
1: দিল্লেশ্বর।
0: দিল্লি বানানে দীর্ঘই, আবার ঈশ্বর বানান দীর্ঘই, সেটা কি হলো? দিল্লেশ্বর। এরকম আছে না? পরীক্ষা, প্রথমটা কি হবে?
1: পরি, এর পরেরটা হচ্ছে ইক্ষা,
0: ই এর পরেরটা ইক্ষা, তাহলে দীর্ঘ ইকার। দুই নম্বর নিয়ম নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? দুইয়ের বন্ধুরা আশা করছি তোমাদেরও কোনো প্রশ্ন নেই। আমরা এখন সূত্র তিনে যাব। সূত্র তিনে দুইয়ের মতোই হলো, যে রৎসৌ দীর্ঘউ, তার সাথে আবার রৎসৌ দীর্ঘউর সাথে কি হবে? দীর্ঘ উকার। এখানে কয়টি নিয়ম হলো?
1: চারটি।
0: চারটি, তিন নিয়ে কোনো প্রশ্ন নেই। চার নম্বর সূত্র নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা?
1: খানিকটা আলোচনা করলে ভালো হতো,
0: বলো।
1: মূলত এখানে মানে কি বোঝানো হচ্ছে স্যার?
0: আচ্ছা, চার নম্বর যে সূত্রটা আছে, প্রথমে বলা আছে অধ্বনি অথবা আধ্বনি থাকবে, তার সাথে রস্বই অথবা দীর্ঘই থাকবে, সমান হবে একার। যেমন আমরা এখানে একটু উদাহরণ দিচ্ছি, যেমন শুভেচ্ছা, শুভ যোগ কি হবে? ইচ্ছা। শুভ অধ্বনি আর ইচ্ছা ই ধ্বনি, তাহলে অ এবং ই মিলে হবে একার, শুভেচ্ছা। এরকম আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন অপেক্ষা, তাহলে অপেক্ষা কি হবে বলো?
1: অপযোগ ইচ্ছা,
0: ইচ্ছা, প্রথমে অধ্বনি আর পরে আছে দীর্ঘই, তাহলে ই, তাহলে ইচ্ছা সমান কি হলো?
1: অপেক্ষা,
0: অপেক্ষা একার হলো। চার নম্বর নিয়ে কোনো প্রশ্ন আছে মাহাদি?
1: নো স্যার।
0: এবার পাঁচ নম্বরে যাও,
1: একই কাছাকাছি।
0: পাঁচ নম্বর কি আছে? অধ্বনি অথবা আধ্বনি, এরপর কি থাকবে?
1: রস্বউ বা দীর্ঘউ থাকবে,
0: দীর্ঘ সমান কি হবে?
1: ও হবে,
0: ওকার। যেমন দেখো পরুপকার, তাহলে মাহাদি তুমি বলো তো এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? পরুপকার
2: স্যার পরযুগ,
0: পরযুগ উপকার, তাহলে পর অ, এরপর কি আছে? রস্বউ, তাহলে পরুপকার পর র উকার, ঠিক আছে। পাঁচ নম্বর নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার ছয় নম্বর নিয়ে বলো, ছয় নম্বর সূত্র নিয়ে বলো, কোনো প্রশ্ন আছে কিনা
2: একটু বুঝিয়ে দিলে ভালো।
0: ছয় নম্বরের নিয়ম কয়টা মূলত বলো তো?
2: দুইটা স্যার।
0: ছয় নম্বর নিয়ম দুইটা, প্রথমে বলেছে অধ্বনি অথবা আধ্বনি থাকবে, তার সাথে রি থাকবে, যদি রি থাকে তাহলে কি হবে? অর। যেমন দেবর্ষি, দেব যোগ ঋষি, দেবর্ষি, মহর্ষি, অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, হ্যাঁ রাজর্ষি, ঠিক আছে, পারবা? এবার তাসিন সাত নম্বর নিয়মটা বলো তো।
1: প্রথম অংশে যদি সন্ধির প্রথম ধ্বনিটা যদি হয় অ বা আ, এবং পরেরটা যদি হয় ঋত,
0: তখন কি হবে?
1: তখন সেটা আর আর পরিণত হবে।
0: যেমন শীতার্ত,
1: প্রথমে শীত,
0: শীত যোগ ঋত,
1: এবং এরপরে ঋত,
0: ভয়ার্ত,
1: ভয় যোগ ঋত,
0: ঋত, তৃষ্ণার্ত,
1: তৃষ্ণা, এখানে আ আছে, এবং এরপরে ঋত।
0: এবার আট নম্বরটা তুমি বলো মাহাতি, আট নম্বর নিয়মটা তুমি একটু বিশ্লেষণ করো।
2: এখানে এখানে মূলত চারটা নিয়ম, প্রথমে যদি হয় অ অথবা আ, এবং পরের ধ্বনিটা যদি হয় এ অথবা ও, তাহলে
0: ওই না উই, উচ্চারণটা কি হবে? উই, ও আর রস্বই, উই। আমরা অনেক সময় ওই বলি, ওই হবে না, এটা হবে উই, হ্যাঁ
2: উইকার,
0: উইকার। যেমন জনযুগ এক,
2: জয়
0: হবে জনৈক, জনৈক। সদা যুগ এব, কি হবে? সদৈব,
1: সদৈব।
0: মত যুগ ঐক্য, কি হবে? মতৈক্য, এরকম, ঠিক আছে। এবার নয় নম্বরটা তাসিন বলো তো।
1: নয় নম্বরে বলা হচ্ছে প্রথমে যদি অ এবং অথবা আ থাকে, এবং এরপর যদি ও অথবা ঔ থাকে,
0: ও না উ, ও হবে না, এটা হবে উ, ও আর রস্য, কি হবে? উ, হ্যাঁ,
1: ফলে সেটা ঔতে পরিণত হবে,
0: ওকার,
1: যেমন হচ্ছে বন যোগ ঔষধি, এখানে অ এবং ঔ, ফলে এটা পরিণত হচ্ছে বন ঔষধি।

0: আচ্ছা, দশ নম্বরটা আমি তোমাদের বলছি দূরের বন্ধুরা, তোমরা সবাই জানবা যে দুই নম্বর নিয়মে আছে যে হ্রস্বই কিংবা দীর্ঘই, এরপর যদি হ্রস্বই কিংবা দীর্ঘই পর দীর্ঘই হয়, কিন্তু দশ নম্বর নিয়মটা হলো প্রথমে হ্রস্বই কিংবা দীর্ঘই থাকলো, কিন্তু তারপর হ্রস্বই দীর্ঘই থাকবে না, অন্য স্বরধ্বনি থাকবে। আমাদের স্বরধ্বনি কয়টা আছে টোটাল
1: স্যার? ষাটটি।
0: স্বরধ্বনি কয়টা আছে?
1: স্বরধ্বনি ষাটটি স্যার।
0: স্বরধ্বনি ষাটটি, স্বরবর্ণ এগারো
1: এগারোটি।
0: এখন মৌলিক স্বরধ্বনি হলো ষাটটি। মৌলিক স্বরধ্বনি কয়টি? ষাটটি। আর আমরা যদি বলি স্বরবর্ণ কয়টি? এগারোটি। এই যে ই এবং দীর্ঘই ছাড়া যদি অন্য স্বরধ্বনি থাকে, তখন এই হ্রস্বই দীর্ঘই স্থানে কি হবে? জফলা হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি, প্রত্যেক আছে, আমরা প্রত্যেক দিব না, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, ইত্যাদি। মাহাদি তুমি বলো তো, ইত্যাদি সন্ধি বিচ্ছেদ করো তো কি হবে? ইত্যাদি, ইতি যোগ আদি। আদি, তাহলে দেখো ইতি প্রথমে হ্রস্বই আছে, কিন্তু এরপরে আছে আদির আ আছে, অর্থাৎ হ্রস্বই দীর্ঘই নাই। তাহলে না থাকলে এই হ্রস্বই দীর্ঘের পরিবর্তে কি হবে? জফলা হবে। তাহলে ই এ হলো ত, এরপরে জফলা, এরপরে আদির আ, এরপরে দরস্বীকার, এ হলো ইত্যাদি। বুঝতে পেরেছ? এরকম আরেকটা উদাহরণ যদি বলি, মশাদার, মশি যোগ আধার। তাসিন তুমি জানো মশাদার অর্থ কি?
1: না স্যার।
0: মশি মানে আমরা বলি না ওষির চেয়ে মশি বড়, মশি মানে কি? কলম।
1: কলম।
0: আর আধার মানে কি? পাত্র, স্থান। তাহলে মশাদার হচ্ছে কলম রাখার পাত্র। তাহলে মশাদার কি হবে? মশি যোগ আধার। মশি ই দীর্ঘই, আর আধারের অর্থাৎ দীর্ঘির পরে কি আছে? স্বরধ্বনি নাই, হ্রস্বই দীর্ঘই নাই, অন্য স্বরধ্বনি অর্থাৎ আ আছে, তখন জফলা হলো মশাদার। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর এগারো নম্বরের যে সূত্রটা আছে সেটা তিন নম্বরের ঠিক বিপরীত। তিন নম্বরের বিপরীত, তিন নম্বরে আছে যে হ্রস্ব দীর্ঘুর পরে হ্রস্ব দীর্ঘ থাকলে দীর্ঘকার হয়, কিন্তু এগারো নম্বরটা হবে যে হ্রস্ব দীর্ঘ প্রথমে থাকবে, এরপরে হ্রস্ব দীর্ঘ থাকবে না, অন্য স্বরধ্বনি থাকবে, তখন সেখানে বফলা হবে। যেমন সুযোগ অল্প, সুযোগ অল্প, সু হ্রস্ব ও, অল্পর অ আছে, হ্রস্বর পরে হ্রস্ব দীর্ঘ না, অন্য স্বরধ্বনি, তখন এই হ্রস্ব কারটা কি হবে?
1: বফলা।
0: স্বল্প বানানে সংযুক্ত, বুঝতে পেরেছ? স্বল্প। এরকম যেমন স্বাগত, সন্ধি বিচ্ছেদ কি হবে মাহাদি? স্বাগত।
2: সুযোগ আগত,
0: আগত। যদি বলি অন্বেষণ,
2: অন্নযোগ,
0: অন্বেষণ, অনু, অনু প্রথমে হ্রস্ব দীর্ঘ থাকবে, তাহলে অনুযোগ এসন, অন্বেষণ অনুযোগ এসন। অন্নয় তাসিন বলো, অন্নয়
1: অনুযোগ,
0: অনুযোগ
1: অয়,
0: অন্নয় অনুযোগ অয়। এরপর আছে বারো নম্বরে আছে রি, প্রথমে থাকবে কি? রি, এরপর রি ভিন্ন অন্য স্বর, তাহলে কি হবে?
2: রফলা।
0: যেমন পিত্রালয় কি হবে? পিতৃ,
1: পিতৃ যোগ আলয়, এটা হবে পিত্রালয়।
0: পিত্রাদেশ,
2: পিতৃ যোগ আদেশ,
0: পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। বুঝতে পেরেছ? এরপর তেরো নম্বর কি আছে? এ ধ্বনি থাকবে, এরপর অন্য স্বর থাকবে, যেমন শয়ন, সে যোগ অন। এরপর কি আছে? তেরোর পরে চোদ্দ আছে, ওই ধ্বনি থাকবে, ওই ভিন্ন অন্য স্বর, তখন কি হবে? আয়,
1: আয় যোগ অন্য স্বরটি।
0: আচ্ছা, এভাবে আমরা চোদ্দ পনেরো ষোলো পর্যন্ত আমরা গেলাম। তোমাদের জন্য দূরের বন্ধুরা, তোমাদের জন্য একটি বিশেষ নিয়ম এখানে আছে, সেটি হলো ষোলোর পরে যে স্বরসন্ধির যে ষোলোটি সূত্র আছে, ষোলোটি সূত্র ছাড়া এই ষোলোটি সূত্র প্রয়োগ হবে না এমন একটি সন্ধি, অর্থাৎ দুই পাশে স্বর আছে কিন্তু সন্ধির নিয়ম মানেনি, এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। অর্থাৎ নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো যেমন কুল যোগ অটা সমান কি হবে?
1: কুলটা,
0: কুলটা, অর্থাৎ হওয়া উচিত ছিল কুলাটা, কিন্তু নিয়ম মানেনি, সেই কারণে সেটা নিপাতনে সিদ্ধ। আশা করি দূরেরও কাছের বন্ধুরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীদের আসর অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা।
3: এতক্ষণ প্রচারিত হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন অশ্রুজিৎ রায়, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকির মাহমুদ।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা। উপস্থাপনায় কনু শিকদার, হাসিনা মুস্তাফিজ, রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং লুৎফুন নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি। গানের কথাগুলো সাজিয়েছেন, সুর দিয়েছেন এবং কণ্ঠ দিয়েছেন সৈয়দ নুরুল আউয়াল তারামিয়া।

0: দুখানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন সৈয়দ নুরুল আউয়াল তারামিয়া।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী এম এ মোশাররফ হোসেন, গীতিকার কাজী নজরুল ইসলাম।
2: সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, তোমার নূরে এই পৃথিবী হয়েছে রঙিন। সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন।

ফুলে ও ফলে ভরেছ তুমি পবিত্র জমিন, সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন। লা শরীক আল্লাহ তুমি,

0: চাই হতে মুমিন, সারা জাহানের মালিক তুমি রব্বুল আলামিন, তোমার নূরে এ পৃথিবী।
1: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের সামনে হামদ পেশ করা হচ্ছে।

0: No.
1: What kind of?
2: আল্লাহ পাকের সামনে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএলআপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
4: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম।

0: লিলি ইসলামের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: ঢাকা থেকে প্রচারিত সঙ্গীতানুষ্ঠান রিলে করে শোনানো হল। শ্রোতাবন্ধু, আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি বাউলিয়ানা অনুষ্ঠানে বাউল গান শোনার জন্যে। প্রথমে কণ্ঠ দিয়েছেন সুকুমার বাউল।

বাংলাদেশ বেতার খুলনা। আপনারা শুনছেন বাউলিয়ানা, বাউল গানের অনুষ্ঠান। এবারের শিল্পী চিস্তি বাউল।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: শুনছেন বাউলিয়ানা বাউল।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামী 13 অক্টোবর 2026 মঙ্গলবার সকাল 9:30 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2026 উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, রয়েছেন বাউলিয়ানা অনুষ্ঠানে। সবশেষ গানটি শুনব শঙ্কর বাউলের কণ্ঠে।

0: আপনারা এতক্ষণ শুনলেন বাউলিয়ানা, বাউল গানের অনুষ্ঠান, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর পরপরই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ ইংরেজিতে।
1: সঙ্গে সুজন সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায়ও মারুবিনী কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এ প্রকল্পে মারুবেনী কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনী কর্পোরেশনকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জেন্সের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজ সেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও আহ্বানে আরও এগিয়ে আসার আহ্বান জানান। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচার অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আজ পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, বাল্য বিয়ে বন্ধ করি এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করি। কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিয়ে প্রতিরোধ, নিরাপদ শৈশব নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে। খেলার খবর। ক্রিকেট। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 175 রান করছে। এর আগে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 240 রান করে। হাসান মাহমুদ প্রথম বাংলাদেশি পেসার হিসেবে আজ হ্যাট্রিক করেছেন। এখন পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 3 উইকেটে 175 এবং আফগানিস্তান 240। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। A meeting of District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Satkhira today. The meeting discussed stopping extortion by workers on roads and highways, controlling drugs, implementing effective measures to manage traffic congestion, and putting an end to child marriage. Presided over by the Deputy Commissioner Kausar Aziz, the meeting was attended by Member of Parliament Mohammad Ichutullah, Member of Parliament Muhaddis Abdul Khalik, Member of Parliament Rubiul Bashar, the Police Super, Convener of the District BNP, President of the Press Club and concerned officials. Meanwhile, a meeting of the District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Chuadhanga today. Member of Parliament Masood Parvez Rasel attended it as chief guest. The meeting reviewed the overall law and order situation in the district and discussed on regarding drug control, intensified police patrols on roads and highways, and the prevention of terrorism and sabotage. The meeting discussed on the implementation of necessary security measures to ensure the upcoming Durga Puja is celebrated smoothly, peacefully and without incident, as well as the assurance of security at Puja Mandaps and the coordinated performance of duties by law enforcement agencies and relevant stakeholders. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Administrator of Jila Purishad and concerned officials. Meanwhile, a similar meeting was held at the Deputy Commissioner's Conference Room in Magura today. The meeting discussed on different important issues including the overall law and order situation in the district, online gambling, abuse of control of narcotics. Presided over by the Deputy Commissioner, the meeting was attended by the Additional Police Super, Convener of the District BNP, Upajila Nirvahi Officer and concerned officials. Besides, a similar meeting of District Law and Order Committee was held at the Deputy Commissioner's Conference Room in Meherpur today with the Deputy Commissioner in the chair. A two-day-long training workshop for data collectors and supervisors began at the Jhinaidah Sadar Upazila Conference Room today aimed at the successful implementation of the Family Card program. The workshop provided information regarding proper field-level data collection methods and various aspects of supervision. Deputy Commissioner Mohammad Noman Hussain attended it as chief guest. Presided over by the Sadar Upazila Nirvahi Officer, the workshop was attended by the President of the District BNP, Sadar Upazila Social Services Officer and officials of various departments. Meanwhile, a similar training workshop concluded at Koira Upazila Parishad Conference Room in Khulna today. The Upazila Nirvahi Officer attended it as chief guest. The training provided data collection, beneficiary selection and ensuring data accuracy for the implementation of family cards. The Upazila Social Service Officer and trainees were present at the time. The Water Development Board re-excavated 27.5 kilometers canals in Joshur district at a cost of 4 crore and 90 lakh taka in the last fiscal year, as part of the countrywide 20,000 kilometers canal excavation. Of them, 11 canals are in Keshavpur Upazila, 5 in Monirampur, 3 in Shasha and 1 canal in Jigargasa Upazila. The Water Development Board sources informed that water drainage will be uninterrupted during the rainy season and farmers will be able to get irrigation facilities for agricultural work by using canal water during the dry season. At the same time, they will be able to protect the environment by planting trees on the banks of the canals. Jute cultivation in the Khulna agricultural region has surpassed the target for the current season, driven by favorable weather, remunerative market prices and growing demand for environmentally friendly jute products. According to the Department of Agricultural Extension, DAE, farmers in Khulna, Bagerhat, Norail and Shatkhira have cultivated jute on 38,361 hectares this year against a target of 38,287 hectares. Currently, jute is being sold at ₹3,500 to ₹4,500 per mound, with prices expected to rise further as marketing activities gain momentum. Football and Norail Football 11 defeated Rarikhali Football 11 by 3-1 in the Arafat Rahman Koko Sriti Football Tournament at the Pulum Golam Sarovar Secondary School Ground of Shalikhopuchila in Magura today. Finally, weather and forecast valley till on tonight says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানের শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান।

প্রতিদিন সূর্য ওঠে, আলো ছড়িয়ে পড়ে বাংলার বুকে, নদীর ঢেউয়ে সবুজ শ্যামলিময়, পাখির গানে আর মানুষের মুখের হাসিতে প্রতিদিন নতুন করে ধরা দেয় আমাদের বাংলাদেশ। এই দেশ শুধু একটি ভূখণ্ড নয়, এই দেশ আমাদের শেকড়, আমাদের পরিচয় আর আমাদের অস্তিত্বের গভীরে জড়িয়ে থাকা অবিরাম ভালোবাসা। শুনছেন দেশাত্মবোধক গান, এবারের শিল্পী সুবীর নন্দী, কথা সাজিয়েছেন মোহাম্মদ মুজাক্কের।

0: পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাঙালির আত্মপরিচয়ে তার বিস্তৃতি অসীম। বাংলাদেশ আমার জন্মের পরিচয়, অনুভবের ঠিকানা, ভালোবাসার চিরকাল। এবারের গানটি শুনবেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে, কথা সাজিয়েছেন সৈয়দ হায়দার। দেশ আপনাকে কি দিয়েছে সেটি বড় কথা নয়, আপনি দেশকে কি দিচ্ছেন এটিই বড় কথা। আপনারা এতক্ষণ শুনলেন দেশের গান। নদী স্রোত বদলায়, ঋতুর রং বদলায়, সময় বদলায়, জন্মভূমির প্রতি মানুষের মমতা একই থেকে যায়। একটি দেশের প্রকৃত সৌন্দর্য তার ভূপ্রকৃতিতে নয়, তার মানুষের স্বপ্ন সম্ভাবনায়। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে।
1: ঋতুরিন নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে 20.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় 64%, সন্ধ্যে ৬টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর ৫:৫৪ এবং অস্ত যাবে সন্ধ্যে ৫:৩৫। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা রেনি হোসেন। মেড অফ ইস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ১ AM সেজ দ্যাট দেয়ার ইজ নো সিগন্যাল অ্যান্ড নো ওয়ার্নিং টু বি ওয়েস্টেড। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমরো। লাইট টু মডারেট শাওয়ার অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি উইন্ড মে এক্সপেক্টেড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার চট্টগ্রাম ডিভিশন। মিন ওয়াইল ওয়েদার মে রিমেইন মেইনলি ড্রাই উইথ পার্টলি টেম্পোরারি ক্লাউডি স্কাই over elsewhere of the country. Day temperature may increase slightly and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature today as recorded in Shondip 36.1 degree Celsius, lowest at Tetulia 20.4 degree Celsius. Temperature as recorded in Dhaka today was maximum 34 degree Celsius, minimum 24.9 degree Celsius. Humidity recorded in air at 9 AM 64%, at 6 PM 66%. The sun rises over Dhaka tomorrow at 5:54 AM, sets at 5:35 PM. That's the end of the weather report for this time.
3: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফৌজদারহাট 80 ফায়ারিং রেঞ্জে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বাৎসরিক বিমান বিধ্বংসী গোলাবর্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ১৬ই অক্টোবর ২০২৬ পর্যন্ত। এই গোলাবর্ষণের বিপজ্জনক এলাকা চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার অন্তর্গত, যার উত্তর সীমানা ফৌজদারহাট দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪৫ মিনিট ২০ সেকেন্ড পূর্ব এবং অক্ষাংশ ২২ ডিগ্রি ২৩ মিনিট ৩০ সেকেন্ড উত্তর থেকে ৩৩০ ডিগ্রি বরাবর এবং দক্ষিণ সীমানা হালি শহর। দ্রাঘিমাংশ ৯১ ডিগ্রি ৪৫ মিনিট ৪৩ সেকেন্ড পূর্ব, অক্ষাংশ ২২ ডিগ্রি ২০ মিনিট 45 সেকেন্ড উত্তর থেকে 280 ডিগ্রি বরাবর এবং উত্তর দক্ষিণ সীমানার অভ্যন্তরে পূর্ব উপকূল থেকে পশ্চিমে বঙ্গোপসাগরের অভ্যন্তরে 12,000 গজ অথবা 6.8 মাইল ও সমুদ্রের উপরের আকাশ থেকে ফায়ারিং ও এলাকার ব্যাপ্তি বরাবর উত্তর ও দক্ষিণের সীমানা পর্যন্ত এবং 22,000 ফুট উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ জেলে, নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান আবু জাফরের কথায় এম এ হামিদের কণ্ঠে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি আবুল কালাম আজাদ। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দুই মাসব্যাপী অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায় শীর্ষক সেমিনার আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপ উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এতে বিশেষ অতিথি ছিলেন। সেমিনারে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস লেখা, সুপারিশপত্র সংগ্রহ, জিআরই, টোফেল ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করা হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ রাফিউল হাসানের সভাপতিতে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করিম সৈকত সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ বাগেরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সবাই সনাতন ধর্ম অবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মাদকের ভয়াবহতা কমাতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধি, তাৎক্ষণিক ডোপ টেস্ট, মাদকসেবী ও ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সাজা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ রহমান খান, শেখ মঞ্জুরুল হক রাহাদ ও সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম সহ পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম, সিভিল সার্জন ড. আশ মোহাম্মদ মাহবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা আজ সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সবাই সড়ক মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাল্যবিবাহ বন্ধ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জাতুল্লাহ মহাদ্দিস আব্দুল খালিক ও সংসদ সদস্য রবিউল বাশার সহ পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা বিএনপির আহ্বায়ক ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে অনুরূপ এক আইনশৃঙ্খলা কমিটির সভায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শারদ দুর্গোৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয় এবং প্রতিটা মণ্ডপে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া যানজট সহনীয় রাখতে ট্রাফিক ব্যবস্থা আরও জোরালো করা সহ চুরি ও ছিনতাই রোধে প্রশাসনকে কঠোর হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। সংসদ সদস্য মোসলিউদ্দিন ফরিদ, পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলার হোসেন খান খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার আজ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে নিরাপদ ও বৈধ পথে বিদেশ গমন, অভিবাসন সংক্রান্ত প্রতারণা প্রতিরোধ এবং বিদেশে কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিদেশে গমন ইচ্ছুক কর্মীদের দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। টিটিসির অধ্যক্ষ বেরুজ্জামানের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কর্মশালায় মাঠ পর্যায়ে সঠিকভাবে তথ্য সংগ্রহের পদ্ধতি ও তদারকির নানা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত আজ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমণি বাজার অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে তিন ব্যক্তির কাছ থেকে ৭০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। খেলার খবর ফুটবল। যশোরের সারসার শ্যামলাগাছি প্রাইমারি স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় আজ শ্যামলাগাছি পিন্টু ফুটবল একাদশ 1-0 গোলে রাজনগর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আমরা দেখো সময় মতো কিন্তু সবাই এসে পড়ছি, যত কামকাজ থাকে কামকাজ
4: আসলে না আইলে বালাই লাগে।
5: শোনো রাজা ভাই, ওই যে আজকে তো আমার অন্য জায়গাতে একটা কাজ আসছিল, তাও মনে করো সেটি কথাবার্তা কয়া, তাও এটি আসছি, তাও ওটি যাইনি, ভালো লাগে না।
3: তো আমরা একটু পরে কথা কই কি না, এখন হলে পবিত্র ঈশা নামাজের আজানের সময় হয়েছে, আমরা একটু আজানের জন্য অপেক্ষা করি, তারপর আমরা কথা বলবো না। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র ঈশা নামাজের আজান।

0: হ্যাঁ রাজা ভাই, ওই দেখো না আমি কিন্তু ওই কয়েকদিন কইরা যে শাক সবজি লাগাইছিলাম তোমাকে লাগিয়ে নিয়ে আইছি, এবার ফলন ভালো হয়েছিল।
1: হ্যাঁ ওই যে গাছগুলো যা সুন্দর হয়েছে, ওই জানো ভাবি না এবার মনে করো কোন রাসায়নিক সার ব্যবহার করে নাই,
0: জৈব সার ব্যবহার করছি,
1: সার ব্যবহার করছি, আর গাছগুলো যা সুন্দর হয়েছে মনে করো, তারপরে ভিড় মনে করো যে অল্প অল্প করে কিন্তু ধরছে,
0: কারণ দেখি বলি ওই আগাম সবজি ফাইবার লাগবে।
2: তাহলে আমরা এখন বসে নীরবে পবিত্র এশার নামাজের আজানের জন্য, এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র এশার নামাজের আজানের পর আমরা ফিরে এলাম জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আজকে আসরে। তো শোনো, যে আমরা যে সুস্থ সুন্দর একটা বাসযোগ্য শহর গঠনে কিন্তু আমাদের গাছের কিন্তু ভূমিকা অনেক, তাই না? তো আসো এই বিষয়ে,
4: হ্যাঁ
3: আসো
4: অক্সিজেনের ফ্যাক্টরি,
3: এই বিষয়ে আজকে একটা আলোচনা আছে, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা, এই বিষয়ে একটা আলোচনা আছে। আসো আমরা আলোচনাটা শুনি।
5: আচ্ছা শুনি।
6: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, স্বাগত আমাদের আজকের আসর থেকে। আমাদের আজকের বিষয়, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন এএসএম জহিরউদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি উন্নত বিশ্বের তিনটি শহর আছে এবং সেটি বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত, এর মূল কারণ আসলে কি?
7: ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত যদি আমরা দেখি, তাহলে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো তারা এই বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনটি প্রধান কারণে। একটা হচ্ছে তাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পরিকল্পিত অবকাঠামো, এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
6: এবারে জানবো আপনার কাছে সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি।
7: গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আর আমরা যদি দেখি, একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যদি ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে, যে এক একর জায়গায় আদর্শ বনে এক শস্য পরিমাণ গাছ থাকতে পারে। এই শস্য গাছ প্রায় 181,000,000 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তার 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14,56,00,000 পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি, যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72,80,00,000 টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরে দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতি তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
6: আমরা আরেকটু জানবো আপনার কাছে, যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে, ভূমিকা কতটুকু?
7: রাস্তার ধারে যে ঘন গাছপালা বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ এক বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
6: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপর যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে।
7: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্ণতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে যা নাগরিক জীবনকে মনোরম শান্তিপূর্ণ করে তুলতে পারে।
6: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি গাছের?
7: গাছ প্রচুর পরিমাণ বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
6: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের?
7: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে যা শহরের জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
6: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।
3: হ্যাঁ, এতক্ষণ আমরা শুনতেছিলাম একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা।
5: অনেক কিছু জানলাম,
3: কত সুন্দর করে আমরা অনেক কিছু জানতাম না, কিন্তু এই আলোচনার মধ্যে আমরা জানলাম, অনেক কিছু জানতে পারলাম, তাই না?
4: যে একটা গাছের
3: গাছের ভূমিকা শুধু গ্রামেই না,
5: গাছের
3: ভূমিকা আছে, এ বিষয়ে আমরা মোটামুটি জানতে পারলাম।
4: কি কো, এটা সব জায়গাতেই ভূমিকা আছে না?
5: আবার শুন,
4: দেখো না, গাছটা কাটিয়ে
3: বাড়ি জেনে তুমি কি কো,
5: একজনের সমস্যা 10 জনের সমাধান, আমরা জানলাম সবারই জানাম। আর গাছ আমাদের জীবন বাঁচায়, ফল দেয়, অক্সিজেন দেয়,
3: অক্সিজেনের
5: ফ্যাক্টরি।
3: তাহলে এই গাছ নিয়ে আমরা সবাই গাছ লাগাবো, শহরে লাগাই কিংবা গ্রামে লাগাই, আমরা 1-3টা করে গাছ লাগাবো, ওই গাছের যত্ন দিব যাতে গাছ বড় হয়, তাই না?
4: মানে
3: যদি একটা গাছ কাটো তাহলে আরো 3টা গাছ লাগে। তাহলে আসো আমরা এখন একটা কৃষি বিষয়ে গান শুনি, চৈ চৈ চৈ হাঁস ডাকি উই।
5: ভালোই লাগে,
3: মজার গান একটা। আচ্ছা, এই গানটাতে কণ্ঠ দিচ্ছেন রাজীব দাস ও প্রিয়াঙ্কা বিশ্বাস। এই গানের গীতিকার হল শফিকুল ইসলাম বাহার আর সুর করছেন উজ্জ্বল সিনহা। আসলে আমরা এই মজার গানটা শুনি।
5: আচ্ছা শুনি।

0: হ্যাঁ বকুলি, এই মজার গানটা
1: শুনলাম।
0: এই যে গ্রামের কিন্তু একটা সুন্দর দৃশ্য কিন্তু, তাই না? এটা উঠানের মধ্যে যে হাঁসের বাচ্চাগুলি যখন চুচি চুচি ডাকে, দেখতে কিন্তু খুব সুন্দরও লাগে। আমরা কিন্তু এই গানে গানে কিন্তু আমরা ওই গ্রামের ওই হাঁসের বাচ্চাদের চুই চুই চুচি শব্দ চলে গেছে। তো শুনো আরেকটা কথা বলে রাখি, যে আমাদের কিন্তু গত 8 অক্টোবর থেকে আগামী 29 অক্টোবর 2026 পর্যন্ত এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, ক্রয় বিক্রয়, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষেধ, বুঝছ? তো এই আইন যারা অমান্য করব তাদের বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এখন আমরা যারা এখনো মাছ ধরতেছে তার কিন্তু সাবধান হয়ে যান। হ্যাঁ, কিন্তু এই যে এই আইন যে অমান্য করবেন তার কিন্তু মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তি কিন্তু পাবেন
2: আপনারা।
0: তো আমরা সবাই মিলে একসাথে বলি, মা ইলিশ ধরব না, শাস্তি ভোগ করব না। তো চলো আজকে আমরা আরেকটা বিষয়ে আলাপ করব, এই সময়ের প্রাণী সম্পদ, বুঝছো? এই সময় আমাদের প্রাণী সম্পদের কি অবস্থা, কি আসার বিষয় আছে, এই বিষয়ে বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন?
3: ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো
1: আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: তো আপনার সাথে তো মেলাদিন পরে দেখা হইলো।
0: হ্যাঁ, তো ভাই আপনার কাছ থেকে আমরা আলাপে আলাপে জানতে পারবো এই সময়ের প্রাণীর সম্পদ, এই বিষয়ে কি আপনি কিছু ভূমিকা রাখবেন, তারপর আমরা হয়তো আপনাকে প্রশ্ন করব।
3: আসলে এখন বাংলা আশ্বিন মাস পাইছে দিকে, আর কার্তিক মাস শুরুতে আমরা প্রবেশ করতে যাচ্ছি, বর্ষার প্রভাব অনেকটা কমে গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হচ্ছে। সময়টি আমাদের গবাদি পশু হাঁস মুরগি ছাগল ভেড়া খামারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীত আসার আগে খাদ্য বাসস্থান রোগ প্রতিরোধের জন্য সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, তাহলে পশু পাখি সুস্থ থাকবে, উৎপাদনও ভালো হবে।
1: আচ্ছা মেহমান ভাই, আমার একটা বিষয় জানার ছিল, বর্ষা প্রায় শেষ হয়ে গেছে, শীতের কাছাকাছি এসে পড়তেছি, এই সময় গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনায় আমাদের কি করণীয় সে সম্পর্কে যদি একটু বুঝায় কইতে।
0: হ্যাঁ, একটু অল্প কাছে যদি বুঝিয়ে বলেন।
3: হ্যাঁ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বাংলাদেশের শীতকালে তো সবুজ ঘাসের প্রাপ্যতা অনেক এলাকায় অনেক কম থাকে, এজন্য আমাদের বর্তমানে মাঠে যে সবুজ গাছ পাওয়া যায় তা সদ্ব্যবহার করতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে হবে। আর আমরা গ্রাম মানুষ শুধু খড় খাওয়াই, খড় খাওয়ালে কি হবে না, খড়ের সাথে পর্যাপ্ত ঘাস, প্রয়োজন অনুযায়ী ভুসি, চালের খোরা, খৈল, অন্যান্য প্রোটিন শক্তির উৎস দিতে হবে,
1: ভাতের মারও সাথে দিতে হবে।
3: এটা একটু মানে বিতর্কিত বিষয়, ভাতের মার না দেওয়াই ভালো। বিশেষ করে দুধ দেওয়া গাভী, গর্ভবতী গাভী, বাড়ন্ত বাছুর ও মাংস উৎপাদনের জন্য পালন করা গরুর খাদ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার থাকতে হবে। আর একটা বিষয় হলো পানি, শীতকালে ঠান্ডার কারণে অনেক সময় গবাদি পশু তুলনামূলক কম পানি পান করতে পারে, কিন্তু সেটা দিকে খেয়াল রাখতে হবে, সবসময় পরিষ্কার নিরাপদ পানি সরবরাহ করতে হবে। খুব বেশি অপ্রয়োজনে পানি গরম করে দেওয়ার দরকার নেই, যেটা নর্মাল টেম্পারেচার তাপমাত্রা সেটা দিতে হবে।
2: ভাই ওই যে আমার একটা মানে বিষয় জানার ছিল, এই সময় গবাদি পশু মনে করেন যে হাঁস মুরগি এগুলা কোন ধরনের রোগের ঝুঁকি থাকতে পারে, এটা যদি একটু কন, আর এইভাবে থেকে মনে করেন প্রতিকার কেমনে করবো, এগুলা যদি একটু বুঝায়।
3: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সময়টা বিশেষ করে শীতের আগ মুহূর্তে বা বছর শেষ পর্যায়ের দিকে গবাদি পশুর ক্ষেত্রে বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ, নিউমোনিয়া, ডায়রিয়া, কৃমি, অন্য পরজীবজনিত সমস্যা দেখা দিতে পারে। আর মুরগির ক্ষেত্রে রানীক্ষেত, গাম্বরো, কক্কি সিডিওসিস ও বিভিন্ন শ্বাসতন্ত্রের রোগ দেখা দিতে পারে। বিশেষ হাঁসের ক্ষেত্রে ডাক প্লেগ ও গাগ কলেরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই এই জন্য রোগ চিকিৎসা করার অপেক্ষা না করে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে খামার পরিষ্কার শুকনো রাখতে হবে, আপনার গোয়াল গল্প পোল্ট্রি শেডে বৃষ্টি পানি ঢুকছে কিনা এটা খেয়াল রাখতে হবে, ভেজা লিটার বা বিছানা নিয়মিত পরিষ্কার থাকতে হবে, মলমূত্র জমতে দেওয়া যাবে না, ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে, শীত থেকে রক্ষা করার জন্য ঘর পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না, তাদের এমনি

0: আর্দ্রতা জমে শ্বাসতন্ত্রের রোগ হতে পারে। তারপর হচ্ছে টিকা দেওয়া, আমাদের উপজেলা হাসপাতালে পর্যাপ্ত টিকার ব্যবস্থা থাকে, আপনারা স্থানীয় প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা মেহমান ভাই, এই যে সীতার সার আগে আগে বাসুর গাবি ছাগল বেড়ার জন্য মানে কি ধরনের ব্যবস্থা প্রস্তুতি নিব?
0: হ্যাঁ, এটাটুকু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের ছাগল ভেড়া শীতের প্রতি খুবই সংবেদনশীল, তাদের ঘর যতটুকু সম্ভব উঁচু শুকনো বৃষ্টির পানি যাতে না জমে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর গোয়াল গোয়াল ছাগল ভেড়া ঘর এমন ভাবে থাকতে হবে যাতে বৃষ্টির পানি না ঢুকে, মেজ শুকনো থাকে, সরাসরি ঠান্ডা বাতাসে যাতে পশু শরীর না লাগে।
1: একবার উঁচু জায়গায় রাখতে হবে,
0: হ্যাঁ, একবার বন্ধ করা যাবে না, কারণ বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আর বিশেষ করে বাছুর জন্মের পর শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, কারণ এতে শাল দুধের প্রাথমিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, শীতকালে তাদের শীতের বিরুদ্ধে তাদের সক্ষমতা বাড়বে। আর নবজাতক বাছুরকে ঠান্ডা মেঝেতে না রেখে শুকনো খড় বা পরিষ্কার স্থানে রাখতে হবে।
2: আচ্ছা,
0: যে কোনো সমস্যা হলে উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বা ব্যাটারি চিকিৎসকের অনুযায়ী পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।
2: এখন আমাদের যারা আছে কৃষিজীবী ভাই বোনরা যারা আছে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো উপদেশ আছে?
0: হ্যাঁ, আমার কৃষিজীবী খামারি ভাই বোনদের জন্য আমার একটা পরামর্শ, লাভজনক খামার পরিচালনার জন্য শুধু বেশি সংখ্যক পশু পাখি পালন করলে হবে না, সুষম খাদ্য, নিরাপদ পানি, পরিচ্ছন্ন বাসস্থান, সময় মতো টিকা দান, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এগুলো করতে হবে। বর্ষা পরবর্তী সময় আমাদের আপনার খামারটি ভালোভাবে প্রস্তুত করুন, এখন থেকে শীতের জন্য খাদ্য সংরক্ষণ করুন, গোয়াল গোয়াল শেড শুকনো রাখুন, প্রয়োজনীয় টিকা সময় মতো দিন এবং অসুস্থ পশু পাখি দ্রুত আলাদা করুন। সকল খামারি ভাই বোনের জন্য শুভকামনা রইল।
2: ধন্যবাদ মোহাম্মদ মুশফিকুর রহমান, আপনাকে অনেক কষ্ট করে আমাদের আশ্রয়ে আসছেন, আপনার কাছ থেকে আমরা অনেক মূল্যবান বিষয় জানতে পারলাম। আশা করি আপনি আবারও আমাদের আশ্রয়ে আসবেন, এই প্রত্যাশায় আপনাকে আবার একদম ধন্যবাদ।
0: আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমার জন্য।
2: তো আমরা তো শুনলাম এ সময় প্রাণী সম্পদ নিয়ে আলোচনা,
1: মনে করো কম বেশি আমরা তো গরু ছাগল হাঁস মুরগি পালন করি, বাড়তি যে শীত আইলে বাড়তি যত্ন করতে হইব, তাদের নিয়মিত পরিচর্যা করতে হইব।
2: শুনো যে একটা বিষয় বলি, যে এখন কিন্তু ওই যে ডেঙ্গু কিন্তু খুব একটা প্রকোপ দেখা দিতেছে, এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হইব। এডিস মশা কিন্তু ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, এই এডিস মশা ধ্বংস করা আমাদের একমাত্র উদ্দেশ্য। এই এডিস মশা ধ্বংস করতে না পারলে
3: কিন্তু মনে করো এটা ফরজ কাজ হয়ে গেছে, এটা না করতে পারলে তো আমাদের তো ডেঙ্গুর হাত থেকে মুক্তি নেই।
2: হ্যাঁ, চলো এই আমরা ডেঙ্গু তাড়াবো, এডিস মশা মারবো, এই প্রত্যাশায় চলো আজকের মতো আমরা আমাদের আসরটা শেষ করি। যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে চলো আমরা একসাথে উঠি,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আপনাদের আন্তরিক প্রীতিয়ার শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি কামাল চৌধুরী,
1: আমি কনুজ শিকদার,
2: সাথে রয়েছি রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বারে শুনবেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির প্রথম গান আমার একটা মানুষ আছে কেউ জানে না। মনির খান ও বেবি নাজনীর কণ্ঠে শুনবেন অন্ধকার ছায়াছবির এই গানটি।

আমার একটা মানুষ আছে, কেউ জানে না, জানে আমার মন। মনির খান ও বেবি নাজনীনের গাওয়া গানটির পর এবারে এন্ড্রু কিশোর গিয়েছেন তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, বাণীচিত্র স্ত্রী।

সৈনিক ভাইয়েরা, চিত্রগীতি অনুষ্ঠানে এবারে শোনাব বিচার হবে ছায়াছবির গান। যুগলে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন।

সৈনিক ভাই বোনেরা শুনছেন দুর্বার অনুষ্ঠান, আর দুর্বার অনুষ্ঠানে এখন শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো মন মানে না ছায়াছবির গান, তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো।

সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে শুনছেন চিত্রগীতি ছায়া ছবির গানের অনুষ্ঠান। এবারে মাই নেম ইজ খান ছবির গান গেয়েছেন আসিফ আকবর ও মিম। জীবন আমার ধন্য হলো তোমাকে কাছে পেয়ে।

সঠিক ভাই বোনেরা, চিত্রগীতির এবারের গানটি নেওয়া হয়েছে চন্দ্রকথা ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সেলিম চৌধুরী।

তোরে এত ভালোবাসি আর বলবো কতবার। গানটি নেওয়া হয়েছে নূর বাণীচিত্র থেকে, যুগলে গেয়েছেন ইমরান ও কনা।

0: ইমরান ও কনার গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, আর এর সাথে শেষ হয়ে এল দুর্বার অনুষ্ঠানের সময়। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি কনুজ শিকদার,
2: আমিও ছিলাম রাবিয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। ফয়সালাবাদে আজ ত্রিদেশ নারী অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে বাংলাদেশ ৩২ রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে। জবাবে পাকিস্তান নারী দল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে সক্ষম হয়। বাংলাদেশের ফারজানা ইয়াসমিন ১৯ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কার নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরু হবে। ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে। ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে। দলের পক্ষে শোভনা মুস্তারি সর্বোচ্চ ১১৮ রান করে। জবাবে অস্ট্রেলিয়া ২৮ ওভার এক বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী বুধবার একই ভেন্যুতে বাংলাদেশ সময় সকাল ৯:৫০ মিনিটে দুদলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩২৯ রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ৩৪৬ ও ৬ উইকেটে ২২৩, আফগানিস্তান ২৪০। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লীগের চার দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিরুদ্ধে খুলনা বিভাগ দিন শেষে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৬৩ রান করেছে। এর আগে রাজশাহী বিভাগ ১১৯ রান করে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৭৯ রান করে বড় ইনিংস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান করে। সিলেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে স্বাগতিক সিলেট বিভাগ প্রথম ইনিংসে খেলতে নেমে দিন শেষে ২ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। এর আগে ঢাকা বিভাগ ৬ উইকেটে ৫৪৭ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। সিলেট আউটার স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান করে। এর আগে রংপুর বিভাগ ৯ উইকেট হারিয়ে ৪২২ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ রাজধানীর রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে আজ বালক বিভাগে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার থেকে প্রতিযোগিতার মূল পর্বের খেলা শুরু হবে। বাছাই পর্বের ম্যাচগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ী খেলোয়াড়রা প্রতিযোগিতার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। তাস্কন্দে আজ এফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ফিলিপাইনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে। বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল। উল্লেখ্য, আগামী বছর চীনে ১২ দলের অংশগ্রহণে এফসি অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হবে। আজ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কিশোর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, অনুষ্ঠান শেষে তরুণ প্রজন্মকে খেলার মাঠমুখী করা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গাজীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টে মনোহরদি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে সনমানিয়া উত্তরপাড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এই শিরোপা লাভ করে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ বিতে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল ৩:৩০টায় ভারত পাকিস্তান বিপক্ষে খেলবে। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনালে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ১৭ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 16ই অক্টোবরের মধ্যে এন্ট্রি ফর্ম পূরণ করে ফেডারেশনের বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলা খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন এই বিশ্বাস রাখি সবসময়ের জন্য। বন্ধুরা, ছোট পরিবার মানেই সুখী পরিবার। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এই যে সচেতনতার কথা, এই কথা মনে রেখে এবং মেনে চললে জীবন চলার পথ অনেকটাই স্বচ্ছন্দ হয়। তাই পরিবার পরিকল্পনার মাধ্যমে ছোট সংসার গড়ে তুলুন, সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করুন।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। আজকে ডাকবাক্সে বরাবরের মতো আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল রয়েছে। চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য সাথে আছেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের ডাকবাক্সে।
0: শুরুতে হাতে লেখা চিঠি দিয়েই শুরু করছি। প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন মোহাম্মদ শামীম শরীফ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান আমার প্রিয়, তাই আমি প্রতিদিন সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এসো করি ছোট পরিবার ও সুখী সংসার শুনি। প্রতিটি অনুষ্ঠানের মূল কথা, সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং ছোট পরিবার গঠন করতে হবে, তাতেই সবার জন্য মঙ্গল। প্রতিটি অনুষ্ঠানে সবাইকে সুপথে চলার নির্দেশ দিয়ে থাকে এবং প্রতিটি অনুষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করে তারা আমাদের উপকারী করে, তাদের জন্য জানাই আমার শ্রদ্ধা। আপনি কেমন আছেন? জীবনের গল্প, তারুণ্যের কণ্ঠ, এই অনুষ্ঠানগুলো থেকে পাই সময় উপযোগী অনেক বার্তা যা জীবন চলার পথে পাথেয় হিসেবে কাজ করে। সবাই ভালো থাকবেন।
1: শামীম শরীফ, সবার ভালো থাকাই আমাদের প্রত্যাশা। সে কারণেই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে বিভিন্ন তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথেই থাকুন।
0: বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু। লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান যেন সারা বাংলাদেশের গণমানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। সবাই বর্তমান অনুষ্ঠানগুলো শুনে থাকে, নিজেদের বড় বড় উপকারে আসছে, কেন শুনবে না? যেসব উপকার প্রতিদিন পাচ্ছে সবাই বিনামূল্যে, তার তুলনা করা সম্ভব নয়। মানুষ যা চায় তা পূর্ণ করতে পারছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন শিরোনামে প্রচার করা হচ্ছে আয়োজন। এভাবেই আরো অগ্রসর হবে আমাদের জীবন এবং আমরা ভালো থাকতে পারবো সবাই মিলে।
1: ওয়াসির রহমান মিন্টু, অনেক ধন্যবাদ আপনার সুন্দর চিঠির জন্য। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকৃত হওয়ার কথা জেনে আমাদের ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল, সাথেই থাকবেন সবসময় এই সেলের সাথে।
0: মোহাম্মদ আরমান মোল্লা আড়াইহাজার নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান শিক্ষা ও সচেতনতামূলক স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত তথ্য ও সমাধান দিয়ে থাকে। প্রতিটি অনুষ্ঠান থেকেই আমরা এই সমাধান পেয়ে থাকি। গত 16 সেপ্টেম্বর এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে শুনলাম নাটক শিমুলডাঙ্গার রানু। ইফটিজিং, বাল্যবিবাহ, ছেলেমেয়ের মধ্যে পার্থক্য, প্রতিটি ঘর ও সমাজ থেকে নির্মূল করার শপথ নিতে হবে।
1: মোহাম্মদ আরমান মোল্লা, আপনি 16 সেপ্টেম্বর তারিখে এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে শিমুলডাঙ্গার রানু নামে নাটক শুনেছেন, ভালো লাগার কথা জানিয়েছেন এবং নাটকটির রেশ ধরে আপনি প্রতি পরিবার থেকে ইফটিজিং, বাল্য বিয়ে বন্ধ সহ পরিবারে ছেলে এবং মেয়ে সন্তানের প্রতি সমান আচরণ প্রত্যাশা করেছেন। আমাদেরও প্রত্যাশা তাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: মুক্তাগাছা ময়মনসিংহ থেকে চিঠি লিখেছেন জেসমিন। আপনার চিঠিতে আপনি খুব চমৎকার করে লিখেছেন জীবনানন্দ দাশের সেই বনলতা সেন কবিতাটি। কবি যেমন বনলতা সেন নামক প্রকৃতির মাঝে দুদণ্ড শান্তি খুঁজে পেয়েছিল, আপনিও পরিশ্রান্ত জীবনে শান্তির বাতাস খুঁজে পেয়েছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে এবং লিখতে পেরে। লিখেছেন, সচেতনতার বিকল্প অন্য কোনো কিছুই হতে পারে না। আপনার নিজের জীবনের একটি ঘটনাও আপনি ভাগ করে নিয়েছেন আমাদের সাথে। আপনি স্বপ্ন দেখেছিলেন বেশ অল্প বয়স থেকে যে আপনি উপস্থাপনা বা সংবাদ পাঠের সঙ্গে যুক্ত হবেন, কিন্তু বাল্যবিবাহ হওয়ার কারণে সেই স্বপ্ন থেকে আপনি অনেক দূরে সরে গেছেন। কিন্তু তাতেও আপনি দুঃখ পাননি। আপনি লিখেছেন এভাবে, দুঃখ নেই কারণ বেতারে শ্রোতা তো হতে পেরেছি, ছোট্ট এক জীবনে এই প্রাপ্তি অনেক। প্রতিটা সংবাদ, প্রতিটা তথ্য, প্রতিটা আয়োজনকে আমার জীবনে এবং হৃদয় মাঝে জায়গা দিয়েছি এবং সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটি আয়োজনের সাথে থাকি, ভালোবাসি এবং ভবিষ্যতেও বেতারের প্রতিটা অনুষ্ঠানের পাশে থাকব।
1: শ্রোতা বন্ধু জেসমিন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আপনার আগ্রহ ভালোবাসার কথা জানিয়েছেন আপনার চিঠিতে এবং এই অনুষ্ঠান মালাকে আপনি উপমা ব্যবহার করেছেন, আপনার উপমাটি আমাদের ভালো লেগেছে। এছাড়াও আপনার ব্যক্তিগত জীবনের গল্প আমরা শুনলাম, বাল্য বিয়ের কারণে আপনি আশাহত হয়েছেন বা স্বপ্নভঙ্গ হয়েছেন তা জেনে আমরাও দুঃখিত। তবে আপনি বেতারকে ভালোবেসেছেন এবং নিয়মিত বেতারের অনুষ্ঠান শুনছেন, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এজন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন বাংলাদেশ বেতারের সাথে।
0: গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে চিঠি লিখেছেন মনোয়ারুল ইসলাম। আপনি লিখেছেন, ছোটবেলায় পাঠ্যপুস্তক হাতে নিয়ে আলোকবর্তিকা নামে একটি অধ্যায় পড়েছিলাম। তখন হয়তো এর গভীর তাৎপর্য পুরোপুরি উপলব্ধি করার মতো বয়স বা অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজ জীবনের এই পর্যায়ে এসে মনে হচ্ছে সেই আলোকবর্তিকার বাস্তব রূপ যেন খুঁজে পেয়েছি বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানে। বাল্যবিবাহ, বহুবিবাহ, জনসংখ্যা বিস্ফোরণ সহ নানা সামাজিক সমস্যা নিয়ে প্রচারিত অনুষ্ঠানগুলো শুধু তথ্য সমৃদ্ধই নয়, বরং জীবন ঘনিষ্ঠ ও শিক্ষণীয়। দীর্ঘদিন ধরে এসব অনুষ্ঠান শুনে অনেক বিষয় সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পেয়েছি এবং সেগুলোর ইতিবাচক প্রভাব ব্যক্তি জীবনেও অনুভব করেছি। আপনি সম্প্রতি প্রচারিত একটি অনুষ্ঠানে গণপরিবহনে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সংরক্ষিত আসনের যথাযথ ব্যবহার এবং এই বিষয়ে আমাদের সামাজিক দায়িত্ব নিয়ে যে আলোচনা উপস্থাপন করা হয়েছে সেই বিষয়টি নিয়ে লিখেছেন। আপনার নিজের ভেতরেও উপলব্ধি তৈরি হয়েছে এবং নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটি আপনি প্রশংসা করেছেন। বেতার কার্টুনও ভালো লেগেছে এটি জানিয়েছেন।
1: গাইবান্ধার শ্রোতাবন্ধু মনোরঞ্জন ইসলাম, আপনিও জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে ভালো লাগার কথা জানাতে গিয়ে উপমার ব্যবহার করেছেন। আপনি অনুষ্ঠান মালাকে আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরো লিখেছেন যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান থেকে নৈতিকতা, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও জানছেন। আপনার এই মতামত জেনে আমাদের ভালো লাগলো, অনুষ্ঠান ভালো লাগার কথাও জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য।
0: শিকদার ইসাক আলী আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, 6 সেপ্টেম্বর স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান শুনেছেন এবং আরও লিখেছেন, সম্প্রতি পুষ্টি সেল থেকে মাঝে মাঝে বেতার কার্টুন শুনতে পাচ্ছি, অসাধারণ লাগছে, নাটক ও বেতার কার্টুন বেশি করে চাই।
1: শিকদার ইসাক আলী, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত অনুষ্ঠান শুনে নিয়মিত মতামত জানিয়ে থাকেন, আজও আপনার চিঠি পেয়েছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করার জন্য আমাদের ইমেল আইডিটিও জানিয়ে দিচ্ছি, বেতার phnc1207@gmail.com। প্রতি রবিবার ডাকবাক্স শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি রেডিও সেটটি সামনে নিয়ে। পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো কখনোই শুনতে মিস করি না, কারণ এইগুলোই হচ্ছে আমার একমাত্র ভালো থাকার কারণ। তাই তো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে নিজের ঘরের সদস্য হিসেবে আপন মনে করে নিয়েছি।
1: মুনিরা খাতুন, আপনি আগ্রহের সঙ্গে প্রতি রবিবার ডাকবাক্স অনুষ্ঠানটি শুনছেন, একথা জেনে সত্যি ভালো লাগলো। এছাড়াও আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে নিজের পরিবারের সদস্য হিসেবে মনে করছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
0: চকরিয়া কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম, আপনার ইমেইলে আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরামর্শে আমরা টাটকা শাকসবজি, ফল, মাছ, মাংস, দুধ ও ডিম খাচ্ছি এবং ভেজাল ও ফাস্টফুড বর্জন করছি। এছাড়াও জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা সম্পর্কে মূল্যবান পরামর্শ পাচ্ছি। এই পরামর্শগুলো মেনে চললে শুধু আমি একা নই, বরং দেশের সকল শ্রোতা উপকৃত হচ্ছে। মানুষ এখন পরিবার ছোট রাখার গুরুত্ব বুঝতে পারছে এবং স্বাস্থ্য সচেতন হচ্ছে, ফলে আমাদের পরিবার ও সমাজ সুস্থ সুন্দর হচ্ছে। এই জনকল্যাণমূলক পরামর্শের জন্য বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলকে জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়াও আপনি অনুরোধ করেছেন ইউটিউবে নিয়মিত ডাকবাক্স লাইভ প্রচার করা যেতে পারে এবং প্রশংসা করেছেন ডাকবাক্সের উপস্থাপনা উত্তরদান, খুবই ভালো লাগে।
1: শ্রোতাবন্ধু আশিকুল ইসলাম, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সচেতন হচ্ছেন পরিকল্পিত পরিবার গঠন, স্বাস্থ্য পুষ্টি বিষয়ে। তারা অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ কাজে লাগাচ্ছেন এবং ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগলো। ডাকবাক্স অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: বড়াইগ্রাম নাটোর থেকে ইমেল করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনি লিখেছেন, আমি 2005 সাল থেকে বেতার শুনে আসছি এবং বেতারের পাশে আছি। কর্মব্যস্ততার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না, ডাকবাক্স অনুষ্ঠানে দীর্ঘদিন পর ইমেল পাঠালাম। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনতে অনেক ভালো লাগে।
1: আরিফুল ইসলাম, আপনি 2005 সাল থেকে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনছেন এবং ডাকবাক্স অনুষ্ঠান সহ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ।
0: আব্দুর রউফ সাহেব সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন, লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত 29 সেপ্টেম্বর সুখী সংসার অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতামূলক আলোচনা আমার খুব ভালো লেগেছে।
1: আব্দুর রউফ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনেছেন এবং আমাদের কাছে ভালো লাগার কথা লিখে জানিয়েছেন।
0: মোহাম্মদ জুয়েল মিয়া ভালুকা ময়মনসিং থেকে ইমেল করেছেন, আপনি অক্টোবরের 5 এবং 6 তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং অনুষ্ঠানে প্রচারিত আলোচনা শুনে উপকৃত হয়েছেন।
1: জুয়েল মিয়া আপনি 5 এবং 6 অক্টোবর তারিখে সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে

0: ভালো লাগলো।
1: সাপাহার নওগাঁ থেকে ইমেল করেছেন আলী আহমেদ আরিফ। 5ই অক্টোবর আমার পরিবারের সকল সদস্যদের নিয়ে সুখী সংসার রাত 8:10 শুনলাম। ওই দিন সুখী সংসার অনুষ্ঠানে বেশ কয়েকটি পর্ব ভালো লেগেছিল, সব মিলে দারুণ ভাবে উপভোগ করলাম।
0: অনেক ভালো লাগলো আলী আহমেদ আরিফ, আপনি পরিবারের সবাইকে নিয়ে সুখী সংসার অনুষ্ঠান শুনেছেন এবং সে অনুষ্ঠান আপনার কাছে ভালো লেগেছে।
1: সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আমাদের তিনজন বন্ধু প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জেনে আমাদেরকে ইমেল করেছেন। ফয়সাল আহমেদ শিপন, 2 অক্টোবর সুখের ঠিকানা অনুষ্ঠানে পায়ের আঁকা বাঁকা শিরা, লক্ষণ, জটিলতা, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে প্রাসঙ্গিক বিষয়ে আলাপন শুনে অনেক উপকৃত হয়েছি। তাসলিমা খানম সুমি লিখেছেন, 4 অক্টোবর প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে পরামর্শগুলি শুনে আমরা ভীষণ উপকৃত হয়েছি। আফিয়া খানম জুলি, বিগত 6ই অক্টোবর সুখের ঠিকানা অনুষ্ঠানে গর্ভকালীন 5টি বিপদ চিহ্ন বিষয়ে পরামর্শগুলো গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন।
0: ফয়সাল আহমেদ শিপন, তাসলিমা খানম সুমি এবং আফিয়া খানম জুলি, আপনারা সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন। আপনাদের ভালো লাগার কথা জেনে আমরা আনন্দিত।
1: দেবীগঞ্জ পঞ্চগড় থেকে ইমেল করেছেন দীপক চক্রবর্তী। আপনি শরতের শুভেচ্ছা জানিয়েছেন এবং দুর্গাপূজা উপলক্ষে ডাকবাক্সে একটি ফোন ইন অনুষ্ঠান করার জন্য অনুরোধ করেছেন।
0: দীপক চক্রবর্তী, ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের মতামত এবং প্রশ্নের উত্তর দানের অনুষ্ঠান, তাই এতে ফোন ইন অনুষ্ঠানের প্রচারের সুযোগ আসলে নেই। আর দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়, আশা করি আপনি শুনবেন।
1: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরও যারা ইমেল করেছিলেন আমাদেরকে, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে, জাকির হোসাইন ত্রিশাল ময়মনসিংহ থেকে, মোহাম্মদ শাহাদত হুসাইন বাল্লু সোনাতলা বগুড়া থেকে এবং এটিএম আতাউর রহমান রঞ্জু রংপুর থেকে।
0: শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি রবিবার সুখী সংসার অনুষ্ঠানে, যাতে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়ে শ্রোতাদের মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়া হয়ে থাকে। আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা হবে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে। সে পর্যন্ত নিয়মিত শুনবেন অনুষ্ঠান এবং মতামত জানিয়ে লিখবেন আশা করি।

বন্ধুরা, প্রতিদিনের যাপিত জীবনে সচেতন থাকবেন, সচেতনতার প্রয়োগ করবেন আপনার আশেপাশে প্রকৃতি, পরিবেশ এবং মাটি আর মানুষের প্রতি, সকলে মিলে তবেই ভালো থাকা। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা যোদ্ধাদের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে 7 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী 5টি ফ্লাইট বাতিল। সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুথি গোষ্ঠীর। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত। এবং ফয়সালাবাদে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া বরাদ্দ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয় সে বিষয়ে সকলকে মনোযোগী হতে হবে। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তাই যার যতটুকু সুযোগ আছে ততটুকুই আন্তরিকভাবে জনগণের উন্নয়নের জন্য যথাযথভাবে কাজে লাগাতে হবে। সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরতদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবিনি কর্পোরেশনকে বাংলাদেশের তথ্য প্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে মারুবিনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় কর্ণফুলী সার কারখানা বা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কাফকো স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠায় মারুবিনি কর্পোরেশনের সহযোগিতা চান। প্রতিষ্ঠানটিও বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং এদেশের দ্বিতীয় একটি কাফকো স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা এবং এ প্রকল্পে মারুবিনি কর্পোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার দেশি বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আজ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, গণমাধ্যম কর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। তিনি পেশাগত স্বার্থ রক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এদিকে আজ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দেশে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসা সেবার মান সমুন্নত রাখতে পারলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে। এদিকে বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেকটাল সার্জনসের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদুল ইসলামের নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি সমাজসেবা কার্যক্রমে সরকারের পাশাপাশি বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান জানান। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, পতিত আওয়ামী লীগ বিশ্ব দরবারে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে প্রমাণ করতে চেয়েছিল, যা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি আজ তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত 153তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, সম্মেলনে এশিয়া প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ বলেও উল্লেখ করেন তিনি। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করা হচ্ছে। তিনি আজ রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের আমদানি রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সমুদ্রবন্দর, নদীবন্দর ও স্থলবন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত। তাই বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়, দক্ষতা ও কার্যকর কৌশল নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশের সকল নৌ ও স্থল বন্দরকে এর আওতায় আনা হবে। রোববার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নৌ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল শীর্ষক সেমিনারে এই তথ্য জানানো হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বিশ্বের 80% বন্দর পরিচালনা করে এমন শীর্ষ তিনটি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
3: 90% আমদানি রপ্তানি, অর্থনৈতিক গতি, পার্শ্ববর্তী দেশের সাথে বাণিজ্য, এসবই সমুদ্রবন্দর, নদীবন্দর এবং স্থল বন্দর দিয়ে ব্যবস্থাপনার মধ্যেই এর সার্থকতা নিহিত রয়েছে, এর অগ্রগতি নিহিত রয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই স্ট্র্যাটেজি এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারিনি।
2: এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব এহসান বলেন, রাষ্ট্র যখন কোন উন্নয়নের দিকে অগ্রসর হয় তখন একটা গোষ্ঠী অস্বস্তিতে পড়ে যায়।
4: আমরা যখন নতুন কিছুর সাথে পরিচিত হতে যাই তখন আমাদের সমাজের একটা অংশ একটু অস্বস্তিতে ভোগে, কিংবা আমাদেরকে একটু পেছন দিকে টেনে ধরার চেষ্টা করে। তো আজকের এই উদ্যোগ যে কাজটি হচ্ছে, আমার ধারণা সবগুলো সমস্যার একটি সমন্বিত সমাধানের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
2: সেমিনারে আরও জানানো হয়, প্রথমবারের মতো সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশলের এই খসড়া নভেম্বর মাসেই জমা দেওয়া হবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ ক্রমান্বয়ে জিডিপির 5% উন্নীত এবং আগামী কয়েক বছরের মধ্যে 25,000 মিড ওয়াইফ নিয়োগ দেওয়া হবে। তিনি আজ জার্মানির বার্লিনে মিড ওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্য নিরাপত্তায় দক্ষিণ দক্ষিণ অংশীদারিত্ব সংকট থেকে সহনশীলতার পথে শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে একথা বলেন। স্বাস্থ্যকর্মী সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এলক্ষ্যে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময়, শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন মানুষের কাজের মাধ্যমে অন্যদের জীবন আরও সুন্দর ও সমৃদ্ধ হয়। তিনি আজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 38তম সমাবর্তন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সহজ ও সাশ্রয়ী প্রকৌশল সমাধানের মাধ্যমে মৌলিক সেবা পৌঁছে দেওয়াই প্রকৌশলীদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেছেন, পলাতক স্বৈরশাসক শেখ হাসিনা গুম, খুন এবং দমনপীড়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানের চেষ্টা করেছে। তিনি আজ রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বিসিএস তথ্য ক্যাডারের পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত পণ্য তথ্যের বিপণনে দক্ষতাভিত্তিক জ্ঞানের পাশাপাশি দ্রুততার সাথে প্রচার করা প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী একই সাথে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ফুটেজ সংরক্ষণ এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও জোর দেন। তিনি বলেন, কোন নিষিদ্ধ সংগঠন বা গোষ্ঠী যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের 64 জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। দেশব্যাপী আগামীকাল থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান থেকে প্রচারাভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন তা নির্ধারণ করা হবে। তাই পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে সঠিক তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাবনার রূপপুরে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু বিক্রিয়া সফল হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। আজ বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 2-3 মাসের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। 2টি ইউনিট চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর ফলে পাবনার ঈশ্বরদীতে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বিদ্যুৎ খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং তথা পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমার পাশাপাশি শিল্পায়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।
6: সব সিজনে কিন্তু এটা বেজলোড ভাবেই এই রিয়াক্টরটা চালানো হয়, কারণ যেহেতু এটার আর কোন জ্বালানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে অর্থ হল যে দেশের গ্রিডের যে বিদ্যুতের বিভিন্ন ধরনের সঞ্চালনার তারতম্য ঘটে জ্বালানি সংকটের কারণে, তো এই বিদ্যুৎ যদি যুক্ত হয় জাতীয় গ্রিডের, তার মানে এটা অনেকটাই যে আমাদের লোডশেডিং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকটাই কমে যাবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী, এটা জীবনকাল প্রায় 60 বছর, তেল ভিত্তিক অথবা গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলি 20-25 বছর ধরে এগুলো আয়ু পর্যন্ত চলতে পারে, 60 বছর এমনকি 80 বছর ধরে যদি চালানো যায় তাহলে কিন্তু এটা অনেকটাই নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে পারে।
2: পারমাণবিক জ্বালানি বিশেষজ্ঞ ড. মোহাম্মদ শফিকুল ইসলামের মতে, সবকিছুই নির্ভর করছে অতি স্পর্শকাতর এই কেন্দ্রের সুষ্ঠুভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার উপর।
6: শর্ত একটাই যে এ ধাপে যদি কোন ত্রুটি বিচ্ছুতি না ঘটে এবং সবগুলো যদি প্রথমবারের মতো সফলতার সহিত সম্পন্ন করা সম্ভব হয় তাহলেই কিন্তু ডিসেম্বরের মাধ্যমে এই সময়কার পরীক্ষামূলক বিদ্যুৎ প্রদান করা সম্ভব হতে পারে। সবকিছু ঠিকঠাক হয়ে ডিসেম্বরে যদি প্রাথমিকভাবে যে জাতীয় গ্রিডে প্রথমবারের মতো 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তারপরে কিন্তু পাইলট কমার্শিয়াল অপারেশনে চলে যাবে, তখন কিন্তু এটা 40% খালি থাকবে না, এটা কিন্তু মানে 100% কিন্তু পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন
2: ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাণিজ্যিকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হতে আরো 1.5 বছর সময় লাগতে পারে। অর্থাৎ 2টি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে তখন যুক্ত হবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের মোট চাহিদার প্রায় 10%। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
5: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1273 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন এবং নতুন করে 2193 জন আক্রান্ত হয়েছেন। হুতিদের হামলার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেয়ায় বাংলাদেশ ও সৌদি আরবগামী 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ জানায়, 12ই অক্টোবর বাংলাদেশ সময় ভোর 3টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকবে। এদিকে গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক সহ 12 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে 4 জন বাংলাদেশি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। নিহত আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে। সৌদি আরবের প্রতি বাংলাদেশ সংহতি পুনর্ব্যক্ত করে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো সুরক্ষা ও সংলাপ এবং কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে। রাজধানী সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক 4 জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনচার্জ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি গোষ্ঠী সকল বিমান সংস্থা, যাত্রী এবং বিমানবন্দর কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করার জন্য নতুন করে হুঁশিয়ারি জারি করেছে। রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় 12 জন নিহত ও 300-র বেশি আহত হওয়ার একদিন পর ইরান সমর্থিত বিদ্রোহীদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি আসল। এক্সে দেয়া এক পোস্টে হুতিরা সতর্ক করেছে, পবিত্র শহর মক্কা ও মদিনার বিমানবন্দরগুলো ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও আকাশপথ হামলার ঝুঁকিতে রয়েছে। পোস্টে তারা আরও বলেছে, যে কোনো ব্যর্থ প্রতিরোধের দায় সৌদি আরবকে বহন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, ওমান সহ বেশ কয়েকটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে উদ্বেগের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে আজ টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলেছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এই সংশোধনগুলো যোগ্য ভোটারদের ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপিকে সুবিধা দিতে পারে। নতুন দিল্লি জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পুলিশ টানা দ্বিতীয় দিন কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে। সরকার বিরোধী বিক্ষোভের জের ধরে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পরিচালিত প্রাদেশিক সরকারি কার্যক্রম কার্যত স্থগিত হয়ে পড়েছে। খেলার খবর। ক্রিকেট। ফয়সালাবাদে আজ ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেটে বাংলাদেশ 32 রানে স্বাগতিক পাকিস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামীকাল একই ভেন্যুতে লীগ পর্বের খেলায় স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলা শুরু হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 329 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিন শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 223 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 6 উইকেটে 223, আফগানিস্তান 240। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় 2 বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। ঢাকা থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল। এবং সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতি গোষ্ঠীর। খবর শেষ হলো।
0: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছে মোহাম্মদ আব্দুল্লাহ। মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের গবেষকরা। গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই প্রকল্পটি প্রদর্শন করেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের নেতৃত্বে প্রকল্পের গবেষকগণ মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন। প্রকল্পটি প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী এর সম্ভাব্য বিবেচনায় এটি বাস্তবায়নে এবং এটি বাণিজ্যিক উৎপাদনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উল্লেখ্য, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে 13 জন গবেষক হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে প্রায় 10 বছর ধরে গবেষণা করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি এই প্রযুক্তি ব্যবহার করে ডিজেল ছাড়াও পেট্রোল, অক্টেন ও কেরোসিন জাতীয় জ্বালানি উৎপাদন সম্ভব বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। এ সময় গবেষকরা জানান, পরবর্তী ধাপে প্রতিদিন 1-3 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক 100-120 কোটি টাকা প্রয়োজন হবে বলে গবেষকরা জানান। তারা জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 10-15% প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক 6,500-13,000 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে গবেষকরা বলছেন, পরীক্ষাগার ও পরীক্ষামূলক পর্যায়ের সাফল্যকে বাণিজ্যিক পর্যায়ে নেওয়ার জন্য আরও দীর্ঘমেয়াদী পরীক্ষা প্রয়োজন। বিশেষ করে বড় পরিসরে নিরবিচ্ছিন্ন উৎপাদন, প্রকৃত উৎপাদন ব্যয়, জ্বালানির মান, নিরাপত্তা এবং কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জ্বালানি মানুষের জীবনের একটি মৌলিক প্রয়োজন। শিল্পায়ন, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সহ নানাবিধ কাজে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানির ব্যাপক চাহিদা রয়েছে। তবে বর্তমানে যেভাবে জ্বালানির ব্যবহার হচ্ছে তার ফলে প্রাকৃতিক জ্বালানির উৎসগুলি শীঘ্রই হ্রাস পাবে। এমতাবস্থায় বিজ্ঞানীরা বিকল্প জ্বালানির উৎস খুঁজছে। জৈব অপরিশোধিত তেল উৎপাদন নিয়ে গবেষণা হচ্ছে। জ্বালানি তেলের সবচেয়ে বড় উৎস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম বেড়ে চলছে, বাংলাদেশও এই সংকটে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জ্বালানি তেলের সরবরাহ সংকট, দাম বৃদ্ধি ও পরিবেশগত বিপর্যয়ের কারণে অনেক দেশ স্থায়ী নবায়নযোগ্য বিকল্প শক্তি যেমন বায়োফুয়েলের ব্যবহার নিয়ে গবেষণা করছে। জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের কারণে একটি মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশেও শিল্প ও কৃষি খাতের উন্নতির সাথে সাথে পরিবহন খাতে পেট্রোলিয়াম ভিত্তিক জ্বালানির চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে রয়েছে। ডিজেল, পেট্রোল, অক্টেন, তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এবং সিএনজি বাংলাদেশে পরিবহন খাতে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। সরকার দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে এলপিজি, পরিশোধিত কাঁচা এবং ফার্নেস তেল আমদানি করে। এর পাশাপাশি বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মজুতের অভাব রয়েছে, যেটি একটি বড় উদ্বেগের বিষয়। ফলস্বরূপ নবায়নযোগ্য জ্বালানির উৎস খুঁজে বের করা এবং ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়ে। একটি কৃষি দেশ, তাই বিকল্প উৎস হিসেবে কৃষি অবশিষ্টাংশ এবং বর্জ্য থেকে বিকল্প জ্বালানি উৎপাদিত হতে পারে। প্রতি বছর এ দেশে প্রচুর পরিমাণ কৃষি বর্জ্য রয়ে যায়। এসব বর্জ্যের বড় অংশ যথাযথভাবে ব্যবস্থাপনা না করা গেলে তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তিতে সেই বর্জ্যকেই কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা থেকে বিপুল পরিমাণ বায়োক্রুড উৎপন্ন হতে পারে। প্রকল্প সংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট ও বর্জ্য ব্যবস্থা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে জ্বালানি আমদানি নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্প বিকাশের
9: নতুন সম্ভাবনা তৈরি হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
10: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 12ই অক্টোবর সোমবার সকাল 10:00 আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হল আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে

দেশাত্মবোধক গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এরই সাথে শেষ হল আমাদের মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের আয়োজন। তবে এখন থেকে আপনার

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 12 অক্টোবর 2026 সোমবার সকাল 10টায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম এর উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 MHz, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত প্রচারিত হবে সকাল 8:30 মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05 মিনিটে। চাষ আবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:20 মিনিটে। এবারে আমাদের সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান প্রচারিত হবে সকাল 8:15 মিনিটে। আধুনিক গান শুনবেন দুপুর 12:30 মিনিটে শিল্পী শ্যামল কুমার মল্লিক এবং শিপ্রা দেবনাথ। এছাড়াও গাজী সালাউদ্দিন বাপ্পির কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 2:40 মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05 মিনিটে। এছাড়াও ছায়াছবির গান শুনবেন বিকেল 3:05 মিনিটে। নজরুল সঙ্গীত শুনবেন দুপুর 12:20 মিনিটে শিল্পী শামীম মাসুদ মুন্নি এবং আজমল হোসেন। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30 মিনিটে শিল্পী অশোক সাহা এবং ঋতুপর্ণা দে। লোকগীতি শুনবেন বিনয় কুমার বিশ্বাস এবং কেয়া দেবনাথের কণ্ঠে বেলা 2:50 মিনিটে। রক অ্যান্ড রোল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 3:30 মিনিটে। পল্লীগীতি শুনবেন নাজভিন জুয়েল এবং মুন্সী ইমদাদুল হকের কণ্ঠে দুপুর 12:40 মিনিটে। পাঁচমিশালি গান প্রচারিত হবে সন্ধ্যে 6টায়। এছাড়াও এফএম 88.8 MHz-এ এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড 88.8 MHz বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الأرض فاحكم بين الناس بالحق

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: সুধী শ্রোতা, এই ছিল আমাদের আজকের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।